আকাশ বানিয়া আগরতলা। আজ বুধবার 23শে বৈশাখ 1948 শকাব্দ, 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 13ই মে 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 56 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন। একই সঙ্গে আমাদের ফেসবুক এবং ইউটিউবেও আকাশবাণী আগরতলার পেজে শুনতে পারেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ এবং এরপর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: The breakaway faction of AIADMK and the lone MLA of AMMK, S. Kamaraj. The TVK now has support of around 150 MLAs in the assembly. Meanwhile, in a dramatic turn of events in the political situation in Tamil Nadu yesterday, the AIADMK split into two groups over extending support to the government. The faction, led by former Chief Minister and Party General Secretary Eddapadi K. Palaniswamy, has directed party MLAs not to support the TVK government. In West Bengal, following the change of government, the state police has adopted a stringent stance regarding law and order and past cases of political violence. In this regard, ADG Law and Order issued a detailed directive yesterday to all police commissioners, police superintendents and railway police authorities, mandating a series of immediate actions. The directive orders a fresh review of all cases related to violence following the 2021 assembly elections, including those where final reports have already been submitted. In Maharashtra, six devotees were killed and around 15 were injured after a wall collapsed during a religious gathering in Jat Tehsil of district yesterday. More than 300 devotees had gathered at the site when strong winds accompanied by heavy rain lashed the area. Prime Minister Narendra Modi has expressed grief over the loss of lives. He has wished for the speedy recovery of the injured. The fragile ceasefire between the United States and Iran appears increasingly unstable after President Donald Trump rejected Tehran's latest peace proposal, describing the agreement as being on massive life support and dismissing Iran's counteroffer as garbage. The sharp exchange has deepened uncertainty over efforts to prevent a wider conflict in West Asia. On the other hand, Iran's parliament speaker, Mohammad Bagheer Ghalibaf, warned that the country's armed forces were prepared to deliver a lesson-giving response to any aggression, while Tehran defended its proposal as reasonable and generous. U.S. President Donald Trump is scheduled to arrive in Beijing today for a high-stake three-day visit to China. The much-anticipated meeting between Donald Trump and Chinese President Xi Jinping is expected to feature discussions on several aspects of bilateral ties, with Mr. Trump indicating that trade would be a key topic on the agenda. The visit will mark Trump's seventh face-to-face meeting with Xi and the first trip by a U.S. president to China since 2017. The India Meteorological Department has issued red alert for heat wave conditions in Rajasthan. Border districts of state are currently reeling under severe heat wave conditions. Temperatures at several places are being recorded between 45 and 47 degrees Celsius. Barmer was the hottest place in the state yesterday, with a maximum temperature recorded at 48.3 degrees Celsius. In IPL cricket, Gujarat Titans defeated Sunrisers Hyderabad by 82 runs to take the top position in the points table with a compelling all-round show in Ahmedabad last night. Chasing the target of 169 runs, Sunrisers Hyderabad were bundled out for just 86 runs in 14.5 overs. In today's fixture, Royal Challengers Bengaluru will take on Kolkata Knight Riders in Raipur. The match will begin at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম, তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা, তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম। আমাদের বারান্দার একটি বিশেষ কোণে আমিও একটি ক্লাস খুলিয়াছিলাম। রেলিংগুলা ছিল আমার ছাত্র, একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম। রেলিংগুলার মধ্যে কে ভালো ছেলে এবং কে মন্দ ছেলে তাহা একেবারে স্থির করা ছিল, এমনকি ভালো মানুষ রেলিং ও দুষ্টু রেলিং, বুদ্ধিমান রেলিং ও বোকা রেলিংয়ের মুখশ্রীর প্রভেদ আমি যেন সুস্পষ্ট দেখিতে পাইতাম। দুষ্টু রেলিংগুলার উপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া তাহাদের এমনি দুর্দশা ঘটিয়াছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত। লাঠির চোটে যতই তাহাদের বিকৃতি ঘটিত, ততই তাহাদের উপর রাগ কেবলই বাড়িয়া উঠিত। কী করিলে তাহাদের যে যথেষ্ট শাস্তি হইতে পারে তাহা যেন ভাবিয়া কুলাইতে পারিতাম না। আমার সেই নীরব ক্লাসটির উপর কি ভয়ঙ্কর মাস্টারি যে করিয়াছি তাহার সাক্ষ্য দিবার জন্য আজ কেহই বর্তমান নাই।

0: আমাদের উত্তরবর্তীগণ ইহাদের শিক্ষকতার ভার আজও কেহ গ্রহণ করে নাই, করিলেও তখনকার শাসন প্রণালীতে এখন কোনো ফল হইত না। ইহা বেশ দেখিয়াছি, শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে, কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না। শিক্ষাদান ব্যাপারের মধ্যে যে সমস্ত অধিকার, অধৈর্য, ক্রোধ, পক্ষপাতপরতা ছিল, অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা অতি সহজেই আয়ত্ত করিয়াছিলাম। ওরিয়েন্টাল সেমিনারিতে বোধ করি বেশি দিন ছিলাম না, তাহার পর নর্মাল স্কুলে ভর্তি হইলাম। তখন বয়স অত্যন্ত অল্প। একটা কথা মনে পড়ে, বিদ্যালয়ের কাজ আরম্ভ হইবার প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করিতে হইত। শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের মনোরঞ্জনের আয়োজন থাকে, নিশ্চয় ইহার মধ্যে সেই চেষ্টা ছিল। কিন্তু গানের কথাগুলো ছিল ইংরেজি, তাহার সুরও তথৈবচ। আমরা যে কি মন্ত্র আওড়াইতেছি এবং কি অনুষ্ঠান করিতেছি তাহা কিছুই বুঝিতাম না। প্রত্যহ সেই একটা অর্থহীন একঘেয়ে ব্যাপারে যোগ দেওয়া আমাদের কাছে সুখকর ছিল না। অথচ স্কুলে কর্তৃপক্ষেরা তখনকার কোনো একটা থিওরি অবলম্বন করিয়া বেশ নিশ্চিন্ত ছিলেন যে তাহারা ছেলেদের আনন্দ বিধান করিতেছেন, কিন্তু প্রত্যক্ষ ছেলেদের দিকে তাকাইয়া তাহার ফলাফল বিচার করা সম্পূর্ণ বাহুল্য বোধ করিতেন। যেন তাহাদের থিওরি অনুসারে আনন্দ পাওয়া ছেলেদের একটা কর্তব্য, না পাওয়া তাহাদের অপরাধ। এই জন্য যে ইংরেজি বই হইতে তাহারা থিওরি সংগ্রহ করিয়াছিলেন, তাহা হইতে আস্ত ইংরেজি গানটা তুলিয়া তাহারা আরাম বোধ করিয়াছিলেন। আমাদের মুখে সেই ইংরেজিটা কি ভাষায় পরিণত হইয়াছিল তাহার আলোচনা শব্দতত্ত্ববিদগণের পক্ষে নিঃসন্দেহে মূল্যবান। কেবল একটা লাইন মনে পড়িতেছে, কলকি পুলকি সিঙ্গিল মেলালিং মেলালিং মেলালিং। অনেক চিন্তা করিয়া ইহার কিয়দংশের মূল উদ্ধার করিতে পারিয়াছি, কিন্তু কলকি কথাটা কিসের রূপান্তর তাহা আজও ভাবিয়া পাই নাই। বাকি অংশটা আমার বোধ হয় ফুল অব গ্লি সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সি এইচ আত্মার কণ্ঠে শুনছিলেন ভক্তিমূলক এই গানখানি আকাশবাণী আগরতলা। এখন কক্সবাজার অনুষ্ঠান হায়ুঙ্গনি খরান।

0: যেতন ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা তাবক চেং জাগো তিনি ফুংনি হায়ুংনি খরং পান্ডা ও পান্ডা আওয়াইং দো সাশাই নৈরা দক চিচুকো কিলো হার্স নৈরা থামচি দক ফুটা ব্রী মিটার ও সারাশা ফুটা দক মেগা হার্স তিনি শালমারিংখা তিনি মেল তালনি শালচিথাম নৈশাই নৈচি দক ইংরেজি বিশি তালং তালনি শাল নৈচিথাম চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশি তিনি ইংখা স্রাংশাল হায়ুংনি খরং খাই টাই যত লোক রকন বেলাই বেলাই খা কাহামিয়া ফরে ফাইদে হাইকা সঙ্গে পান্ডা বিশু
1: হাবলায়ন
0: খালাইনাই কক কাহাম খালাইনাই শ্রীমদ ভগবত গীতাও সাজাক মানে কিসা কগ্র শ্রীমদ ভগবত গীতা চন কাহাম করং যাই যাই খে থাঙে টংনা নে লামা ফুনগো চুংন ছিনে লংমা ধর্ম সামংতেই কথার হামজাকমানে লামা ফুনগো মতে শ্রীকৃষ্ণ সাও মনাক কাইসা চাতি পহর অঙ্গই চাহাই ন সত্যব বি নাইথমাই নাইফায়ু হাইনি বাকই বরক রকব সৈনি লামা হিমনা নাঙ্গো মতে শ্রীকৃষ্ণ খাবাইজক অর্জুন্য পাপ পুণ্য বিনি খালাইথে খালাইথে নি কক বথমা রগ্ন শাখা শাখা নং যে সামানি যত্ন সৈন জবা খালাইখেই কাইনি বেখাক থৈনাই অর মংসাব চায়া কৃই ফিয়াবা অথৈমা তামন হন বরক পৈলা কলৈ ইংই আচায়ো আবনি উল তরৈ চেরাই চাশলক শিকলা উলবুরা অঙ্গ অবহাইন থৈমাব বরক রগ্নি তে কাইসা বেরম সগৈমানি চিনি সা কাইসা বরমনি তে কাইসা বরম সলাই জাকমানি চিনি সা কাইসা বরমনি তে কাইসা বরম সলাই জাকমানি অসলাই জাকমাও সা সলাই জাকফানো চিনি ফলা সেলাই জাগিয়া চিনি ফলা চামিয়া থইয়া হাইনে বাকে সিনাই বরক রক খাহামিয়া ইয়া বরক বিনি কচামরি খিবিউই কতাল রি চুম্মা হাইন চিনি ফলাব কচাম হামিয়া শাকন খিবিউ কতাল শাকন সলাইনে হারো চিনি ফলানো মকল বাই নুকিয়া যোগ জ্ঞান এবার ব্রহ্ম জ্ঞান বাই ফলানো নগুই মানো সামুং ন ধর্ম হাইনি বাকেই যত্ন সামং খালাইনা নাংনাই মতাই শ্রীকৃষ্ণ হাইনি বাকেই জবা খালাইমানি বিশংতৈ অর্জুন বিনি সামং খালাইনানি কখনো শাখা অক কাহামক সঙ্গনা লাগিয়া গীতা শ্রীকৃষ্ণ অর্জুন সামানি কগ্রগ্ন কিসা ফাইদে হাইকিয়া সঙ্গ তাব খালায়ন লাইথাংনাই জরা রগ তিনি সাল তাম তাম রগ পাতিকা আপনার রগে কিসা নাই নাইলেন
1: ফাদি কিসা উফিল নাইলেন উকলক বখাগ লাইথাংনাই বিশ রক বখাগ 1648 খ্রিস্ট বিশি তিনি হাই সালন দিল্লি নি মঙ্গনাং লালকেল্লা টাংমানি পায়ো 1952 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারত নি সংসদ নি উচ্চ কক্ষ নি সাইমান রাজ্যসভা অব পুইলা আচুগ তিনি হাই সালন 1998 খ্রিস্ট বিশিও রাজস্থান নি হাসিংখং ভারত নি পোখরান নাগারদি রাজস্থান নি হাসিংখং পোখরান টু ওয়াইনৈ খ্লাই থাইনৈ পারমাণবিক বুমানো আমজুকি নাই আই এন এস গরুদা কমিশন 1953 বিশিও তিনি হাই সারণ কুচিও ভারতনি তৈ বাহিনী রুং বাহিনী পুইলা এয়ার স্টেশন চালু খাইজাগ তিনি হাই সারণ 1971 খ্রিস্ট বিশ্ব ইন্স্যুরেন্স ন জাতীয়করণ খাইজাগ তিনি হাই সালো হাইন হাই উফিল নাইমানো ভারতনি বুখাগ নাইলেখা ফারি নাইলেন হায়ং বুখাগ কিসা উফিলে তিনি হাই সালন 1846 খ্রিস্ট বিশি মার্কিন কংগ্রেস মেক্সিকোনে কেবেং মুঙ্গ জবা খাইনানি কক সাকলায়

1950 খ্রিস্ট বিশ্ব FIF ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চেঙ্গো আসাইমা বুখাগো চুং তুমুং নাইকাহিংকে তিনি হাই সালন 1905 খ্রিস্ট বিশ্ব ফকরুদ্দিন আলী আহমেদ ভারতনি ফিলব্রৈ উলব্রৈ ফিফথ রাষ্ট্রবক্রক আসাইমানি সাল তিনি হাই সালন আর্ট অফ লিভিং ন সংসানাই শ্রী শ্রী পণ্ডিত রবিশঙ্কর বা ফলানি গুরু হিনে হিনি সিনিজাগো বা 1956 খ্রিস্ট বিশ্ব আসায়ো আশুক জোড়া খানাবাইকা লাই থাকাই বিশিরগো তিনটি সালত তামো তামো পাতি বিঠাঙ্কা ফালিতাবো খানালায়ন সা খামক্রাইনি কক সা খামক্রাইনি কক যেন তিনি খালানালায়ন IBS বেমানতি কক থাইসা থাইনি IBS অব নি ছয় ছয় মুং কলকা ইরিটেবল বাউল সিন্ড্রোম অব তিনি বহক নি বুবুকসাও বুবুকসা কিসা মিসা খসরে থাকা হিংকাই গাহামগাই সামুং তাঙ্গে হিংকাই উইয়াখাবা বুবুকসানি বাহান উইয়াখাবা সিরারক যত মানে চাওই আবনো গেলরি মানিয়া আবনো হজম খাই মানিয়া আবনো শাক সহি মানিয়া অঙ্গ আপ্রুন অ IBS উইয়াখাবা ইরিটেবল বাউল সিন্ড্রোম উংখাহিনে হিনজিয়াগো আবং মানে বাকে বরকনি টংক সংতং কিসা দেরাবই থাঙ্গো ফিয়াবা অব উমাবাই ক্যান্সারক উংনানি হিনে ওয়ানানি করে IBS উংখাহিনকাই বহক সামানি বহক মতকস্রো মতকস্রো উঙ্গই বহক মুকুমাকাং মানে গ্যাস উংমানি বহক থম থম ইয়াখেবা ফে ফেং মানে দেই আব উংখাই খিমানি উরাম উরাম খিমানি উইয়াখেবা কাহামকাই খিউই মানিয়া বহক সামানি আমতি বঙ্গি মানো উইয়াখেবা খিমানি জরাও কাহামকাই খি থাংসুগিয়াহাই অমহাইরক সাই স্রাইংয়াহাই আমতি অঙ্গি মানো তে কেসাই খিও কুংতৈহাই অমহাইরক থাঙ্গি মানো IBS দাল ব্রী দাল বানো দ কাইসে হিংকে IBS সি কাইসে হিংকে IBS ডি কাইসা হিংকে IBS এম দাল থাম IBS কারি বতে কেসা IBS থাকবো কে IBS ইউ দাল ব্রী IBS দো IBS সি হিংকে খি কাহামগাই থাঙ্গিয়া স্রাই স্রাইংয়া বহক সামানি বহক রগমানি আবো উংনাই তে কেসা হিংকে ডাইরিয়া অংনাই IBS ডি হিংকে IBS এম হিংকে আবো ডাইরিয়া বো উংনাই মিয়াখেবা বহক সাউই খিমানি আবো বংনাই তে কেসা দো IBS ইউ অবো হিংকে আবো জুদা টংমুং আবো উমতুই হিনে মংসা করে ডাইরিয়া হিনে বকরে আবো খি কষা মানে হিনে বকরে বহক সামানি বহিন করে আবো তো দাল বিদাল চংমুং করে টংমুং ফুনুকায় অবো উংখা IBS ইউ IBS ইউ উংখা হিংকে ডাক্তার বেমা নাইজাকাই ডাক্তার সানাই চামুং দাল বিদাল চামুং রক চাইমানো চাইমানিয়া আবো রক সানাই আবো IBS মানজাক হিংকে অবো তে হামিয়া অবনো চামানি বিসংটি খাইয়ই অজন খাইয়ই আশুক বাড়ি একাই তন্না সিমিসে লামা দো অবন বগৈ ডাক্তারক সামাতি হিংকাই বড়রক ওয়ানা মানে খাসুক বুসুক মানে অবরক করি খেমা তংনাই তে কেসা হিংকাই মুক্তি হামকাই মানা নাই আবোস খাই আসুদা খাইয়ই মুক্তি আসিয়গৈ মা থাই তে কেসা হিংকাই থকনি মানৈ মশলা গনাং মানৈ মসৈয়ক মানৈ আমদি চামুং রক্তা আমদি চামুং রক চাই মা তংনাই তে কেসা কক হিংকাই বাক্সা বাক্সা নগ নুখুঙ অমহাই বেমার তংখানকে আরো নিব মানজাকি মানু হিনে ডাক্তারকনি ককতে সাজাগো ও IBS বেমার বাই মানজাকখন ফিয়াবা টংথাথকলাই বেমার করি হাইকে টংমানান হিংকাকাই আবন বাকে হিংকাকাই দুধ গনাং দুধ নি মানৈ উইয়াখাবো দুধ অমরক চাই মা তংনাই তে কেসে হিংকাকাই আটা ময়দা বাই সানামজাক উইয়াখাবো আটা ময়দানি রুটি রক ডাল বিদাল মানি রক চায়াওই মা তংনাই তে কেসা কক হিংকাকাই বারিমা জরাবো রিসুম রক পিয়াজ রক চায়াওই মা তংনাই অমাহেকি টংখা হিংকে ফিয়াবা IBS বেমার মানজাকফানো কন্ট্রোল খাই কাহাম গ্রংখাই টঙি মানাই তে কেসা কক হংখা ডাক্তার বাইমা নাইজাকনাই ডাক্তার নাইজাক হাঙ্গেকাই এসিডনি গ্যাস এসিডিটি গ্যাস মানে অবনি বিচিতক রেনাই সামানি হামমানি রেনাই আবো নং বমো হাই বুসুক জোড়াতে নিনাবো বাড়ি ওই টংখা অবো নাই ন
ডাক্তার বিসির

0: പരിഹരിക്കതാവു തങ്ങി തിനി കിച്ചക്കോക് നൈനലേന്ന് তিনি খালায় ঢেড়স এবার মুইরিমি কাইমাত নদী কগলাম ঢেড়স এবার মুইরিমি কাইনা বাকি পুইলানো হা এবার বাড়ি কাহাম খাই মা সামনাম নাই হানো কাহাম খেয়ে মা তাংক্রুব নাই আবনি ইয়াগুলো বচলি কাইফুরু কিসা হাকজাল হাকজাল খেয়ে মা কাইনাই বচলি কাইমানি ইয়াগুলো কিসা তৈরানে নামনাই তে হা সামফুরু কিসা হাও মিসকি হায় কবা ফার্টিলাইজার কিসা রুইনাই হানো সামকে বেলাকে কাহাম বুঝলি কাইমানে ইয়াগুলো হাতি বাসা নি ইয়াগুলো বুঝলি পেখক গই কিসা বুফাং রক নুকজাগি ফায়ানো দেড়শো বসা ইয়াফা খকসা তরি ফাঁকি হাঙ্কাই ইয়াফাঙ্গ কিসা হা একরুবই রানানি নামনাই বুফাঙ্গ কিসা কিসা বুবা নুকজাগি ফাঁকি হাঙ্কাই ইয়াফাঙ্গ অর্গানিক ফার্টিলাইজার কিসা কিসাকে রিমানকে কাহাম আবনো নখা নৈচি এবার নৈচি বা কেবেন কেবেঙ্গি রিমানকে বেলাইকে কাহাম তামু হামালে বুফাং চামুং মান কাহাঙ্কে যে বোথাইব কাহাম মানানে যং অ দেড়শো এবার মুইরিমিন মিকিং হই চামানে ইয়াগুলো চিনি গবং মা শাকনি বেমার রোগব কাশো আবরকংখা চিনি ডায়াবেটিস বেমার রোগন কন্ট্রোল খালায়ো কনস্টিপেশন রোগ নি ইয়াকনি কাগ্রুও তে এনিমিয়া বেমার রোগন বকাশো তে চিনি হাই ব্লাড কোলেস্ট্রোল রোগন বকাশো তে চিনি ইমিউন সিস্টেম রোগ কাহাম খালায়ো মকলনুক থানি চুবাচুরুও তে চিনি হার্ট রোগন কাহাম খালায়ো আশোক জরা সঙ্গ খালাইকা তাং বিদিনি
1: কখম রকনা পুইলা সিগাং নাইলেন ফাইজি লাই থাই বিশ্বরকনি হাই তাকলাইব কাকরা বন ব্লকনি মেলাঘর তিলা রংনকনি থাও চরক বাণী গুথুমনাই সংসার জাকনাই অব অমেতালনি 2026নি সালমারি চিব্রই তৈ চিবা ককে চোদ্দ তারিখে পনেরো তারিখ মে 2026 সালনই রমই গুথুমনাই ও বাণীকন সংসাবানো ককথুম তৈ হুকুমো নাইখুম সালনী ও বাণীগ সালব্রম ব্রম হুকুমো পান্ডব সংসার জাকনাই সাজাক্ষা
0: আকাশবাণী আগতলান বখাক্তি কাশা সাকলাইমুং ওংখা তাকলাইনি বিশি ওংখা আকাশবাণী আগতলা আওয়াই নকনি সংচামানি ফিল বিচি চুকুচি আবনো রক্ষাউইনাই কাইসা হুকুমু পান্দা সংসার জাকনাই ফিয়াবা অ বিশি গরঙ্গই নসং আকাশবাণী আগতলা আওয়াই নকনি বখাক্তি গবাং মা পান্দানি বিশিংতই নসং আওয়াই খালাই দঙ্গো অ সালন রক্ষাউইনাই ফাইনাই মে তালনি সালচি বা ফাশাল নৈশা নৈচিদক ইংরেজি বিশি সানজা জরাও আগরতলানি সুকান্ত একাডেমি ও কাইসা হুকুমতের সংসার জাগনাই আজাগা যতন ফাইনাই মানজাক ফাইনানি বাকি সঙ্গবাই অ টংথক সালো নরকবাই বাকসা থানচা খালাইনি সঙ্গ অ টংথক সাল নতেব নাইথকে তিসানানি বাকি ফাই মানজাক ফাইনানি বাকি কয় যাও ভারত টংনাই লুকুরকনি টংকচাং টংনানি বাকি অত্রিপুরা হাসতেও আবনি বাকি টংখর টংকচাং টংনানি বাকি ধর্মনগর তে কাঞ্চনপুর মহকুমানি ভারত বাংলাদেশ আরেনি বারা মিটারনি বিশৃঙ্গ কাশা রাজা খাইরেজাখা লুকুরকনি থাকলাই সুথানি কাশা মানা বক্সিন জাখা আবো শালবরুমনি সানজা দামদক নিশিমি তেনি ফুংনি দামদক জরা ও মানা বক্সিন জাক টংনাই আবংখা নৈশাই নৈচিথাম নরকসাওইনাই সারা দকচিথাম রায়দন খাজাক টংগ ও মানা বক্সিন জাক টংনাই ও মেতালনি সালথামচি জরা ও মানা বক্সিন জাক টংন সবাইনাই রক এবার কেরংন সবাইনাই রক বড়

0: No, kerang raja ruk sawi no borok no mazro bo berjang nih sajak ka.
1: Bharat ha kotor ni jatun islay kusuk beram ni civilian award poddoshokat ni bagai koi mungbelai ya khana ni bagai kabok jakha. Khurcha jak thay 1954 bisi ni simi kok rubai te reng thung mung sak nai loko hamkrani samung tang nai soi simung te tang reng পাইফাল তে স্নামুং আকরগ পাইফলাইয়া সামুং তাংলে রকনো ও হাকতনি যতনি বেরাম কুচুকনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগিতঙ্গ অ সকাত রুকনি বিসিংহতঙ্গ পদ্ম বিভূষণ পদ্মভূষণ তে পদ্মশ্রী 2027 বিসিনি লুকু চংরাইদা সালন কিতিঙ্গই ভারত হাপাংনি পদ্ম সকাত নি বাগৈ অনলাইন কয়লা ইয়াফারনানি নাংনাই পদ্ম সকাত নি বাগৈ কয়মংরে নাহিঙ্গাকাই https://awards.gov.in ও পোর্টলার নিবিসিংতি খ্লাইয়ে অনলাইন কয়লাই রিনানি নাংনাই আরো ইয়াসাক জাগৈ তঙ্গ অনলাইন কয়মংবলাই ইয়াফারনানি বাগৈ নাংমানি কয়লাইতে শুক্রবই ককথুম অপুর্তাল মাননাই বসকাং 31 জুলাই 2026 সালমারিনি বিসিংহ অনলাইন কয়মুং ইয়াফার নাইর কয়মুং মারে নাই কয়মুং ইয়াফার জাক রকন সিমিন ইয়াসাক জাক নাই হাস্তাই হাপাংনি জেনারেল এডমিনিস্ট্রেশন পলিটিক্যাল নাইখুনি বুখাক্তে অ ককতুমা সাকলাই জাখা
0: গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট আগরতলা ত্রিপুরানি বখাক্তেই এডমিশননি বাগৈ কাইসা সাকলাইমুং বরংনি আরো এডমিশননি বাগৈ একাডেমিক সেশন 2026-27 এডমিশননি ফর্ম রাজাগৈ তঙ্গ বসকাং তালনি সালবা জরা এডমিশন নাহার জাগ নাই বিশুব্রৈনি বিভিএ অনার্স ডিগ্রি কোর্স এনইপি তে তঙ্গ পেইন্টিং স্কাল্পচার অ্যাপ্লাইড আর্ট তে আর্ট হিস্ট্রি অবেদেগ এডমিশন নেই বাগৈ নাই ক্লাস টুয়েলভ পাস হেকে বা ববাই বাক্সা রংমারি ইংনানি নাংনাই তে উমর খাই রাজাখা বিশি নৈচি চার হেকে বা বিনিসাই সাকা ঙই মাঙ্গালাখানি সাজাগ তে তঙ্গ বিশানি সার্টিফিকেট কোর্স অবংখা ডেকোরেটিভ আর্ট CCDA বিনি বাঙ্গি রংমারি সানজাকা মাধ্যমিক হেকবা সেকেন্ডারি বিনি বাঙ্গি হিংকে উমর খাইরে জায়গা হানিব সাজাকা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফ্ট আগরতলানি প্রিন্সিপাল নি বখাক্তই ও সাকলাইমু তাই তঙ্গ ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরা CBSE বাই নাইকলজাক ও রংনকনি বখাক্তই এডমিশননি বাগৈ সাকলাইজাকা নার্সারি সিমি ক্লাস নাইন তেই তঙ্গ ক্লাস ইলেভেন সায়েন্স আর্টস তেই কমার্স স্ট্রিমো ও এডমিশন রকনি বাগৈ বরংনি ফর্ম রাজাগৈ তঙ্গ হানে সাজাকা শালব্রমনি ফুংনি দাম চিসানি সিমি দিবনি দাম থামনি বিসঙ্গ বরক আবনি বাগৈ ফর্ম রকন হারি মানো তেই দেব কাহামকে সাইমানানি বাগে হিংকে বড় ককদুক পাইব বড় মাঞ্জুই মানহনে শাখা ককদুক নাম্বার অঙ্কা 0381-239-7114 হায়কে বা 60-33-264-506 হায়কে বা 87-32-88-9963 ও ককদুক পাইব মাঞ্জুই মানহনে সাজাখা
1: ভারত হাকতনি জুদা জুদা হাসতে বাই বাক্সা চিনি ত্রিপুরা হাস্তে হব বরক লেখা মং 2027 পুইলা বেরামনি চ্যাংজাকানি নাই দঙ্গ পুইলা সুকাং নক বুসুকবাং আবো লেখা মং বুতাং সামজাকাই তে নক বুসুকবাং আবো লেখানানি বাকি নক ব্রম ব্রম থাঙ্গানো 17 তারিখ জুলাই নিসিমি 31 তারিখ জুলাই জোড়া নক লেখানাই রক বরক নক ব্রম ব্রম থাঙ্গে নক লেখানাই আবো নুল হিঙ্গাকাই বরক লেখা জাকনানি সামুং চেংজাকাই আবো হিঙ্গাই

আশোক জরা চিরকুমার দেবরমানি খরঙ্গ রোজামুখনা রোজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতনা হাম্বায়।

রবিকিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। রবিকিরণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশ বাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় সংবাদ, এবং সবশেষে কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি কে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে

0: মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকের একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্রা কড়াগামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কড়াগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামীর আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল।

এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডিটি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসাবে থাকছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে।

0: চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসাবে থাকছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাঘের গালিব সতর্ক করে দিয়ে বলেছেন, সেদেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36,000 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। উপরাষ্ট্রপতি শ্রীপী রাধাকৃষ্ণন বলেছেন যে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস দেশের চিকিৎসা উদ্ভাবন এবং স্বাস্থ্যসেবা উৎকর্ষের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে এইমসের 51তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল উপরাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ের পাশাপাশি রোগী সেবা এবং আধুনিক চিকিৎসার সর্বোচ্চ মান স্থাপন করেছে। তিনি উল্লেখ করেন, অতিমারী মোকাবিলা থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যসেবা পর্যন্ত এইমস ব্র্যান্ড ভারত এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল জুড়ে বিশ্বাস এবং সততার সমার্থক হয়ে উঠেছে। উপরাষ্ট্রপতি বলেন, এইমস এখন স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করছে। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বলেন, এইমস মাত্র দুবছরে 40 ধাপে গিয়ে বিশ্বব্যাপী 105তম স্থানে পৌঁছেছে। সমাবর্তনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সহ অন্যরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার একটি সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সাইবার অপরাধ দমনে ভুয়ো অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C গতকাল রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতি মোকাবিলা এবং ভুয়ো অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে সহযোগিতা জোরদার করা। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল জালিয়াতির ঝুঁকি সংক্রান্ত তথ্য আদান প্রদান, বিশ্লেষণাত্মক সহায়তা এবং সক্রিয় জালিয়াতি শনাক্তকরণ ও প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার জন্য পরিচালনগত সমন্বয়ের ক্ষেত্রে সহযোগিতা সহজতর করা। সামাজিক মাধ্যমে শ্রী শাহ বলেন, এই পদক্ষেপটি 14C-র সন্দেহভাজন রেজিস্ট্রি থেকে প্রাপ্ত তথ্য AI চালিত জালিয়াতি শনাক্তকরণ সিস্টেমে পাঠানোর মাধ্যমে দ্রুত লুকোনো ভুয়ো অ্যাকাউন্টগুলো শনাক্ত ও নির্মূল করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সাইবার অপরাধের বিরুদ্ধে নাগরিকদের পরবর্তী প্রজন্মের ঢাল হিসেবে কাজ করবে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই একটি মামলা দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, এনইইটি ইউজি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে এই বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর আগে নয়াদিল্লিতে এনইইটি পরীক্ষা বাতিলের বিষয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালক অভিষেক সিং বলেছিলেন, শিক্ষার্থীদের এনইইটি ইউজি পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে। তিনি বলেছেন, এনটিএ শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করবে এবং তা সুষ্ঠুভাবে করা হবে। এই পুনঃপরীক্ষার জন্য কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ চলতি মাসের 3 তারিখে এনইইটি ইউজি 2026 পরীক্ষা নিয়েছিল। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে দুদিনের জাতীয় আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা পিএম উষার অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনা চক্রের বিষয় নীতি ও রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। কলেজের ইতিহাস ও অর্থনীতি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই আলোচনা চক্র গতকাল শুরু হয়েছে। উদ্বোধন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর সুপর্ণা রায়। বক্তা ছিলেন চণ্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, কলেজের অধ্যক্ষ ডক্টর অজিত বর্মন, অধ্যাপক সোমেন দত্ত প্রমুখ। আলোচনা চক্রে মোট 28 গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্বর্ণপদকপ্রাপ্ত কলেজ ছাত্রী আয়েশা খানমকে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনের জন্য 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয় এর মাধ্যমে কর্মসূচির রূপায়ণ বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। বৈঠকে চলতি অর্থবছরের বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব এবং জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের 2টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করেছে। আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিম জেলায় ধলাই, খোয়াই, ঊনকোটি, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ফা সালো শালদক নিবাগৈ হা কতর কাইবাও বেড়াইনা থাঙ্গানো ব সংযুক্ত আরব আমির শাহী নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তে ইতালিও বেড়াইনা থাঙ্গানো রাষ্ট্রবক্রক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন সাকা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস দিল্লি কতাল হা কতনি শাক নাইমুংনি সেব সাব যুগ সাজাক দিল্লি কতালনি ভারত মন্ডপম এইমস নি ফিল্ড বাচিসা বেরেমনি কনভোকেশন পান্ডাও মানজাগৈ ব অকক শাখা বনকারী কেন্দ্রনি শাখা মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তে কুবুনি নারোয়াই সম্ব মানজাক ফাইকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা নরেন্দ্র মোদি হাপাং সাইবার সিকিউরিটি ভারত কাইসা সেনামতি সেনাবাগৈ সামং তাঙ্গৈ তঙ্গু ব ফানরিউ শাখা সাইবার ক্রাইম ইয়াকাকনানি ফেক অ্যাকাউন্ট র কতর কাইসা চ্যালেঞ্জ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো অর্ডিনেশন সেন্টার মিয়া রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবনি লগি কথাউই সামুং খালাইনা বাগৈ কাইসা মুইতুবলায় মূ সৈরিখা এন রঙ্গাসামী তিনি পদুচেরিনি মন্ত্রী অক্রা অঙ্গৈ সমাই তাঙ্গান লুকো ববন মুচাং রঙ্গাসামী নো সমাই তাঙ্গরেওয়ান হাস্তে ফাইয়াকচু কে কৈলাসনাথন ডাক্তার পরিণানী নিট আমজুক মুং কারে রিজাখা সঙ্গমুংবুলাই সকাংবাড়িয়া কারিজাকমা কক শিলসাইন অকনো চাপজাখা অ পার্টি মূন আমজুক নাইনা বাকে সিবিআই নো পজারেনানি কেন্দ্র হাকবাং কক চাপখা রংকক চংলাইনকনি রংকুচুক বেডেক সৈজাক কক শিলচা মুংতুইন অ মামলানো সিবিআই নো ইয়াফারকা আবুনি ইয়াকুলো চেরি নাইনাই বদল কাইসা সেনাময় জুদা জুদা থাই।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু, রবীন্দ্র ভাবনায় নজরুল, এই কথাটির মধ্যে লুকিয়ে আছে এক গভীর তাৎপর্য। কারণ তাঁদের পারস্পরিক সম্পর্ক, তাঁদের চিন্তাধারার মিল ও অমিল, এবং সেই মিলনের মধ্য দিয়ে যে এক নতুন সাহিত্য ধারা এবং মানবিক চেতনার জন্ম হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের প্রতিভাকে শুধু স্বীকৃতি দেননি, তিনি তাঁর মধ্যে দেখেছিলেন এক নতুন যুগের কণ্ঠস্বর, এক এমন কণ্ঠ যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে, আবার একই সঙ্গে মানবতার গানও গাইতে পারে।
1: অন্যদিকে কাজী নজরুল ইসলামের মনেও ছিল রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি। তাঁর কাছে রবীন্দ্রনাথ ছিলেন শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক পথ প্রদর্শক, এক আলোক বর্তিকা, যিনি তার সৃষ্টির মাধ্যমে সমাজকে দেখিয়েছেন নতুন দিশা।

0: নজরুলের বিদ্রোহী সত্তার মধ্যেও আমরা খুঁজে পাই সেই মানবিকতা, সেই ভালোবাসা যা রবীন্দ্রনাথের ভাবনার সঙ্গে এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে। এই দুই মহান সৃষ্টিশীল ব্যক্তিত্বের সম্পর্ক আমাদের শেখায় ভিন্নতা থাকা সত্ত্বেও কিভাবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের মাধ্যমে একটি সুন্দর সহাবস্থান গড়ে তোলা যায়।
1: রবীন্দ্রনাথ ঠাকুর, যার চিন্তা, চেতনা এবং সৃষ্টিশীলতা আজও আমাদের পথ দেখায়, আমাদের মননকে সমৃদ্ধ করে এবং আমাদের জীবনকে করে তোলে আরও অর্থবহ। তিনি শুধু বাংলা সাহিত্য নন, সমগ্র বিশ্বের সাহিত্য এবং সংস্কৃতিকে দিয়েছেন এক নতুন উচ্চতা।
0: আরেক গর্বের বিষয়, আমাদের প্রিয় এই আকাশবাণী নামটিও যে তাঁরই দেয়া। এই নামের মধ্যেই যেন নিহিত রয়েছে এক বিস্তৃত আকাশের স্বপ্ন, এক সীমাহীন সম্ভাবনার কথা, যেখানে শব্দ হয়ে ওঠে সেতুবন্ধন, আর সেই সেতু পেরিয়ে আমরা পৌঁছে যাই একে অপরের হৃদয়ে। সেই ভাবনাকে ধারণ করেই আকাশবাণী আজ অতিক্রম করেছে এক দীর্ঘ পথ চলা।
1: আকাশবাণী তার গৌরবময় 90 বছর পূর্তি উদযাপন করছে। এই দীর্ঘ যাত্রাপথে আকাশবাণী হয়ে উঠেছে আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সমাজ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই উপলক্ষে দেশ জুড়ে নানান আয়োজন করা হচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রোতাবন্ধু আপনারা। আপনাদের ভালোবাসায় আকাশবাণী এত দূর এগিয়ে চলছে।
0: আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি দুই মহান কবির ভাবনা ও সম্পর্ককে নতুন করে উপলব্ধি করার, সেই উপলব্ধিকে আপনাদের সঙ্গে ভাগ করে নেয়ার। আশা করি এই আয়োজন আপনাদের মন ছুঁয়ে গেছে এবং আপনাদের ভাবনার জগতে নতুন আলো জানিয়েছে।

0: শ্রোতা বন্ধু, এবারে ইতিহাসের পাতায় আজকের দিনকে নিয়ে কি কি ঘটনা রয়েছে আপনাদের সঙ্গে ভাগ করি। ইতিহাসের পাতা জানান দিচ্ছে, আজকের দিনে সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1638 খ্রিস্টাব্দে। আজকের দিনে ব্রিটিশ ভারতের অংশে প্রথম রেলপথের উদ্বোধন হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। 1962 খ্রিস্টাব্দে আজকের দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন 1967 সালে আজকের দিনে ডক্টর জাকির হোসেন। আজকের দিনে ভারতের লারা দত্ত বিশ্ব সুন্দরীর শিরোপা লাভ করেছিলেন 2000 খ্রিস্টাব্দে।
1: এবং সেই সঙ্গে আজকের দিনটি আরও একটু বিশেষ, কারণ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ 1905 সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1918 সালে প্রখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী বালা সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। সেই সঙ্গে আজকের এই দিনে আমরা হারিয়েছি এমনই কিছু মানুষকে। স্যার চার্লস

উইলকিনস, ভারত তত্ত্ববিদ, 1836 সালে, আজকেরই দিনে যাকে আমরা হারিয়েছিলাম, বাঙালি কবি ও সাহিত্যিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, 1887 সালে, আজকেরই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সঙ্গে আমাদের কিশোর কবি বলে যিনি পরিচিত, বাঙালি কবি সুকান্ত ভট্টাচার্য, 1947 সালে, আজকেরই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। সুকুমার সেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার, 1963 সালে, আজকেরই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। উৎপলা সেন একজন বাঙালি গায়িকা এবং সেই সঙ্গে বিশিষ্ট বাঙালি নাট্য ব্যক্তিত্ব বাদল সরকার, যিনি 2011 সালে এবং উৎপলা সেন 2005 সালে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো আজকের দিনটা শ্রোতা বন্ধুরা, যেমন আমরা পেয়েছি খানিকটা হারিয়েছিও বটে, সেই সঙ্গে আজকের দিনটি যাদের যাদের জন্য বিশেষ তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো আজকের লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি যার পড়ব, তিনি হচ্ছেন সুমন দাস। তো তিনি কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। নতুন বধূ অভিজ্ঞাপন। তোমারটাকে কত কত বছরের সাধন লব্ধ ঋষিবাগ যজুর্বেদ থেকে ধ্বনিত হল ওম পিতানহসি পিতানবধি। ঈশ্বর আর পিতার একাত্মতা, এ কি সামান্য কথা গো! নির্মল কুমারী যখন গুরুদেবের কাছে এই মন্ত্রের ব্যাখ্যা শুনতে চেয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ উপনিষদের ঈশা বাস্যমিদং সর্বং মন্ত্রটি উচ্চারণ করে বলেছিলেন, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত করো, ত্যাগের দ্বারা ভোগ করো। আসক্তি মুক্তি ছাড়া এই উপলব্ধি যেন অসম্ভব। কন্যারানীও মৃত্যুর ঠিক আগে এই মন্ত্র শুনতে চেয়েছিল বাবার কাছে। কবিকথায় অপূর্ব সেই ব্যাখ্যা, বাবাই যে তার জীবনের সব ছিল, তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখনও সেই বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিল। বাবা কাছে আছে, এটাই তো শক্তি। ঈশ্বরও তখন পিতা হয়ে ওঠেন, পিতাই ঈশ্বর। জানো বন্ধু, মেয়েটা যখন অসুস্থ হয় সবসময়ের জন্য কোলটি জুড়ে থাকবে, জ্বর এলে আমার হাতটা ধরে কপালে রাখবে, শিশু বইয়ের কবিতাগুলো শুনবে আর বাবার সাথে নিজের যোগটিকে মজবুত করবে। বাবার পরশটুকুই ওর পথ্য, বাইরে ঘুরতে গেলে বাবার হাতটা শক্ত করে ধরবে, এই ধরাতেই সব সাহস লুকিয়ে আছে। জগতের সব পিতাকে কখন কিভাবে যে জড়িয়ে ধরে শিশুকন্যা, কোন পরশে যে বিশ্বপিতা হয়ে ওঠে, এই পরম শান্তির সুর আর্য ঋষি থেকে জন্মান্তরে বয়ে চলেছে। এ তো আমাদেরই কথা গো, এ মাটির আবেগের সাথে স্বর্গের তো ফারাক নাই। শুনতে পাচ্ছো বন্ধু? দেখো, স্বর্গ মর্ত মানব ঈশ্বর এক হয়ে ওঠার গান আসছে ধে। ওই যে শকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, ভালো থেকো, বৈশাখী শুভেচ্ছা নিও, তোমার নতুন সই সুমন দাস, ইচ্ছা বট পূর্ব বর্ধমান।

শ্রোতাবন্ধু, আরও একখানি চিঠি আমার হাতে রয়েছে। সেই চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে ফুলকুমার বেরা। বন্ধু লিখেছেন, বিবেকের লাইট পোস্টে আলো জ্বালানো প্রিয় অভিজ্ঞাপন। তোমার অনুভবী মনের আয়নায় ধরা পড়ল মুক্তিমন্ত্র জলে স্নানের ছবি। চলমান সময়ের প্রেক্ষাপটে চেতনা রঙে আঁকা তোমার ছবি উদাস করে দেয় সমাজের খণ্ড চিত্রের নির্মম বাস্তবতার নিদর্শন দেখে। জন্মাবার পরে যে বোধি বৃক্ষের তলায়, যার স্নেহ ছায়ায় বড় হয়ে আমরা পেরিয়ে যাই জীবনের সব ভাঙা সাঁকো, যিনি শত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে চিনতে শিখিয়েছেন জীবনকে, জীবনের অলি গলিকে, জীবনের জল তরঙ্গে যেখানে মিশে আছে গোলাঘরের পূর্ণতা এবং মাঠের রিক্ততা, সেখানে যার অদৃশ্য জাগর উপস্থিতি, মৃগনাভীর অনন্ত উচ্ছ্বাস মাখা সুবাস ছড়িয়েছেন, যিনি জীবনের যে কোনো দুর্বিপাকে শ্রাবণ মেঘের খেয়াতরির মাঝি হয়ে পার করে দেয়, তিমির বিতাড়িত চলার পথে যার ফেলে যাওয়া আন্তরিকতা আমাদের নদীর স্বরলিপির মতো পবিত্র গান শোনায়, মাথার ঘাম পায়ে ফেলে যিনি আমাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা কান্না হাসি বিরহ মিলনের পালা গান রচনা করতে করতে শিখিয়েছেন অনেক কিছু, সেই বাবা আমাদের কাছে জীবন্ত দেবতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এই শাস্ত্রীয় অমর কথাই সূচিত করেছে পিতার মহিমা। প্রিয় অভিজ্ঞাপন বর্তমান সময়ের সভ্যতার শাহী সড়কে আকাঙ্ক্ষার দ্রুত যানের মতো অনেকেই এগিয়ে চলেছে নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য, যার ফলস্বরূপ চলমান জীবনের বলয় বৃত্তে বহু পিতার দীর্ঘশ্বাস ভারী করে তুলেছে আমাদের সমাজকে। বর্তমানের অত্যন্ত বাস্তব মুখিনতার ঠিক যেন নির্বোধের স্বর্গলোক রচনার মতো, তমসাবৃত বাসনার কাছে নিজেকে সমর্পণ করে পিতৃদেব ভাব, অর্থাৎ পিতা তোমার দেবতা হন। বৈদিক যুগের এই অমর আখরকে পদদলিত করে বেদনা বিহাগের সুর বাজিয়ে চলেছে। এ বড় কষ্টের, এ বড় দুঃখের সময়। দূর হোক এই অমানিসা, এই প্রত্যাশাই ফুলকুমার বেরা কোজাগুড়ি বারচন্ডী ভেটি আমতলিয়া কাঁথি জেলা পূর্ব মেদিনীপুর।

0: লিখছি তোমায় পর্বে এবারের পরের চিঠিখানি, যিনি পাঠিয়েছেন তিনি কেকা চৌধুরী। চলুন শোনাই কি লিখেছেন। পড়তে না বসে যদি ক্লাসে ফার্স্ট হওয়া যেত, যদি বকুনি ছাড়া দুষ্টুমি করার ছাড়পত্র পাওয়া যেত, শৈশবে এরকম কত কিছু যে মনে হতো। বেলা গড়ায় বদলায় স্বপ্নের রং, জলের আঁকি বুকি শুকিয়ে বাস্তবের কঠিন মাটি নতুন করে চিনতে শেখায় জগৎ সংসার। যাতায়াতের পথে দেখি কতগুলো কচি মুখ রং মেখে বহুরূপী সেজে ভিক্ষা করছে, নয়তো চায়ের কাপ থুচ্ছে। কচি দুখানি হাত তার ঘরে চুলো জ্বালানোর জন্য। মনে হয় যদি সবার ঘরে দুবেলা দুমুঠো খাবার চড়ত, যদি ওদের মাথায় এক ফালি ছাঁদ থাকত, যদি ওরাও স্কুলে গিয়ে হুটোপুটি করে খেলতে খেলতে শিখে নিত বিদ্যাসাগরের বর্ণপরিচয়, যদি ওরাও পেত কাল বৈশাখী ঝড়ে আম কুড়োনো একটা শৈশব, অপয়া অপবাদে রাস্তায় ফেলে দেওয়া কন্যা সন্তানটিকে দেখে মনে হয় কুসংস্কারের আধার ভেঙে যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে সম্মান জানাতে পারতাম তবে কেমন হতো। তবে ধর্ষণ থাকতো না, লিঙ্গ বৈষম্য থাকতো না, ধর্মের লড়াই থাকতো না, দেশে দেশে কাঁটা তারের বেড়া থাকতো না, হিংসা ক্ষমতায়ন থাকতো না। আর এমন করে যুদ্ধে মানুষ থেকে প্রকৃতি ধ্বংস হয়ে যেত না, সবাই সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে বেঁধে থাকার আনন্দ উপভোগ করতে পারতাম। যদি গাছ কাটার আগে শুনতে পেতাম তার আর্তনাদ, আমরা কি থেমে যেতাম? না, পথের পশুদের উপর যখন অত্যাচার হয় তারা আর্তনাদ করে ওঠে, আমরা তো শুনেও শুনি না। মানুষ হয়ে মানুষের রক্তে হাত লাল করি, তখন তো হাত কাঁপে না। প্রকৃতির বুক থেকে পাহাড় পর্বত নদী বনানি সবাই আজ আর্তনাদ করে ওঠে মানুষের লোভ লালসার ঘৃণ্য রূপ দেখে। কই, আমরা তো শুনি না। তবে যদি এমন হতো আমরা সত্যিকারের মানবিক গুণ আর হুঁশ এর সমন্বয়ে মানুষ হতে পারতাম, যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাইকে ভালোবেসে বাঁচতে শিখতাম, তবে পৃথিবী সত্যি স্বপ্নের দেশ হতো। তখন কেমন মজা হতো বলো বন্ধু? কেকা চৌধুরী, হরিপাল, হুগলি।
1: আরও একখানি চিঠি আমাদের হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন তপতি বিশ্বাস কর্মকার। তিনি পাঠিয়েছেন আসামের বরপেটা থেকে। বন্ধু কি লিখেছেন শোনাই আপনাদের। প্রিয় অভিজ্ঞাপন, আমাদের কত ইচ্ছে অপ্রকাশিত থেকে যায় আমাদের হৃদয় মাঝে, কতগুলো ইচ্ছে অবাস্তব জেনেও আমরা বাস্তব হওয়ার স্বপ্ন দেখি, যা সহজে পাওয়া যায় তার জন্য এতটা ভাবি না আমরা। হয়তো সেগুলো অনিচ্ছা থাকলেও আমাদের ভাগ্যে জোটে। আমরা রোজ ছুটি না পাওয়ার পেছনে, কোথাও সেগুলো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, আবার কোথাও সেই না পাওয়ার যন্ত্রণায় মন দুর্বল করতে থাকে। মানুষ কখনো পরিপূর্ণভাবে সব পায় না যা চায় তারা। শুধু টাকা পয়সা সমাজে আভিজাত্য হলেই যে একটা মানুষ প্রকৃত সুখী হতে পারে তা কিন্তু নয়। কতগুলো ইচ্ছে অনেক যত্নে পুষে রাখা হয়, নিজের মতো করে তাকে সাজানো হয়। কিছুটা ইচ্ছে দূরে থাকুক, সে নাই বা থাকলো জীবনে, তবু তাকে ভেবে জীবন এগিয়ে নিয়ে যেতে চায় সেই ভাবনা নিয়ে। একটা শুধু ভালোবাসার মানুষ থাকুক যে ভালোবাসার মর্যাদা জানবে, কাছে না থেকেও তার অনুভূতি তার অনুভবই যেন সব রঙিন হয়। তাকে না পাওয়া মানে কোনো ব্যর্থতা নয়, শুধু তাকে ভেবেই যেন সব ইচ্ছে পূরণ হয়। যদি এমন হতো তাহলে সত্যি এই জীবন হতো সার্থক। ইতি, অনেক অনেক শুভকামনা।

0: শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব, অর্থাৎ তথ্য জানিয়ে দেবার পালা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে কৈলাসহর জেলা ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোগ ও টিকাকরণ বিষয়ে এক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বলা হয়েছে আগামী 15 জুনের মধ্যে সব পশুপালককে ভারত পশুধন পোর্টালে তাদের তথ্য আপডেট করার জন্য।
1: শ্রোতাবন্ধু, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আকাশবাণী আগরতলা আয়োজিত আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী 15 মে, অর্থাৎ আগামী শুক্রবার, সুকান্ত একাডেমিতে সন্ধে 6টায়। যে অনুষ্ঠানে গিটার বাদন পরিবেশন করবে শিল্পী পঙ্কজ কুমার দাস এবং তবলা লহরায় থাকবে শিল্পী দেবজ্যোতি দাশগুপ্ত। শ্রোতাবন্ধু, মনে রাখবেন, দেখা হচ্ছে কিন্তু আপনাদের সঙ্গে ঠিক 6টায় সুকান্ত একাডেমিতে আগামী শুক্রবার।
0: শ্রোতাবন্ধুরা, এবারে কর্মখালী বিজ্ঞপ্তি জানিয়ে দেবার পালা। পশু চিকিৎসায় স্নাতক মহিলা এবং পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং ভারতীয় সেনা এই দরখাস্ত আহ্বান করেছে। প্রার্থীদের SSC পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যদি বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন তাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটি হচ্ছে www.joinindiaarmy.nic.in। এই ওয়েবসাইটে দেখার অনুরোধ করা হচ্ছে এবং দরখাস্ত অবশ্যই অনলাইনে আগামী 15 মে 2026 মধ্যে জমা করতে হবে।
1: শ্রোতাবন্ধু, আরও একটি কাজের খবর আপনাদের জানিয়ে দেই। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তির ভিত্তিতে ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্যপদ রয়েছে 50টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর বয়স হতে হবে আপনাদের 20-40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। আর জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউ কিন্তু আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 13 মে থেকে শুরু হয়েছে এবং তা চলবে 16 মে পর্যন্ত। নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে একই দিনে। আরও বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন।

শ্রোতবন্ধু, আরও একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 2026 সালে 9,195 কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে 20 এপ্রিল থেকে এবং তা চলবে 19 মে পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তার বেশি থাকতে হবে এবং কিছু পদের জন্য IIT বা ড্রাইভিং লাইসেন্স চেয়েছে এবং বয়স হতে হবে আপনাদের 18 থেকে 23 বছরের মধ্যে, আর ড্রাইভার পদের জন্য 21 থেকে 27 বছর। বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট আপনারা দেখে নিতে পারেন। জানিয়ে দিলাম কাজের খবর।

0: শ্রোতাবন্ধু, জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী চব্বিশ ঘন্টাকে নিয়ে কি বলছে। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আজ আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 50%। এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাজ্যের ধলাই, ঊনকোটি, দক্ষিণ, খোয়াই এবং পশ্চিম জেলায় ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। শুনলেন আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য। আর সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। শ্রোতাবন্ধু, যাওয়ার আগে প্রত্যেক দিন যেটা বলে থাকি আমরা, যে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্নবান হবেন এবং বর্তমানের এই সময়টাতে প্রচুর পরিমাণে জল পান করবেন, সবুজ শাকসবজি খাবেন। শ্রোতাবন্ধু, আজকের এই অভিজ্ঞাপনের পর্বে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
1: এবং সেই সঙ্গে আমি অঙ্কিতা।
0: আজ তাহলে অভিজ্ঞাপন এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

0: শুভ সকাল শ্রোতা বন্ধুরা। নতুন সকালের নরম আলো, এক কাপ চায়ের উষ্ণতা, আর তার সঙ্গে যদি জুড়ে যায় কিছু ইতিবাচক চিন্তা, তাহলেই তো দিনের শুরুটা হয়ে ওঠে সত্যিকারের সুন্দর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমি তোমাদের সঙ্গে রয়েছি আর জে দেবর্পি, তার তোমরা শুনছো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। আর আজকের এই সকালে আমরা কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে, তবে অনুষ্ঠানের পর্বের এই শুরুটা আমরা যেভাবে করতে চাই এমন একটি বিষয় নিয়ে শুরু করতে চাই যে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। পরীক্ষা, রেজাল্ট এবং নম্বর, এই শব্দগুলো শুনলেই অনেকের মনে ভেসে ওঠে চাপ, প্রত্যাশা, তুলনা আর কখনো কখনো ভয়। ছোটবেলা থেকেই শ্রোতা বন্ধুরা আমরা শুনে এসেছি ভালো নম্বর পেতে হবে, মার্কসই ভবিষ্যৎ ঠিক করে। আচ্ছা, একটু ভালো করে ভেবে দেখো তো, সত্যি কি তাই? জীবনের সাফল্য কি কেবল কয়েকটি সংখ্যার উপরই নির্ভর করে, নাকি তার চেয়েও বড় কিছু আছে? আমাদের চিন্তাধারা, আমাদের মানসিকতা, আমাদের শেখার আগ্রহ আর প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস, আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব একজন অভিজ্ঞ শিক্ষাবিদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডায়েটের অধ্যক্ষ মহাশয়া ম্যাডাম মণিদীপা গণ চৌধুরী, এবং ওনার সঙ্গে আজকের এই কথোপকথনে রয়েছে আর জে শেষাদ্রি। চলো শ্রোতা বন্ধুরা, এই সকালকে আরও অর্থবহ করে তুলতে আমরা চলে যাই সেই সাক্ষাৎকারে। শুনি নম্বর নয়, কেন মানসিকতাই হতে পারে জীবনের আসল শক্তি।
1: মার্কস, এই ছোট্ট শব্দটা যেন আজকাল অনেক বড় চাপের নাম। রেজাল্ট বেরোলেই শুরু হয় তুলনা, কে কত নাম্বার পেল, কে সায়েন্স নিল আর কে পিছিয়ে পড়ল। কিন্তু সত্যি কি শুধু নাম্বার একজন মানুষের ভবিষ্যৎ ঠিক করে দেয়? কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল, আর সেই ফলাফলকে কেন্দ্র করেই আজকের আমাদের বিশেষ আলোচনা, মার্কস নয় মাইন্ডসেটই আসল শক্তি, বিশেষ করে সায়েন্স বিভাগকে ঘিরে ছাত্রছাত্রীদের স্বপ্ন, চাপ, সম্ভাবনা, ভবিষ্যতের নানা দিক নিয়ে আজ আমরা কথা বলবো। আমি রয়েছি আপনাদের সঙ্গে আর জে শেষাদ্রি।

0: কুরবানিতে আপনাদের সবাইকে স্বাগত। সে সঙ্গে স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটের প্রিন্সিপাল মনিদীপা গঞ্চৌধুরী। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: আপনাকেও স্বাগত আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য।
0: ম্যাডাম, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই ছাত্রছাত্রীরা সায়েন্স স্ট্রিম বেছে নিচ্ছে। একজন অধ্যাপিকা হিসেবে আপনি সায়েন্সের প্রতি এই আকর্ষণটাকে কিভাবে দেখেন বা কিভাবে দেখছেন?
1: ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিংবা তার বাবা মা চায় যে একটু ভালো রেজাল্ট করলে সায়েন্স নিয়ে পড়তে। তার অবশ্য কিছু সঙ্গত কারণও রয়েছে, কারণ কেরিয়ার অপরচুনিটির ক্ষেত্রে সায়েন্সটা একটা বিস্তৃত এরিয়া রয়েছে যেখানে স্টুডেন্টসরা প্রবেশ করলে তাদের যে আগামী দিনে প্রফেশনাল কোর্সগুলিতে এরা প্রবেশ করতে পারে, যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক, ফার্মাসিস্ট, নার্স, কোনো কোনো ক্ষেত্রে রিসার্চ করার সুযোগ পায়। তারপর আইটি প্রফেশনালসরা রয়েছে যেটা এখন খুব ফ্লারিশিং একটা ক্ষেত্র। তারপর টিচার হিসাবে যোগদান করতে পারে, ডিফেন্স সার্ভিসেও সায়েন্সের নিয়ে যারা পড়াশোনা করে ওদেরও বিশেষ সুযোগ রয়েছে। তো সে কেরিয়ারটাকেও সঠিকভাবে নির্বাচন করা এবং একটা সফল কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিজ্ঞান বিষয় করলে একটা সুযোগের সম্ভাবনা বেশি থাকে। এবং হায়ার এডুকেশন অপশনস গুলোও, যেমন মেডিকেল, পিওর সায়েন্স নিয়ে পড়া, বায়োটেকনোলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এগুলো নিয়ে পড়ার সুযোগটা বেশি থাকে যদি সায়েন্স নিয়ে কেউ ইলেভেন টুয়েলভে পড়ে। তাছাড়া রয়েছে অনেক স্টুডেন্টস রয়েছে অঙ্ক, বিজ্ঞান, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলি খুব ভালোবাসে, হ্যাঁ, করতে ভালোবাসে, কারণ এগুলিতে স্কোরিং, হ্যাঁ, কারণ এগুলিতে লিখতে হয় না, একটু কনসেপ্টটা বুঝলেই পরপর পরপর আনসার করা যায়, তো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়, তো মুখস্থ করার কোনো অবকাশ নেই এখানে, বুঝলেই পরীক্ষার আগের রাত্রে না পড়েও একটা ছাত্র লিখতে পারে খাতায়। তো সেই জিনিসগুলি স্টুডেন্টসরা বুঝতে পারে। তাছাড়া রয়েছে আমাদের সোশ্যাল যে প্রেস্টিজ এবং যে বড় বড় চাকরিগুলো ভাবি আমরা, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওদের একটা সোসাইটিতে সবচেয়ে মানে বিগ পজিশন বা সোশ্যাল প্রেস্টিজটা ওদের বেশি থাকে। এবং বিভিন্ন রেসপেক্টেড যে প্রফেশনস গুলো রয়েছে সেগুলিতে সায়েন্স নিয়ে যারা পড়ে তারা সহজেই ঢুকতে পারে। তো সেই জন্য বাবা মাদের এবং স্টুডেন্টসদের ইচ্ছে থাকে যে বেটার স্যালারি, বেটার জব, স্টেবল জব, তারপর গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে তাদের অপরচুনিটি, কোনো কোনো সময় বিদেশেও যেতে পারে ওদের মানে যে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে।
0: ম্যাডাম, আমি প্যারেন্টস এর বিষয়টাতে আসব, কিন্তু তার আগে আরেকটা বিষয় আপনার থেকে মানে আমার খুব জানার আগ্রহ, যে অনেকেরই ধারণা সায়েন্স মানেই শুধু ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের বিভাগ, এবং যারা আর্টস নিয়ে পড়ছে বা যারা কেমিস্ট্রি নিয়ে পড়ছে তাদেরকে অনেকটা হলেও একটু খাটো করে দেখা হয়। এই ধারণাটা সঙ্গে আপনি কি মত প্রকাশ করবেন?
1: শুধু ভালো মার্কস পেলে যে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সে জীবনে সফল হতে পারবে সেটা সব ক্ষেত্রে সঠিক নয়, হ্যাঁ, কিন্তু ভালো একটা পজিশন পেতে গেলে কিংবা জব সিকিউরিটি কিংবা হেভি স্যালারি সহজ, সায়েন্স নিয়ে পড়লে সহজ। কিন্তু আমি বলবো যে সায়েন্স নিয়ে পড়লে যে খুব ভালো, এবং যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়ছে তাদেরকে আমরা ছোট করে দেখবো সেটার কোনো অবকাশ নেই, কারণ সোসাইটিতে সবগুলো প্রফেশনেরই দরকার রয়েছে, যেমন টিচারের দরকার রয়েছে, যেমন সায়েন্টিস্টের দরকার রয়েছে, যেমন সিএ পার্সোনালদের দরকার রয়েছে, এমন সোশ্যাল সায়েন্সেরও দরকার রয়েছে, কারণ কোনো একটা সায়েন্সের কোনো একটা জিনিস আবিষ্কৃত হলে সেটাকে ভালোভাবে ব্যবহার করা সমাজে, সেখানে কিন্তু সোশ্যাল সায়েন্স লাগে। তাহলে সবগুলো সাবজেক্টই ইম্পর্টেন্ট, কিন্তু সাধারণ লোকের ধারণা যে সায়েন্স নিয়ে পড়লে একটু সহজে মার্কস বেশি পাবে, এবং আমাদের যেহেতু হায়ার এডুকেশনের ক্ষেত্রগুলো বিস্তৃত সেই জন্য চাইছে যে সায়েন্স নিয়ে পড়লে সহজে হয়ে যাবে, কিন্তু বর্তমানে কিন্তু অনেক নতুন নতুন দিক এসেছে, যেমন এআই নিয়ে পড়া, যেমন গ্রাফিক্স নিয়ে পড়া, যেমন আর্ট নিয়ে পড়া, আর্ট ইন এডুকেশন, এইগুলো কিন্তু এখন খুব সুন্দর মানে ক্ষেত্র তৈরি হচ্ছে।
0: আগে আপনি একটা কথা বলছিলেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি।

0: বা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যাদের কাছে এই কনসেপ্টগুলো সহজ হয় তাদের মার্কস পাওয়া অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের ধরুন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার থাকলেও তারা কিন্তু অনেক সময় ভয় পায় যে সায়েন্স বিভাগ নিয়ে আমি পড়ব, সায়েন্স বিভাগটাকে আমি কিভাবে ক্যারি করব, ক্যারি করতে আদতে পারবো কিনা, এই ভয়টা কি করে কাটানো?
1: এই ভয়টা আসলে বিদ্যালয় স্তর থেকেই, যেমন অঙ্ক বিজ্ঞান এগুলিকে না, প্যারেন্টসরা যেরকম ভাবে, কিছু কিছু টিচার আছে সেরাও তারাও কি করে এটা একটু কঠিন বিষয় হিসাবে দেখার চেষ্টা করে। আসলে এটাকে টিচিং মেথোডোলজি এবং আমাদের যে পারসেপশন যে সায়েন্স এবং ম্যাথস দুটো কঠিন বিষয়, আসলে সেটা সেই ভীতিটা আগে দূর করতে হবে। যে বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয় সেখানে হচ্ছে কিউরিসিটি থাকতে হবে, মেইন হচ্ছে কিউরিসিটি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এভাবে না হয়ে অন্যভাবে হলে কিরকম হতো, প্রেডিকশন করা, এস্টিমেশন করা, এই যে স্কিলস গুলি যখন তাকে উন্নত করানো যাবে তখন সেই কিন্তু অটোমেটিক্যালি সব সায়েন্সের মার্কস গুলো বাড়তে থাকবে।
0: তাহলে কি ম্যাডাম আমি বলতে পারি যে মাইন্ডসেট এবং কিউরিসিটি খুব গুরুত্বপূর্ণ সায়েন্স নিয়ে পড়তে গেলে?
1: হ্যাঁ, মাইন্ডসেট এবং কিউরিসিটি এবং টিচিং লার্নিং প্রসেসটাও, যে কিভাবে পড়বো আমি, আমি আমার প্রবলেম সলভিং স্কিলস গুলোকে দিনের পর দিন আমি বাড়িয়ে যাব, ছোট ছোট করে টপিক গুলিকে দেখবো এবং সেই ছোট ছোট টপিক গুলি সলভ করে করে দিনে দিনে আমি এগিয়ে যাব, আমি তুলনা করব আমার সঙ্গে যে আগে আমি এটা পারতাম এখন আমি এটা পারি। তো এইভাবে সে চিন্তা করে করে যদি এগিয়ে যায় তাহলে সে অধ্যবসা, কিউরিসিটি, হার্ড ওয়ার্কিং, প্র্যাকটিস, এইগুলি বিজ্ঞান পড়ার ক্ষেত্রে একটা স্ট্রেংথ হিসাবে কাজ করে আমার।
0: সত্যিই তাই ম্যাডাম। আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো যে ছাত্রছাত্রীদের যখন পরীক্ষার রেজাল্ট বের হয়, ছাত্রছাত্রীরা যতটা না বেশি আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা যায় ভালো নম্বর পেলে, মা বাবাদের মধ্যেও কিন্তু একটা আগ্রহ উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। সেক্ষেত্রে প্যারেন্টসদের মধ্যে অনেক সময় সায়েন্স নিয়ে অতিরিক্ত এক্সপেকটেশন থাকে তাদের ছেলে মেয়েদের থেকে, এই চাপ, এই যে প্যারেন্টসদের থেকে যে চাপ, এইগুলো ছাত্রছাত্রীদের উপর কতটা প্রভাব ফেলে?
1: আসলে মানে এটা যে এক্সপেকটেশনটাও যারা প্যারেন্টসরা রয়েছে সেই এক্সপেকটেশনটা তারা দেখে শুধু স্টুডেন্টের শুধু রেজাল্টটা দেখে, মানে এন্ড যে প্রোডাক্টটা বেরোলো সেটা দেখে বুঝে, কিন্তু দিনের পর দিন তার ছেলে কিংবা মেয়ে কিংবা টিচারের যে ছাত্র কিভাবে পড়াশোনা করছে মানে প্রসেসটা তার যদি লক্ষ্য করত তাহলে কিন্তু এই ধরনের এক্সপেকটেশন বাবা মার মধ্যেও আসতো না, যে আমার ছেলে কিংবা মেয়ে এইভাবে পড়াশোনা করছে, আমি খুব কিনলি তাকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে তার মধ্যে সায়েন্টিফিক রিজনিং পাওয়ারটা উন্নত হচ্ছে কিংবা হচ্ছে না, তাহলে সেইভাবে তাকে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তাকে সেই দিকে ধাবিত করা। কিন্তু প্যারেন্টসদের ভূমিকাটা যেটা থাকে সেটা সারা বছরের পরে যখন রেজাল্টটা বেরোলো তখন হঠাৎ করে ওরা ভাবে যে আমার ছেলে কিংবা মেয়ে এই খারাপ রেজাল্ট করে ফেললো কিংবা ভালো রেজাল্ট করে ফেললো, কিন্তু এটার পেছনে কিভাবে সে এগোচ্ছে সেই প্রসেসটা যদি খেয়াল করে তাহলে কিন্তু আইডেন্টিফাই করতে খুব সুবিধা হয় যে আমার ছেলে কিংবা মেয়ে আসলে কোন সাবজেক্টের প্রতি তার আগ্রহ বা কিউরিসিটি বা মাইন্ডসেট আগামী দিনে সে ভালোবেসে পড়বে সেটা আইডেন্টিফাই করতে পারে। তো সেটা করতে পারে না দেখি এখানে সমস্যাটা তৈরি হয়।
0: বেশ ম্যাডাম, আরেকটি বিষয় যেটা একটা বার্নিং ইস্যু আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। এই সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনের যুগে সায়েন্স নিয়ে যারা পড়তে চায় স্টুডেন্টরা, তারা তাদের যে কিউরিসিটি রয়েছেন, টিচিং লার্নিং রয়েছে বা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি কথা বলছিলেন, সেই বিষয়গুলোকে সাইডে রেখে ফোকাসটা তাদের সায়েন্সের প্রতি ধরে রাখা, সেই দিকটাই একটু যদি আপনি বলেন।
1: আসলে এখন হচ্ছে মানে স্টুডেন্টরা মানে একটু আগের দিকে যদি আমরা যাই সেই পড়াশোনাটার সিস্টেমটা ছিল একরকম, এখন এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এবং সবাই ভাবছে কি অনলাইন পড়াশোনাটা হচ্ছে মেইন। আসলে আমি এত বছরের শিক্ষকতা জীবনে আমি অফলাইনও দেখেছি অনলাইনও দেখেছি, দুটোর মধ্যে এখন আমি কম্পারিজন করলে আমি দেখি যে মানে অনলাইনটা হবে সাপ্লিমেন্টারি, অফলাইন পড়াশোনাটা যেটা ছিল সেটা

0: সঠিক, এবং সেটার সঙ্গে বই পড়বে, সে সেলফ স্টাডি করবে এবং নিজে লাইন বাই লাইন বইটাকে পড়লো এবং হাতে কলমে লিখলো, ফ্লো চার্ট তৈরি করলো, কোন একটা চ্যাপ্টারের পুরো যে হার্ড স্পটস গুলি রয়েছে সেগুলিকে সে আইডেন্টিফাই করলো, এগুলির মধ্যে রিলেশন তৈরি করলো, একটা খাতার মধ্যে লিখলো। তাহলে তার কি হচ্ছে, প্রসেসিং তো তার মাইন্ডে হচ্ছে, আর যখন সে অনলাইনে ওইগুলি জাস্ট কোশ্চেনটা দিল, এখন এআই যুগ এসছে তো এআই এর যুগে কোশ্চেনটা দিয়ে সে আনসারটা পেয়ে গেল, পেয়ে গেল যে এটা তো শুধু জাস্ট সে রিড করলো। রিড করা জিনিস আমরা এডুকেশনাল সাইকোলজিতে যা পড়ে থাকি বা পড়াই, এর রিড করা জিনিসপত্রের মধ্যে অনলি 25% স্টুডেন্ট মনে রাখতে পারে, আর যদি সে হাতে কলমে করে কিংবা নিজে সেলফ স্টাডির মাধ্যমে করে তাহলে সে 75-80% রিটেন করতে পারে তার মেমোরিতে। ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে এআই এর মাধ্যমে প্রচুর পরিমাণে কন্টেন্ট তার কাছে আসছে, ফলে তার এই যে তার যে মোটিভেশন কিংবা যে তার মনোযোগের পরিসরটা অনবরত ডিস্ট্রাক্টেড হচ্ছে এদিকে ওইদিকে ওইদিকে, ফলে কি হচ্ছে কংক্রিট পড়াশোনার সময়টা তার কমে যাচ্ছে। তো আমার সাজেশন থাকবে ওই রকম যে স্টুডেন্টরা যেন সেলফ স্টাডির উপর গুরুত্ব দেয়, হাতে কলমে কলম নিয়ে খাতা নিয়ে বসে নিজের মতো করে তৈরি করে, এরপর সাপ্লিমেন্টারি হিসাবে রেফারেন্স হিসাবে যেন অনলাইনের সবগুলি দিক নয়, কতগুলি স্পেশাল সাইট আছে এনসিইআরটির এসসিইআরটির যেগুলি বিভিন্ন ইউনিভার্সিটি চালায় সেইগুলো, বা বিভিন্ন নাম করা গভর্নমেন্ট অর্গানাইজেশন চালায় সেই সাইটগুলি দেখার জন্য। তো সেইগুলি দেখলে অল্প সময় সেটা দেখলো, বাকি সময়টা সেলফ স্টাডি নিজে হাতে কলমে পড়াশোনা প্র্যাকটিস করলো, তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে।
1: ম্যাডাম, আজকের অনুষ্ঠান যেহেতু আমাদের কথোপকথনটা অনেকটাই ছোট, তাই একেবারে সংক্ষিপ্ত ভাবে আপনার থেকে একেবারে একটা শেষ প্রশ্ন আপনার থেকে জানতে চাইবো। আজ রেজাল্ট বেরোনোর পরে, মানে কিছুদিন আগে যখন রেজাল্টটা বেরিয়েছে এবং রেজাল্ট নিয়ে যারা হতাশ কিন্তু সায়েন্স নিয়ে স্বপ্ন দেখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন?
0: রেজাল্ট আসলে অনেক কারণে খারাপ হতে পারে, একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, হ্যাঁ, সেই পরীক্ষার আগে এতগুলো হয়তো ঠিক করে প্রিপারেশন হয়নি, তার শরীর খারাপ ছিল, তার বাড়িতে হয়তো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন কারণে একটা পরীক্ষা খারাপ হতেই পারে। তার জন্য যে একবারে সায়েন্স নিয়ে পড়াশোনা করা যাবে না বা সায়েন্স নিয়ে একটা স্টুডেন্ট পড়তে পারবে না বলে মন খারাপ, সেটা ভাবার কিছু নয়, কারণ একটা পরীক্ষা কোনো না কোনো ভাবে খারাপ হতেই পারে। যদিও খারাপ হয়, যদি তার প্র্যাকটিসটা ঠিক মতো না হয় বা প্রিপারেশনটা ঠিক ছিল না বলে রেজাল্টটা খারাপ হয়েছে, তো সে আবার সায়েন্সের দিকে যেতে পারে, যদি তার কিউরিসিটিটা সায়েন্সের প্রতি মাইন্ডসেটটা যে আমি সায়েন্স নিয়ে পড়বই, তাহলে রেগুলার প্র্যাকটিস, তার ধৈর্য থাকতে হবে, কনসেপ্ট বুঝে পড়া, মুখস্থ না করা এবং কোনো বিষয়কে প্রবলেম সলভ করা, টিচারের কাছে ঘন ঘন কোশ্চেন করা, হ্যাঁ, তারপরে অবজারভেশন বাড়ানো, বিভিন্ন বইয়ের 4-5টা বই পড়ে তার মধ্যে অ্যানালাইসিস করে যে ডাউট গুলি হলো সেই ডাউট গুলি টিচারকে জিজ্ঞেস করা, তার মনে খোলাখুলি প্রশ্নগুলো যেন বাবা মা এবং টিচারের সঙ্গে করে সে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করে প্র্যাকটিস করে তার মাইন্ডসেটটাকে যদি সেট করে যে আমি বিজ্ঞান নিয়ে পড়লে ভালো করব, তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে।
1: ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যি আক্ষরিক অর্থে বুঝিয়ে দিয়েছেন আসলে মার্কস নয়, মাইন্ডসেটই আসল শক্তি। এবং আমাদের এই কথোপকথনে আপনি যেভাবে বুঝিয়েছেন সত্যি আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, এবং যারা যুব বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তারাও হয়তোবা অনেকটাই সাহস পেয়েছে আপনার কথা শুনে। আমাদের সঙ্গে আজকে ছিলেন ডায়েটের প্রিন্সিপাল মণিদীপা গঞ্জধুরী। ম্যাডাম, আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।

0: তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের সাক্ষাৎকার, যেখানে ডায়েট কলেজের প্রিন্সিপাল ম্যাডাম খুব সুন্দর করে একটা কথা বললেন, জীবনে শুধু নম্বর নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মানসিকতা আর শেখার ইচ্ছে। সত্যি ভালো মার্কস আমাদের পরিচয় হতে পারে ঠিক, কিন্তু ভালো চিন্তাভাবনা আর সুন্দর মন আমাদের মানুষ করে তোলে। আর জানেন তো, অনুভূতিরও একটা আলাদা ভাষা আছে, কখনো সেটা স্বপ্ন হয়ে আসে, কখনো কারো হাসিতে, আবার কখনো একটা ভালোবাসার গল্পে। তাই এবার পড়াশুনো আর অনুপ্রেরণার কথা থেকে একটু অন্য অনুভূতিতে যাওয়া যাক। সময় হয়ে গেছে আজকের এক বিশেষ রোমান্টিক অডিও স্টোরির। আজকের গল্প পাঠে রয়েছে আর জে কর্মিতা এবং আর জে রাতুল। চলো তবে শ্রোতা বন্ধুরা, শুনে নিই তাদের গল্প।
1: জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে প্রতিদিন কথা না হলেও একটা অদ্ভুত কানেকশন কখনো শেষ হয় না। স্কুলের লাস্ট বেঞ্চ, একটা নীল কাভারের খাতা আর টিফিনে ভাগ করে খাওয়া একটা এগ রোল, কখন যেন ফ্রেন্ডশিপ থেকে অন্য কিছুর গল্প লিখে দেয়, কেউ বুঝতেই পারে না।
2: আবির, মনে আছে ক্লাস নাইনে তুই প্রথম দিন লেট করে এসে পুরো ক্লাসের সামনে বলেছিলি,
1: স্যার আজ ট্রাফিক ছিল বাইরে,
2: আর পুরো ক্লাস হেসে উঠেছিল। কিন্তু আমি একাই দেখছিলাম তোর হাতে তখন গিটারের স্ট্রিং থেকে কেটে রক্ত বেরোচ্ছিল।
1: মেহুল, তোকে তখনই ফার্স্ট আমি নোটিস করেছিলাম, যখন মার্কস নিয়ে সবাই বিজি, তুই কুইটলি সবার পেইন অবজার্ভ করতেছিলি।
2: কারণ কি বলতো, তুই সবসময় হাসতিস, আর যারা সবসময় হাসে তাদের ভিতরে সবচেয়ে বেশি ঝড়টা থেকে যায়।
1: কি বলতো, সবাই এইচএসের পর আলাদা হয়ে গেল, কেউ কলকাতায়, কেউ দিল্লি, আর আমরা অনলাইন ফ্রেন্ডস হয়েই গেলাম।
2: কি ফানি না, যে মানুষটার সাথে প্রতিদিন ঝগড়া করতাম তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে থাকতাম কখন টাইপিং করবে, আর এখন।
1: হ্যাঁ,

0: একটা হ্যাবিট মনে আছে, রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা মেসেজ, এই ঘুমিয়ে যাস কিন্তু।
1: কারণ জানতাম তো তুই রাতে জেগে থাকিস, ঠিক মতো ঘুমোস না। সবাইকে স্ট্রং দেখানো মানুষগুলো ইউজুয়ালি রাতে সবচেয়ে উইক হয়ে যায়।
0: একদিন হঠাৎ তুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেলি, নো কলস, নো টেক্সট, নাথিং। আমিও এগোতে কখনো খোঁজ নিইনি, কিন্তু প্রতিটা বার্থডেতে তোর প্রোফাইল সাইলেন্টলি চেক করতাম ঠিকই আমি।
1: কারণ আমি তখন ফাইট করছিলাম নিজের সাথে, লাইফ, ফ্যামিলি, ডিপ্রেশন সব কিছু একসাথে নিয়ে না সামলে উঠতে পারছিলাম না, বারবার ভাঙছিলাম আমি। আর ভাবতাম তুই হয়তো বেটার ডিজার্ভ করিস।
0: স্টুপিড গার্ল, কিছু মানুষকে ডিজার্ভ করা যায় না, ওরা জাস্ট নিজের মানুষ হয়ে থাকে।
1: তারপর ঠিক পাঁচ বছর পর তোর সাথে হঠাৎ দেখা সেই ওল্ড ক্যাফেতে। তুই সেম ব্ল্যাক কফি অর্ডার করলি আর আমি সেম কোল্ড কফি। কিন্তু একটা জিনিস বদলায়নি, নোটিস করেছিস? তুই এখনও আমার কথা শেষ হওয়ার আগেই বুঝে যাস আমি ঠিক কি বলতে চাইছি।
0: সেদিন তুই বলেছিলি
1: আমরা কি একটু লেট হয়ে গেলাম,
0: আর আমি শুধু হাসছিলাম, কারণ কিছু ফিলিংসের কোনো টাইমিং হয় না, ওগুলো ওল্ড সঙ্গের মতো বহু বছর পর শুনলেও সেম জায়গাতেই আঘাত করে।
1: জানিস আবির, সব লাভ স্টোরিতে রিলেশনশিপ লাগে না, কিছু গল্পে শুধু একজন মানুষ থাকা চায় যে দূরে থেকেও সে হোমলি ফিলটা ঠিক সব সময় করিয়ে যায়।
0: আর কিছু ফ্রেন্ডশিপ চুপচাপ প্রেম হয়ে যায়, কিন্তু কখনো কনফেস করা যায় না।
1: তাই তো, আজও যখন বৃষ্টি পড়ে আমি স্কুল ব্যাগের সে ছোট্ট কেচিনটা খুঁজে যাই।
0: আর আমি এখনো ওই ওল্ড প্লে লিস্টের সেই গানটা যেটা তুই বলেছিলি, একদিন এই গান শুনলে আমাকে ঠিক তোর মনে পড়বে।
1: কিছু মানুষ কখনো এক্স হয় না, ওরা স্মৃতি হয়েই থেকে যায়, ঠিক গানের মতো।

শ্রোতা বন্ধুরা, বলতে বলতেই আমরা কিন্তু আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্ব জুড়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম আরজে দেবর্পিত। আবারও কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশবন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। আজকের শিল্পী সবিতাব্রত দত্ত।

দেশবদ্ধর অনুষ্ঠানে শুনলেন দেশাত্মবোধক গান। শিল্পী ছিলেন সবিতা ব্রত দত্ত এবং সহশিল্পীরা। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকে একটি অংশের এবং আম্মা মক্কাল মুন্নাত কাজাগামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে, তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নাত্র কাজাগামের এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড্ডাপাদি কে পলানাস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমণিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতকাল সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কে অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। রাজ্যে পালাবাদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা এবং অবৈধ খনন কার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা

0: অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। 15ই মের মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর কুমারকেও। এনটির মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হবে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে সোনা ও রূপোর উপর 5% এবং প্লাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতেই তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসছেন। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এবারের সফরে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনে আসছেন না। চীন রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরাভাষে মতবিনিময় করেন। ইউএই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতাই একমত হন। এদিকে ইরান তাদের একটি দ্বীপে হামলা চালানোর উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী পাঠিয়েছে বলে কুয়েত অভিযোগ করেছে। তবে কুয়েতের এই অভিযোগে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধে কুয়েত বারবার ইরানের হামলার শিকার হয়েছে। 6 জনের সশস্ত্র বাহিনী ইরাক ও ইরানের সীমান্তবর্তী পারস্য উপসাগরের উত্তর পশ্চিম দিকে বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল বলে কুয়েতের দাবি। ভারতে আগামীকাল 2 দিনের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক বসতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তারা সাক্ষাৎ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা এখানে উপস্থিত থাকবেন। নতুন দিল্লিতে আজ বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আজ সকালে তিনি চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেস ম্যাকেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড নামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। সন্ধ্যের পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মতবিনিময় করবেন। গতকাল সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময়

0: করবেন।
1: 14 আর 15 তারিখ কো ব্রিক্স বিদেশ
0: মন্ত্রী। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যদিকে রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান সুপার জায়ান্ট ও ইন্টারকাশির মধ্যে ISL ফুটবলের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। দুদলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 10:10।
2: আকাশবাণী আগরতলা, এখন সংবাদ শিরোনাম। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দেশের চিকিৎসা উদ্ভাবন এবং স্বাস্থ্যসেবা উৎকর্ষের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে এইমসের 51তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল উপরাষ্ট্রপতি বলেন, এইমস সাধারণ মানুষের জন্য উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ের পাশাপাশি রোগী সেবা এবং আধুনিক চিকিৎসার সর্বোচ্চ মান স্থাপন করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার একটি সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, সাইবার অপরাধ দমনে ভুয়ো অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার গতকাল রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট UG 2026 প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি মামলা দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তকারী সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, নেট ইউজি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় FIR দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার থেকে 6 দিনে 5টি দেশ সফর করবেন। তিনি এই সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাবেন। আজ পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এন রঙ্গস্বামী। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা PM অজয়ের মাধ্যমে কর্মসূচি রূপায়ণের বিষয়ে এক বৈঠক গতকাল কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে 29টি জেলা পরিষদের সভাধিপতি, জেলাশাসক, জেলা কল্যাণ আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে 2 দিনের জাতীয় আলোচনাচক্র আজ শেষ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান বা PM ঊষার অধীনে এই কর্মসূচির আয়োজন। আলোচনাচক্রের বিষয় নীতি ও রাজনীতিতে নারী একটি উপনিবেশ পরবর্তী দৃষ্টিভঙ্গি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের 2টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। পশ্চিম জেলা ধলাই, খোয়াই, অনুকুটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, ককবরক অনুষ্ঠান বেলা 12:00 লীলামণি জড়া, বেলা 12:30 ককবরক নাটক, চাষের কথা বেলা 12:55 বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 1:05, লোকগীতি শুনবেন 1:40 শিল্পী বলাকা দে মজুমদার, দুপুর 1:50 রাগ প্রধান গান শুনবেন পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, বিকেল 5:10 আমাদের দ্বিতীয় অধিবেশনে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে পাঠ শুনবেন, সন্ধ্যে 6:30 অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর, আসরে শুনবেন প্রাণী পালনে বিশেষ দিকগুলো প্রসঙ্গে ডক্টর অসিত চক্রবর্তীর সাক্ষাৎকার, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী বলাকা দে মজুমদার, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, অনুষ্ঠান সৃজনী রাত 8:05, শিল্পী গৈরিকা চন্দের কণ্ঠে আধুনিক গান শুনবেন রাত 8:30, রাত 9:00 নজরুল গীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র, রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, কর্মখালী বিজ্ঞপ্তি শুনতে পাবেন রাত 10:10, রাত 10:15 আধুনিক গানের শিল্পী আশা ভোসলে। শ্রোতবন্ধু, প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী পূর্বা দাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী আগরতলা। এখন হিন্দি ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানখানি শুনুন জঙ্গলি ছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

0: हमारा भी जमाना था।
1: जनवर छबির গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। এবারের গানটি শুনুন প্রফেসর ছবি থেকে মান্না দে, আশা ভোষ্টি এবং উষা মঙ্গেশকরের কণ্ঠে।

সর্বশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে প্রফেসর ছবি থেকে। শ্রোতবন্ধু এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে হিন্দি গান। আকাশবাণী আগরতলা।

গানখানি শুনলেন অমরকণ্টক ছায়াছবি থেকে শিল্পী ছিলেন আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন এখানে আমার স্বর্গ ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী অমিত কুমার এবং আশা ভোঁসলে।

গানখানি শুনলেন মানসী ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কিশোর কুমার। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন জ্যোতি ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী আশা ভোঁসলে।

গানখানি শুনলেন গুরুদক্ষিণা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কিশোর কুমার। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন দোলন চাঁপা ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনলেন অন্তরের ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানখানি শুনবেন পাপপূর্ণ ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

গানখানি শুনলেন সুরের আকাশে ছায়াছবি থেকে শিল্পী ছিলেন আশা ভোঁসলে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন তুমি কত সুন্দর ছায়াছবি থেকে। দ্বৈতকণ্ঠে গানখানি গিয়েছেন শিল্পী কিশোর কুমার এবং অনুপমা দেশপাণ্ডে।

অনুষ্ঠানে সবশেষ গানখানি শুনলেন মর্যাদা ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গানখানি গেয়েছেন শিল্পী মোহাম্মদ আজিজ এবং আশা ভোঁসলে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে

Charai tong isi charai no kau.

0: সুমানি নাকি বাহাই খাই দিনে সাক চালাই রং বিশৃঙ্গ খরক সাপানো কগব পাইনাই গ্রী তে ফানো পাইনাই গ্রী হিনো
1: আবো আং তাবুং নন তামহনি সানাই আনি সানে মানু মাসে মতে হিনকাই খনাদে আতা কক খাই কবিনী কেচেন গ্রী আবলে বেলাইকে কবি ককসি তাবুক সাক জরা আং কেবন তাতল কক থাইসাপন সায়াকু তাই কেবন থকিমাব গ্রীকু হাইনি বাকিন আং কেবন কিবু কিরিয়া লাবোলাসিয়া যেখানে থাকবো ফলাং ফলাংন আং হাই নাম খানা বলে আতা
0: আও ফায়ং আবলে কবি কক ন হাইফানো নিনি সাকতে কবুনি জুদা তংফান মানো ফায়ং
1: তামা বমতি আবো
0: আবো দা আবো খাই নং জিয়াফুরো জেসা বাই ফানো কক সালাইকে এবার বুলাইকা হিংকাই আং নাসিক নাইমানি নিন মকলতে মুখাং রক তমা বাহায়ঙ্গি থাঙ্গু আং শুধু সে আজর খাই তমা বাহায়ঙ্গি কিরিমা সিংসাঙ্গি থাঙ্গু রমদি মে নং চিনি কামিনি আতা থমরবাই রিলাইমানি কক নো সাগ্রাসিন
1: সারি
0: পইলা ফুরো কক বাই সিমিনে রিলাইগ্রাখা কক বাই রিলাইতে রিলাইতে খাই আতা থমপ্র ন অগ পাইজাগলিয়া অঙ্গি দিনে সাগ ইয়াকি সে খিবগ্রাখা আংখা খাইমানি আমবো মা বাসাগ্রা সিনাই কাহিনই আবো সে বাহাই খাইব নংবন ফংসা বাইন বুধাবসে খিগলাই রিমানখ আতা থমপ্র বাবো নগল খাই বুফ্র বুরম বারাম বাসাই খালাঙ্কা আংবা সাসলাবো সে মালিয়াবলাসা
1: আতা থমপ্র মিশি বয়রা খাই গ্রাক তাই কতমা বুলাই থানি খাই তো বানো কিসাপন মকল খুয়ন তংমানি ফিয়াবা ফংসাবই ন খন্দ্রবই বুদাবসা ক্লাইমা থাঙ্কা ব আবো ন তের ন মানলিয়া হাইনি বাকি বানো ফংসাবই ন সিনিউই খালাংখাতা তাই ফংসা মারে খাইন ব আরো ন পাইসুগুই লেংসুগুই থাঙ্কামু বুঝিখা দা তাবুলে
0: বুঝিখা ফাই আংব নং টংসা জরতি খাই দেংসা ফোন কিরিয়া আবো সে মাইরক সিং ফোন অক সুপুঙ্গি মাছা মাতলাই ফাইউ নংবতে বং খামু অ বিয়াল নি একবা কাজা কাকলাকন কাকলিয়া সিদো সাইমালিয়া
1: খনাদে আতা হাইকে বখান তা সবাইদি এবার খাতা থইদি চিনিব সালচালে ফাইন সাল আচুক আচুক মিলক বীর সঙ্গ তাবুক সে কাঙ্কিও গই বাসা লাইদ্রব চাইতং নাই হাইকে সালচা লামো সহিনানি আংলে কুতামুং জাগিয়া যে মানমানি মাসামানি আবাবাইন তংথবি তংদি
0: কক বুসলে ফায়ং আবো সে কক হাইকে ফাইদি নাক বাসায় দা তাবো মান্ন বলঙ্গ সারাপা থাংলায় দা
1: থাঙ্গো তাম থাঙ্গি নসা বলঙ্গ থাংলায়খাই সারিগ তাম জানাইসা থহিম দি লামো সদি নং নসগাং
0: অ পাইকে হাই যা ফাইদি খাই
1: দি
2: খুলুমখা বুবাগ্রা ফুং কথারনি খা কাহাম ইয়াফার যাও
3: হামবাই আংবো ফুং কথারনি খা কাহাম বাই নন ইয়াসাক সবৈশ্রী তামো বাহাই কক রক তংমানি সাগ্রা দিশ্রী
2: কক হিনখাই গুদুক মা জরানি চিনি ইমাং তংমানি তাবুকলে মুখ থাং সিনাই খা বুবাগ্রা
3: তামো বমতৈ ইমাংনি মুখ থাং খাইশ্রী সাগ্রা দিখনাই নাইগ্রানা
2: বুবাগ্রা বেলাই খাই ন কাতংমা ককসে আব পইলানো সাগা দি নিনি হর থাকায় তামো ইমাং নক আবো সে সাগ্রা দি বুবাগ্রা
3: নং সায়াপান আং বন আনি তিনি হর থাকায় ইমাং নংমানি কক ন সানা হই তংমানি নৈশ্রী
2: দ আগন সাগ্রা দি বুবাগ্রা
3: তিনি হর থাকায় আইসুক মারি মারি ও চিনি মতায় খুম্বক না বাকি খুম্বুক্রীসে খলৈমা তুবদের থাসা সিসাই পাই পুলিয়া ন ন রিঙ্গই সাবই খানা হই তংমানি তা দাও সাগ্রা দি সিরি তাওনি বাকি আনি ইমাংনি কক ন খানা মসংজাকমানি
2: সৈ ন দঙ্গ আংব বুখ্রৈ ন রচম খাতা বুবাগ্রা নিনি ইমাং আবো ইমাংলিয়া মুখথাং ন অংসুখা বুবাগ্রা চিনি তাই ওয়ানা না কৃখা
3: তামো ইসরি নং সাকদেরি আংখা হাইজা
2: আও বুবাগ্রা হাই ন আং তাবুক খুরুমপুই ন কক খাই নং আন আমলাই রিফাইমানি জামানি উল ন অংমানি কলায়ও বুবাগ্রা বুবাগ্রা নং মুসৈ সংনা থাংথানি আমলাই বুথাই মানবুমানি আবো সৈ সৈ আমলাই বুথাই সে অংলিয়ানা আবো কাইসা মোতাইনি রুয়াই রক সে অংখনা বুবাগ্রা
3: অঙ্গি মানে ইসরি আং বুঝে পুরো আমলাই বুথাই আনি মকলো গলাইও আপন ওয়ান সকজাক তুই অঙ্গি থাকা আমলাই বুফাং ফাংসাও বেবাগি সে বেদেক দেখ সাহ থাইনি সুসরু তাইছে।

আশিকজারা তরুবালা দেববর্মানী খরাঙ্গুরে চাপজাগ্র চামুন খানা পাইখ্যা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখ্যা তিনি নীতি পর্যরানী কক বরক পান্দা।

চাষের কথা আজকের প্রসঙ্গ, গাছ লাগানোর সতর্কতা। সদ্য গাছ লাগানোর শুরু করেছেন, তবে যে ভুলগুলো একদম করবেন না। এক এক গাছের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী প্রয়োজন যত্ন। নতুন যারা গাছ লাগানো শুরু করলেন তাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। বাড়ির বারান্দায় যারা নতুন বাগান করছেন বা ঘরে সদ্য ইনডোর প্ল্যান্ট রাখা শুরু করেছেন, তাদের অনেকেই অজান্তে কিছু ভুল করে ফেলেন, তাতে গাছের ক্ষতি হয়ে যায়, আবার অনেক গাছ মরেও যায়। বেশিরভাগ মানুষ মনে করেন রোজ একটু করে জল দিলে গাছ ভালো থাকবে, ধারণাটা সম্পূর্ণ ভুল। বেশি জল দিলে বরং গাছের গোড়া পচে যায়। কিভাবে বুঝবেন গাছের কখন জল প্রয়োজন? সবচেয়ে সহজ উপায়, মাটিতে একটা আঙুল চেপে দেখুন। যদি আঙুলে মাটি লেগে থাকে তবে মাটি আর্দ্র, জলের প্রয়োজন নেই। যদি আঙুলে কিছুই লেগে না থাকে তবে বুঝবেন এবার জল দেওয়ার সময় হয়েছে। খুব বড় টব হলে একটা কাঠি দিয়ে দেখুন, খুব ছোট টব হলে তুলেও দেখতে পারেন কতটা ভারী লাগছে। হালকা মানেই জলের প্রয়োজন। গাছের যত্ন নিতে গেলে ধৈর্যের প্রয়োজন। জল দিলাম আর পরের অন্য কাজে চলে গেলাম এরকম চলবে না। যতক্ষণ না দেখবেন টবের নিচ দিয়ে জল বেরোতে শুরু করেছে ততক্ষণ জল দিতে হবে। অনেক সময় জল বেরোতে কয়েক সেকেন্ড সময়ও লাগে, তাই অপেক্ষা করতে হবে। পুরোটা জল না পেলে গাছ পুষ্টি পাবে না, তাই টবের নিচে জলটা যেন জমে না থাকে সেটাও দেখতে হবে। গাছের পাতায় নিয়মিত নোংরা পড়ে, বিশেষ করে যে গাছের পাতা বড়, তাই মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পাতা মুছে দিতে হবে, নয়তো গাছ সঠিক শালক সংশ্লেষ করতে পারবে না। তাছাড়াও গাছের পাতায় নিয়মিত জলের স্প্রে করে স্নান করাতে পারেন। বেশিরভাগ গাছ অনেক আলো পছন্দ করে, কিন্তু সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। কিছু মরশুমি গাছ আছে আর ফুলের গাছ ছাড়া। গাছ কেনার সময় ভালো করে জেনে নিন কতটা আলোর প্রয়োজন। চেষ্টা করুন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘরের উজ্জ্বল কোণে গাছ রাখার। অনেকদিন থাকতে থাকতে গাছের টবের মাটি একদম শক্ত হয়ে যায়, সেখানে জল বা হাওয়া বাতাস কোনোটাই ভালো করে ঢোকে না। যদি তাই হয় তবে সেই টব থেকে গাছ তুলে নতুন মাটিতে পুঁতে দিন, নয়তো মাঝে মাঝে মাটি অল্প অল্প করে খুঁড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন হয় বটে, তবে খুব বেশি সার দিলে খাদ্য তৈরি করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই সার প্রয়োগের আগে কোন গাছের কতটা সার প্রয়োজন সেটা ভালো করে জেনে নিন। তাই সদ্য গাছ লাগাতে শুরু করলে আগের গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে নিন, তারপর গাছ লাগান। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল গাছ লাগানোর ক্ষেত্রে সতর্কতা।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে, আজ থেকেই তা কার্যকর হয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি পাঁচ সদস্য। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের নয় জেরা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদী এবং 224 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সন্ধ্যের পর তিনি রাশিয়া বিদেশ

মন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালের 24 আগস্ট থেকে তাঁর মৃত্যু 1977-এর 11 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মত বিনিময় করেন। ইইউ এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এছাড়াও সিকার সহ অন্য এলাকাতেও শতাধিক সন্দেহ

0: উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে ২৪ জনকে জেরা করে। এছাড়াও সিকার সহ অন্য এলাকাতে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। তবে কনভয়ের আকার কমানো হলেও এসপিজি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা হয়েছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনে ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপে ঘোষণা করা হয়েছে। সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্ল্যাটিনামের ওপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকার উপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত ডিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গস্বামী শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়া পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি। অনুষ্ঠানে শিল্পী বলাকা দে মজুমদার।

এতক্ষণ লোকগীতি শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন বলাকা দে মজুমদার। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন

আকাশবাণী আগরতলা এখন শুনবেন রাগ প্রধান গান। অনুষ্ঠানে শিল্পী পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়।

0: এতক্ষণ রাগ প্রধান গান শুনলেন। অনুষ্ঠানে শিল্পী ছিলেন পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম অভিষেক মুখোপাধ্যায় উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. In Tamil Nadu, C. Joseph Vijay-led TVK government wins floor test in State Assembly with comfortable majority. N. Rangaswamy Swanian as Chief Minister of Puducherry for a record fifth term. Sentence states intensify fuel-saving measures following Prime Minister Narendra Modi's appeal amid global energy crisis triggered by West Asia conflict. CBSE declares All India Senior Secondary Class 12th results. Gold silver prices jump over 6% after government hiked import duty to around 15%. IMD says monsoon likely to arrive early this year. And in IPL cricket, Royal Challengers Bengaluru to take on Kolkata Knight Riders in Raipur this

সাতটা দশ মিনিটে কর্মখালী বিজ্ঞপ্তি, রাত দশটা বেজে পনেরো মিনিটে শুনবেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩.৪ এবং ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৫২%। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হল। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা ২:৩২ হয়ে ১৩ সেকেন্ড।

আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ।

গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আনন্দ ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন সফরের ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সফর ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন কিশোর কুমারের কণ্ঠে নমক হরম ছবি থেকে।

গানখানি শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে নমক হারামে ছবি থেকে। পরবর্তী গানখানি শুনুন, দূর গগন কি ছাও মে, এই ছবি থেকে আশা ভোঁসলেজির কণ্ঠে।

গানখানি শুনছিলেন দূর গগন কি ছাও মে ছবি থেকে হিমন্ত কুমারের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গান। পরবর্তী গানখানি শুনুন মুকেশের কণ্ঠে আনন্দ ছবি থেকে।

এতক্ষণ চাকমা গান শুনছিলেন যোথিকা চাকমার কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

0: से फरार इस आतंकवादी को पाकिस्तान समर्थित नार्को आतंकी मामले में गिरफ्तार किया गया है। पश्चिम बंगाल सरकार ने आलू, प्याज, फल, सब्जियों, तिलहन, अनाज, पशु उत्पादों और अन्य आवश्यक उत्पादों के अंतर्राज्यीय आवागमन पर लगे सभी प्रतिबंध हटा दिए हैं। ये प्रतिबंध पूर्ववर्ती तृणमूल कांग्रेस सरकार ने लगाए थे। इन प्रतिबंधों से आलू किसानों और अन्य संस्थाओं को भारी नुकसान हुआ था। गुजरात के गांधीनगर में एशियाई भारत्तोलन प्रतियोगिता में ज्ञानेश्वरी यादव ने 53 किलो भार वर्ग में रजत और कांस्य पदक जीता है। उधर थाईलैंड ओपन बैडमिंटन में पीवी सिंधु, मालविका बंसोड़, देविका सिहाग, लक्ष्य सेन और किदांबी श्रीकांत सिंगल्स प्री क्वार्टर फाइनल में पहुंच गए हैं। आईपीएल क्रिकेट में रायपुर में आज शाम 7:30 बजे रॉयल चैलेंजर्स बेंगलुरु का मुकाबला कोलकाता नाइट राइडर्स से होगा। अंक तालिका में 8वें स्थान पर मौजूद कोलकाता के लिए ये मुकाबला प्लेऑफ की दौड़ में बने रहने के लिए महत्वपूर्ण है। वहीं बेंगलुरु जीत दर्ज कर शीर्ष पर आना चाहेगी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला शिक्षार्थीदेर जन्य अनुष्ठाने आज अष्टम श्रेणीर विज्ञान थेके শব্দ সম্পর্কে পাঠ দিচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা সাহা।
2: প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে টার্ম টু সিলেবাসের ত্রয়োদশ অধ্যায়ের শব্দ এই বিষয়ে আলোচনা করব। শব্দ, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা শব্দ শুনতে পাচ্ছ। বিজ্ঞানের ভাষায় শব্দ হলো এক প্রকার শক্তি। আর শব্দ যখন সৃষ্টি হয় তখন বস্তুর কম্পন হয়, এবং শব্দ এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হয়। এই অধ্যায়ে আমরা কিভাবে শব্দ উৎপন্ন হয়, কিভাবে শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছায়, আমরা কিভাবে শব্দ শুনি, এই সবগুলি বিষয়ে জানব। তোমাদের যখন স্কুলে ক্লাস করো, ক্লাসের শেষে তোমাদের ঘন্টা বাজে, তখন এই ঘন্টার শব্দ তোমরা শুনতে পাও। এই স্কুলের ঘন্টাটা যখন স্থির অবস্থা থাকে, যখন বাজে না, তখন এটাতে হাত দিয়ে স্পর্শ করলে তুমি দেখবে এটাতে কোনো কম্পন হচ্ছে না। এবার ঘন্টা বাজানোর পরে যদি তার মধ্যে হাত দাও সাবধানে, দেখবে ঘন্টাটি কাঁপছে। অর্থাৎ কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। আমরা কয়েকটা পরীক্ষার সাহায্যে এই জিনিসটা বুঝতে পারব। যে কোনো একটা ধাতব পাত্রকে তুমি তোমার বাড়িতে যে কোনো এমন একটা জায়গায় ঝুলিয়ে দিলে যাতে করে সেটা ওয়ালকে বা দেয়ালকে স্পর্শ না করে। এই অবস্থায় একটা চামচ বা কাঠি দিয়ে যদি পাত্রটিতে আঘাত করো, তাহলে তুমি একটা শব্দ শুনতে পাবে। হাত দিয়ে আঙ্গুলটাকে আলতোভাবে যদি ওই পাত্রটার মধ্যে লাগাও, তখন তুমি কম্পন অনুভব করবে। অর্থাৎ বস্তুর কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। আরেকভাবে এই পরীক্ষাটা তুমি করতে পারো। একটা ধাতব তার বা গুণাকে তুমি দুই দিকে টান করে বেঁধে সেটাকে মাঝখান থেকে ধরে যদি টেনে দাও, তাহলে টেনে ছেড়ে দিলে পরে তুমি একটা শব্দ শুনতে পাবে। পাতলা কাগজের টুকরা ওই টান করা তারের উপর দিলে দেখবে কাগজের টুকরাগুলি ছিটকে দূরে পড়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারলে কি বস্তুর কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। এই যে বস্তুর উপরে নিচে বা সামনে পিছনে যে গতি হয় সেটাকে আমরা বলি কম্পন। একটা ধাতব পাত্রে কিছু পরিমাণ জল নিয়ে সেই পাত্রটিকে তুমি পাত্রের কিনারে একটা চামচ দিয়ে যদি আঘাত করো, তাহলে তুমি একটা শব্দ শুনতে পাবে। এবং জলটার দিকে যদি তুমি একটু লক্ষ্য করো, তখন দেখবে কি জলটা কাঁপছে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারলে যে কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। আমরা অনেক রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করি। এই প্রত্যেকটা বাদ্যযন্ত্রে কোনো না কোনো জিনিসের কম্পনের ফলেই শব্দ সৃষ্টি হয়। যেমন মনে করো বীণা, তবলা, বাঁশি ইত্যাদি যন্ত্রে দেখা যায় বীণাতে টান করা তার

পোলাতে টান করা পর্দা, বাঁশিতে বায়ুস্তম্ভ, এই জিনিসগুলি শব্দ উৎপন্নকারী কম্পনশীল অংশ। তাছাড়াও ঘটম, মঞ্জিরা ইত্যাদি নানা ধরনের বাদ্যযন্ত্রেও বস্তুর কম্পনের ফলেই শব্দ তৈরি হয়। শুধুমাত্র যে আমি যে তোমাকে বললাম যে বীণাতে টান করা তার বা তবলাতে টান করা পর্দা, শুধু যে এগুলি কাঁপে তা না, কোনো বস্তু যখন কাঁপে তার সমগ্র অংশই কাঁপে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেমন মনে করো ঢাকে যখন আঘাত করা হয়, ঢাকের পর্দা যেমন কাঁপে তেমনি ঢাকের সমগ্র অংশও কিন্তু কাঁপে, অর্থাৎ কম্পন হয়। অর্থাৎ শুধু ঢাকের উপরে টান করা পর্দা কম্পনের ফলেই আমরা শব্দ পাই না, সমগ্র জিনিসটারই কম্পনের ফলে একটা অন্যরকম শব্দ উৎপন্ন হয়। এই জন্য আমরা বিভিন্ন রকম বাদ্যযন্ত্রে বিভিন্ন রকম শব্দ আমরা শুনতে পাই। আরেকটি বাদ্যযন্ত্র তোমরা নিজেরও বানাতে পারবে, তুমি 6-7টা কাচের গ্লাস নাও, তার মধ্যে ক্রমান্বয়ে এমনভাবে জল ঢালো যাতে কম থেকে আস্তে আস্তে বেশি পরিমাণ জল থাকে। এবার একটা পেন্সিল দিয়ে প্রত্যেকটা গ্লাসকে তুমি আঘাত করলে বিভিন্ন রকম শব্দ তুমি শুনতে পাবে। এইভাবে জল তরঙ্গ নামের একটা বাদ্যযন্ত্র তৈরি করা হয়। এই যে আমি কথা বলছি বা তোমরা কথা বলো, এই যে কীভাবে শব্দটা তৈরি হয় সেই বিষয়ে এখন আমরা জানব। আমরা যখন কথা বলি তখন আমাদের কণ্ঠ বা তুমি যখন কথা বলো তখন তুমি তোমার তোমার গলাতে একটু হাত দিলে তুমি দেখবে কি যে গলাটার উপরে হাত রাখলেই তুমি একটা কম্পন অনুভব করবে। তো আমাদের ক্ষেত্রে এই গলাতে একটা বাগযন্ত্র বা লেরিংস আছে, সেই লেরিংসের কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। আমরা গলাতে হাত রেখে যদি ঢোক গিলি তাহলে দেখব একটা জিনিস ওঠানামা করছে, এটাই আমাদের বাগযন্ত্র বা লেরিংস। এটা কণ্ঠনালীর উপরের দিক। বাগযন্ত্রের সঙ্গে দুটি স্বরতন্ত্রী টান টান করে এমনভাবে যুক্ত আছে যে এদের মধ্যে দিয়ে একটি সরু পথে বায়ু বের হয়। যখন ফুসফুসের চাপে বায়ু এই সরু পথ দিয়ে বেরিয়ে আসে তখন স্বরতন্ত্রী কম্পিত হয় এবং শব্দ উৎপন্ন হয়। এইভাবে আমরা বিভিন্ন রকম শব্দ করতে পারি। যখন স্বরতন্ত্রীগুলি শক্ত এবং পাতলা হয় তখন একরকমের শব্দ হয়, আবার যখন স্বরতন্ত্রীগুলি শিথিল এবং মোটা হয় তখন অন্য রকমের শব্দ উৎপন্ন হয়। আমরা একটা অনেক সময় দুটো কাগজ ভাঁজ করে রেখে এটার মধ্যে যদি ফু দেই তাহলে একটা শব্দ বের হয়, বা দুইটা পাতা বা দুটা রাবারের ব্যান্ড ফিতার মতো জিনিস পাশাপাশি নিয়ে, খুব পাতলা রাবারের ফিতা পাশাপাশি নিয়ে এবার যদি আমরা মাঝখানে ফু দেই তাইলেও এরকমভাবে আমরা অনেক সময় বাঁশির মতন শব্দ বের করতে পারি। তো আমরা লক্ষ্য করি যে পুরুষ, স্ত্রীলোক বা শিশুদের গলার যে কণ্ঠস্বর সেটা ভিন্ন রকমের হয়। এই এই যে স্বরতন্ত্রী আছে আমাদের বাগযন্ত্রে, এই স্বরতন্ত্রীগুলির দৈর্ঘ্যের উপর নির্ভর করে যে স্বরটা কীরকম হবে। পুরুষদের বেলায় এই স্বরতন্ত্রীগুলির দৈর্ঘ্য প্রায় 20 মিলিমিটারের মতো লম্বা, আর স্ত্রীলোকদের বেলায় সেটি 15 মিলিমিটার লম্বা এবং শিশুদের বেলায় অনেক ছোট থাকে। এই জন্য পুরুষ, মহিলা এবং শিশুদের গলার স্বর ভিন্ন হয়। আমি যে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ, যদি তোমার আর আমার মাঝখানে বা ক্লাসে যখন টিচার পড়ায় তোমরা শুনো, তো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মাঝখানে যদি কোনো বায়ুর মাধ্যম না থাকতো তাইলে কিন্তু কোনো কথা আমরা শুনতে পেতাম না। আমরা একটা ছোট পরীক্ষার সাহায্যে সেটা প্রমাণ করতে পারি। একটি কাচের গ্লাস নিয়ে তার মধ্যে তুমি ছোট একটা সেলফোন রাখো, রেখে এবার তোমার বন্ধুকে বলো যে ওই সেলফোনের মধ্যে রিং করতে। এবার বাইরের থেকে সবাই রিংটোনটা শুনতে পাবে। এবার তুমি গ্লাসটাকে তোমার মুখের সামনে নিয়ে বন্ধুকে আবার বলো রিং করতে। এবার আস্তে আস্তে তুমি মুখ দিয়ে টেনে ভিতরের বাতাসটা যত সম্ভব পারা যায় ভিতরের বাতাসটা তুমি টেনে নাও, আর বাইরে যারা বন্ধুরা আছে তাদেরকে বলো শব্দটা কি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে কি না। তো দেখবে এটা তো সম্ভব না মুখ দিয়ে পুরোপুরি বাতাসটা টেনে নেওয়া,
যদি সম

হয় যে পুরো বাতাসটা তুমি টেনে নিতে পারো, তাহলে বাইরে থেকে কোনো শব্দই শোনা যাবে না। তাইলে এই পরীক্ষাটার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। এই ক্ষেত্রে যে মাধ্যমটা সেটা হলো বায়ু মাধ্যম। তাহলে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় এই সব রকম মাধ্যমের মধ্যে দিয়েই চলাচল করতে পারে। যদি মাধ্যম না থাকে তাহলে কিন্তু শব্দ আসবেই না। যেমন দেখো, সূর্যে কিন্তু অনবরত বিস্ফোরণ হচ্ছে, আমরা কি তা শুনতে পাই? আমরা শুনতে পাই না। কারণ হলো কি, যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে অনেক জায়গা আছে যেখানে মহাশূন্য, সেখানে কোনো বাতাস নেই, সেজন্য ওইখানে যত বিস্ফোরণ হচ্ছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না। বা চাঁদে বিস্ফোরণ হলেও, কিছু শব্দ হলেও আমরা কিন্তু শুনতে পাই না। কিন্তু বাস পড়লে কিন্তু আমরা শুনতে পাই। কারণ কি, যে বাসটা বায়ুমণ্ডলের ভিতরেই হয়, এই জন্য আমরা শুনতে পাই। আচ্ছা, শব্দ তো আমরা দেখলাম যে বাতাসের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, শব্দ কিন্তু জলের মধ্যে দিয়েও চলাচল করতে পারে। একটা বালতিতে, বড় একটা চওড়া মুকোলা একটা বালতিতে তুমি জল নিয়ে তার নিচে একটা ঘন্টা বাজাও। এবার তুমি উপর থেকে যদি ঘন্টার শব্দ শুনো, তাহলে দেখবে শব্দটা তুমি শুনতে পাচ্ছ না। এবার সাবধানে তোমার একটা কান জলের নিচে সাবধানে ডুবাবে, যাতে ভিতরে জল না ঢুকে। এবার তুমি ঘন্টা বাজাও, তুমি জলের ভিতরে যে ঘন্টার শব্দটা সেটা তুমি শুনতে পাবে। অর্থাৎ জলের মধ্যে দিয়েও, অর্থাৎ তরলের মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ চলাচল করতে পারে। আবার কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ চলাচল করতে পারে। যেমন আমরা ছোটোবেলায় খেলনা টেলিফোন বানাই, দুই দিকে দুইটা বাক্স নিয়ে একটা তার দিয়ে বেঁধে তারপর দূর থেকে কথা বললে আমরা শুনি। এটা খেলার সময় আমরা খেলনা টেলিফোন বলি। এভাবে আমরা বুঝি যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও শব্দ চলাচল করতে পারে। যেমন একটা বড় কাঠের টেবিল নিয়ে টেবিলের এক প্রান্তে তুমি কান রাখলে, আরেক প্রান্তে তোমার বন্ধুকে বললে টোকা দিতে। তো তুমি যত জোরে শব্দটা, কান রেখে টেবিলের উপরে যত জোরে শব্দটা শুনতে পাবে, বাইরের যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু এত জোরে শব্দটা শুনতে পাবে না। অর্থাৎ কঠিন মাধ্যমের মধ্যে দিয়েও কিন্তু শব্দ চলাচল করতে পারে। অনেক সময় ট্রেন আসার শব্দ, হয়তো ট্রেনটাকে কেউ দেখতে পাচ্ছে না, অনেক দূরে আছে, কিন্তু ট্রেনের লাইনে কান দিয়ে ট্রেন আসার শব্দটাকেও কিন্তু আমরা অনুভব করতে পারি। এই যে আমি তিনটা মাধ্যম বললাম, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিন মাধ্যমের মধ্যে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি শব্দের বেগ, তরলে মাঝামাঝি, আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। এখন আমরা কিভাবে কান দিয়ে শুনি সেটা একটু আলোচনা করছি। আমাদের কানটার বাইরের যে অংশটা, সে বাইরের অংশটা অনেকটা ফানেলের মতো, সেটা কি করে শব্দটাকে সংগ্রহ করে। এই শব্দটা কানের মধ্যে দিয়ে ঢুকে কানের শেষ প্রান্তে একটা পাতলা টান টান করা একটা পর্দা আছে, সেই পর্দাটাকে আমরা বলি কানের পর্দা। সেই পর্দাটাতে গিয়ে আঘাত করে, এই কানের পর্দা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কানের পর্দাতে খুব সাবধানে, কোনো সময় পরিষ্কার করার সময় খুব সাবধানে তোমরা পরিষ্কার করবে। কোনো তীক্ষ্ণ, সুচালু বা শক্ত জিনিস দিয়ে কোনো সময় কান পরিষ্কার করবে না, এতে কানের পর্দা নষ্ট হয়ে যাবে এবং কানে তোমরা শুনতে পাবে না। এই জন্য খুব সাবধানে কান পরিষ্কার করতে লাগে। তা এখন বলছি কিভাবে কানের পর্দা কাজ করে। একটা প্লাস্টিকের একটা কৌটা নাও, কৌটাটার দুইটা দিকটাই কাটা থাকবে, দুই মুখ খোলা থাকবে। এবার এই কৌটার উপরের দিকে তুমি একটা বেলুনের, যে বেলুন দিয়ে, রাবারের বেলুন দিয়ে টান টান করে আটকে দাও। এবার এই টান করা রাবারের বেলুনের উপরে তুমি কয়েকটা শস্যদানা রাখো। এবার তোমার বন্ধুকে বলো যে এই কৌটার নিচের মুখটাতে কোনো শব্দ করতে। যখন দেখবে বন্ধু কথা বলছে, তখন উপরের যে শস্যদানাগুলি, সেই শস্যদানাগুলি নড়ছে, অর্থাৎ কম্পিত হচ্ছে। এরকমই আমাদের যে কান, কানের ভিতরে যে পর্দাটা আছে, যখন শব্দটা আমাদের কানের পর্দায় গিয়ে আঘাত করে, তখন কানের পর্দাটা এরকমভাবে কম্পিত হয়। এবং সেটা, এই কম্পনটা কি করে, এটা অন্তঃকর্ণে পাঠায় এবং সেখান থেকে সংকেত আকারে নার্ভের মধ্যে দিয়ে সেটা আমাদের

মস্তিষ্কে চলে যায় এবং তখনই আমরা শব্দ শুনতে পাই। অতএব কানের পর্দার কম্পনের ফলেই আমরা কিন্তু শব্দ শুনতে পাই। অতএব পর্দাটিকে আমাদের খুব যত্নে রাখতে হবে যাতে কোনোভাবেই কানের পর্দা আমাদের নষ্ট না হয়। এই যে শব্দের যে এদিক উদিক দোলন হয়, কাঁপে, সেটাকে আমরা বলি কম্পন। এটাকে আমরা সরল দোলগতিও বলি। একটি পূর্ণ দোলনের সময়কে দোলনকাল বলে, আর প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ দোলন সম্ভব হয় তাকে বলে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ দোলন হবে সেটা হলো কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা হার্জ এককে প্রকাশ করি। এটাকে আমরা সংকেত হিসাবে এইচ, ক্যাপিটাল এইচ ছোট হাতের জেড, এইচ জেড হার্জ এই এককে আমরা প্রকাশ করি। কোনো একটি বস্তু যদি এক সেকেন্ডে একবার দোলে তাহলে তার কম্পাঙ্ক হলো 1 হার্জ। আর যদি বস্তুটি এক সেকেন্ডে 10 বার দোলে, অর্থাৎ পূর্ণ দোলন যদি 10 বার হয় তাইলে তার কম্পাঙ্ক হবে 10 হার্জ। আমরা অনেক সময় কোনো বস্তুর শব্দ কোথা থেকে হচ্ছে সেটা না দেখেও আমরা বুঝতে পারি যে সামনে থেকে হচ্ছে না পেছন দিকে হচ্ছে সেটাও বুঝতে পারি। আবার বিভিন্ন বাদ্যযন্ত্রকে না দেখেও আমরা কিন্তু বুঝতে পারি কোন যন্ত্রটা বাজছে। এইগুলি হলো শব্দের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বস্তুর বিস্তার, কম্পাঙ্ক এগুলির উপরে নির্ভর করে এইভাবে আমরা সব পার্থক্য নিরূপণ করতে। এই বৈশিষ্ট্যগুলি হলো শব্দের প্রাবল্য, তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি। প্রাবল্য মানে হচ্ছে যে শব্দটা কত জোরে হচ্ছে। আর তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কটা কত বেশি হচ্ছে, সেটা হলো তীক্ষ্ণতা। যেমন মনে করো ঢাক এবং হুইসালের মধ্যে ঢাকের শব্দের প্রাবল্য বেশি কিন্তু হুইসালের তীক্ষ্ণতা বেশি। আবার সিংহ, আবার একটা পাখি যদি ডাকে সিংহর গর্জনের তীব্রতা বেশি কিন্তু তীক্ষ্ণতা কম, আবার পাখির তীব্রতা কম কিন্তু তীক্ষ্ণতা বেশি। এই শব্দের প্রাবল্যটা উৎসের কম্পনের বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বিস্তার দ্বিগুণ বাড়লে প্রাবল্য 4 গুণ বাড়বে। এই শব্দের তীক্ষ্ণতাকে আমরা ডেসিবল এককে প্রকাশ করি। যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাস ফেলি সেটা হলো 10 ডেসিবল, আস্তে আস্তে ফিসফিস করে যখন কথা বলি এটা 30 ডেসিবল, স্বাভাবিক যখন কথাবার্তা বলি সেটা 60 ডেসিবল, ব্যস্ত যানবাহন এটা 70 ডেসিবল, কলকারখানা 80 ডেসিবল। কিন্তু 80 ডেসিবলের বেশি শব্দ আমাদের কানে পীড়া দেয়, অর্থাৎ এত বেশি জোরের শব্দ আমাদের পক্ষে ক্ষতিকর হয়ে যায় এবং অনেক সময় বধিরতার সৃষ্টি করতে পারে। এই যে শব্দ আমরা করি, শব্দের মধ্যে কোনো শব্দ আমরা শুনতে পাই আবার কোনো শব্দ আমরা শুনতে পাই না, এজন্য যেই শব্দটা আমরা শুনতে পাই সেই শব্দগুলিকে আমরা বলি শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। আর যে শব্দের কম্পাঙ্ক 20 বারের কম, অর্থাৎ সেকেন্ডে 20 বারের কম, 20 হার্জের কম, সেই শব্দ আমরা শুনতে পাই না, সেটাকে আমরা বলি শব্দেতর শব্দ, অর্থাৎ সেই শব্দটাকে আমরা শুনতে পাই না। কিছু কিছু প্রাণী এই শব্দেতর শব্দ শুনতে পায়। আবার 20,000 হার্জের বেশি যে সকল শব্দের কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক শব্দকে আমরা বলি শব্দোত্তর শব্দ। অতএব শ্রুতিগোচর কম্পাঙ্কের সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, আর শব্দেতর 20 হার্জের কম এবং শব্দোত্তর হলো 20,000 হার্জের বেশি। আমরা যে বিভিন্ন ধরনের শব্দ করি তার মধ্যে কোনো কোনো শব্দ আমাদের শুনতে ভালো লাগে, আবার কোনো কোনো শব্দ আমাদের শুনতে ভালো লাগে না। যেই শব্দগুলি শুনতে ভালো লাগে তাদেরকে আমরা বলি সুরযুক্ত শব্দ, আবার যেইগুলি শুনতে ভালো লাগে না সেগুলিকে বলি সুরবর্জিত শব্দ। তো অতিরিক্ত শব্দ আমাদের কানের জন্য খুবই খারাপ এবং এতে করে কি হয়, যেমন বায়ু দূষণ হয় এরকম শব্দ দূষণও হয়। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে গেলে আমাদের শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং যে সকল যন্ত্র বেশি শব্দ করে তাদের সঙ্গে সাইলেন্সার লাগাতে হবে, তাহলেই আমরা শব্দ দূষণ থেকে বাঁচতে পারব। তাহলে এতক্ষণ আমরা শব্দ এই অধ্যায়টি তোমাদের পড়ালাম, আশা করি বুঝতে পেরেছো।

0: এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে, তাইলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আজ হাতে সময় নেই, এখানেই শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে শব্দ সম্পর্কে পাঠ দিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা সাহা। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে শুনবেন প্রাণী পালনে সতর্কতা। প্রসঙ্গে ডক্টর জ্যোতির্ময় রয়ের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বলাকাদি মজুমদারের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক সংবাদ। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 স্থানীয় মিনিটে সৃজনী। রাত 8:30 আধুনিক গান শিল্পী গৈরিকা চন্দ। রাত 9:00 নজরুলগীতি শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। আধুনিক গান রাত 10:15 শুনবেন শিল্পী আশা ভোঁসলে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা একটি বিশেষ ঘোষণা। আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে।

যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ ছিল সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 52%। বৃষ্টিপাতের পরিমাপ ছিল বিকেল 5:30 পর্যন্ত 6.4 মিলিমিটার। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তর এবং ঊনকোটি জেলায়, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি জেলায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বর্ষাকাল প্রায় চলেই এসছে, আর এই বর্ষাকাল যেহেতু চলে এসছে, এই সময়ে যারা প্রাণী পালন করছেন সে সমস্ত প্রাণী পালক ভাইয়েরা, আপনাদের জন্যে আজকের অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব বর্ষাকালে প্রাণী পালনে সতর্কতা এই প্রসঙ্গে। আর এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডক্টর জ্যোতির্ময় রায়। নমস্কার ডক্টর রায়।
1: নমস্কার,
0: আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: এই যে বর্ষাকালে আলাদা করে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কেন?
1: দেখুন, আমরা আমাদের রাজ্য বা আমাদের দেশে বা পৃথিবীতে প্রাণী পালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড, যা বিশেষ করে রুরাল এরিয়ার যারা মানে গ্রামীণ অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশই প্রাণী পালনের উপর নির্ভর করে। তো প্রাণী পালন করতে গেলে যেগুলো যে মেইন কতগুলো ব্যাপার আছে সেটা হচ্ছে কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে যত্নআত্তি, খাবার দাবার, রোগ প্রতিরোধ। তো আবহাওয়ার একটা গুরুত্বপূর্ণ এফেক্ট প্রাণীদের উপরে আছে, আমাদের উপরে যেমন পড়ে তেমনি। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় বা বৃষ্টির জন্য বাতাসে আর্দ্রতা অনেক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্গানিজম বা জীবাণু, আমরা যেটা বলি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, সেগুলোর গ্রোথ হয়,
0: সেগুলির
1: বৃদ্ধি পায়, সেগুলোর আনাগোনা বেড়ে যায়, সেটা আমরা বলবো। সেক্ষেত্রে সঠিকভাবে যদি আমরা প্রাণীদের এই বর্ষাকালে যত্নআত্তি না করতে পারি, তাহলে ওদের দ্বারা ইনফেকশন পাওয়ার, ওদের দ্বারা আক্রান্ত হওয়ার চান্স থাকে, এতে করে জীবনহানি, রোগাক্রান্ত হওয়া বা প্রোডাকশন, উৎপাদন কমে যাওয়া, এইসব ব্যাপারগুলো আসতে পারে। তো এই যে এক্সট্রিম কন্ডিশন আমরা বলছি বর্ষাকালে, তো এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি বা পন্থা অবলম্বন করা উচিত, যাতে প্রাণী পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়।
0: আচ্ছা, সাধারণ সময়ে এখন তো গরম চলছে, বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে কিন্তু লাগাতার হচ্ছে না, তো এই সময়ের যত্নটা একটু অন্যরকম হবে, আর যখন লাগাতার বৃষ্টি থাকবে, চারদিকে জল থাকবে, তখনকার যত্নটা আর একটু অন্যরকম হবে। এই যে যত্নটা অন্যরকম হবে, সেগুলো ঠিক কী কী রকমের হবে?
1: দেখুন, এখন
0: যদি বাসস্থানের কথাটা বলি,
1: হ্যাঁ বাসস্থানের কথাটা আমি বলবো, তার আগে বলবো এক্ষুনি যে সিজনটা চলছে, রোদ উঠছে, গরম আছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এই যে ওয়েদার বা আবহাওয়া চলছে, এতে করে এক ধরনের জীবাণু আছে গরুদের ক্ষেত্রে, যেটা হয় ব্ল্যাক কোয়াটার, যে রোগটা হয় বাদলা রোগ আমরা বলি, এই রোগটার জীবাণু কিন্তু এটা কিন্তু ফ্লেয়ার আপ করে, ওটা বেড়ে যায়। কী করে বেড়ে? অ্যাকচুয়ালি এই রোগের জীবাণুটা স্পোর হিসেবে মাটিতে থাকে, যে হঠাৎ গরম বর্ষা হলো বা একটু পরে বর্ষা হলো, এই সময় স্পোরগুলো জীবন্ত হয় বা ভেজিটেটিভ ফর্মে পরিবর্তন হয়ে, তখন যখন গরু ওই জায়গাগুলিতে, বাচ্চা বিশেষ করে হয় এগুলোতে, এই রোগে বাচ্চারা এফেক্টেড হয় বিশেষত,

0: তখন ওরা চরে বা ঘাস খায়, নাক মুখ দিয়ে জীবাণুটা ওদের শরীরে চলে যায়, এর থেকে ওদের আক্রান্ত হওয়ার চান্স আছে।
1: হ্যাঁ, এই যে হঠাৎ করে গরম বৃষ্টিটা হলে দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে, হ্যাঁ ঠান্ডা বাতাস বইছে,
0: এই যে ওয়েদারের পরিবর্তন না,
1: হ্যাঁ ওয়েদার ভীষণ রকম পরিবর্তন হচ্ছে,
0: হ্যাঁ এই সময়
1: ফ্লাকচুয়েট করছে,
0: হ্যাঁ ওই জীবাণু,
1: এই সময় কিন্তু মানুষও কিন্তু ঠিক থাকতে পারছে না, সেক্ষেত্রে প্রাণীদের তো অসুবিধা হওয়ারই কথা। মানুষের মধ্যে যেমন সর্দি সর্দি ভাব চলে আসে বা জ্বর চলে আসে একটু, এই সময় দেখা যাচ্ছে হাসপাতালগুলোতে রোগীদের সাংঘাতিক ভিড়, তো গরুদের মধ্যেও কি, বা শুধু গরু না অন্যান্য প্রাণী যে সমস্ত রয়েছে ওগুলোর মধ্যে?
0: দেখুন এই সময়ে তো এনভায়রনমেন্ট আবহাওয়ার একটা পরিবর্তনজনিত স্ট্রেস থাকে, সে খাওয়া দাওয়া কম করবে, গরমে হঠাৎ করে খাওয়া দাওয়া কম করলো, কিংবা প্রোডাকশান, যেটা যেই জন্য আমরা গরু পালি, যে দুধের প্রোডাকশান, ডিমের উৎপাদন, এগুলো হঠাৎ করে কমে যেতে পারে ওয়েদারের তারতম্যে। তো এই সময়টার মধ্যে যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট বা যেটাকে আমরা বলি দেখাশোনা ঠিক মতো করতে পারি, বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি আমরা কিছুটা গুরুত্ব দেই, এবং ওর ঘর বাড়ি যেটা আপনি বলছিলেন যে ঘর, এই সময় অ্যানিম্যাল শেড, অ্যানিমেল গরুকে আমরা একটা নির্দিষ্ট ঘরে রাখি, গরু রাখি বা যে কোনো প্রাণীকে আমরা পালন করি ওদের জন্য একটা নির্দিষ্ট ঘর রাখা হয়। তবে গ্রামীণ বিভিন্ন গ্রামীণ যারা আছে, রুরাল যারা গরু পালন করেন বা অন্যান্য প্রাণী পালন করেন, মুরগি পালন, ওদের জন্য অনেক সময় নির্দিষ্ট ঘর থাকে না, নিজেদের ঘরেই থাকে। যাই হোক, এই ঘরের ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরুন ঘর যদি আমরা সঠিকভাবে, যদি ছাদে জল পড়ে, বৃষ্টি হলো জল পড়ছে, এতে করে ঘরের মেঝে ওটা ভিজে যাবে, সঙ্গে আছে গোবর, সঙ্গে আছে গরুর মানে পেচ্ছাপ, সবগুলো মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, হবে যেখানে প্রচুর পরিমাণে জীবাণু জন্মাবে।
1: এটা একটা ব্যাপার, আমরা অনেকেই হয়তো এই দিকটা আমরা খেয়াল করি না যে গরুর ঘরটা হয়তো বা মানে
0: ছিদ্র, চালটা ছিদ্র করা আছে
1: কিংবা টিনটা পাল্টাতে হবে, সেটা পাল্টানো দরকার, কিন্তু আমরা হয়তো বা গুরুত্ব দিই না,
0: গুরুত্ব দিই,
1: হ্যাঁ গরুই তো থাকে, এরকম একটা ভাব অনেকের মধ্যে আছে। এক্ষেত্রে জল পড়তেই পারে এবং ঘর সেঁত সেঁতে
0: হবে, সঙ্গে এগুলো এমন অবস্থা হবে গোবর এবং চনা যেটাকে বলে পেশাব, সব মিলেমিশে একটা অদ্ভুত একটা জৈব অবস্থা তৈরি করে যেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে। যখন ব্যাকটেরিয়াল গ্রোথ হবে ওটা নিঃশ্বাসের মাধ্যমে বা মুখের মাধ্যমে, বা যেমন ধরুন আডার মানে দুধের যে যেখানে গরু দুধ উৎপাদনে পালান যেটাকে বলি, এর মাধ্যমে শরীরে ঢুকবে, এতে ওদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। এই জন্য আমরা এই সময়ে ঘরের ছিদ্রটা বন্ধ তো করতেই হবে, পাশাপাশি গরুর ঘরটা শেষ সাথে থাকে, হ্যাঁ শেষ সাথে থাকবে, যেহেতু ময়েশ্চার আর্দ্রতা থাকবে এবং শেষ সাথে থাকবে, সবসময় একটু জীবাণুনাশক ওষুধ আমরা দিতে পারি, চারিদিকে ফেনাইল দিলাম বা একটু চুন দিয়ে দিলাম, ব্লিচিং পাউডার বাইরে দিলাম, হ্যাঁ সঙ্গে ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, হ্যাঁ তো এইভাবে করে আমরা কিছুটা জীবাণু মুক্ত করতে পারি। দু নম্বর যেটা হচ্ছে, আপনার জীবাণু মুক্ত করার সাথে সাথে গরুটা যে ঘরটা, ঘরে পর্যাপ্ত ভেন্টিলেশান থাকতে হবে, যাতে ভেন্টিলেশান, যাতে যে বাতাসটা তৈরি হচ্ছে ভিতরে, যেমন এই সময়ে আর্দ্র ওয়েদারে গরু নিঃশ্বাসের সঙ্গে যে বাতাসটা বের হচ্ছে সব মিলে একটা অ্যামোনিয়া তৈরি হয় ঘরের মধ্যে, অ্যামোনিয়া গরুর শরীরের পক্ষে প্রচণ্ড খারাপ, তো এই জন্য এটাকে ভেন্টিলেশনের মাধ্যমে ঘর থেকে বের করে দিতে হবে, সুন্দর জানালা খোলা থাকতে হবে, ভালো মানে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা, এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘর তৈরির ক্ষেত্রে। সবচেয়ে ভালো হয় ঘরের মেঝেটা যদি পাকা করা যায় এবং একদিকে যদি ঢালু হয়, তাহলে গোবর বা সব যাই পড়বে বা জল যাবে বেরিয়ে যাবে, পরিষ্কার করতে
1: সুবিধা। হ্যাঁ আমি এমন দেখেছি কিছু ফার্ম, যে ফার্মে ধরুন এমনই জায়গা আর কি, একটা গরু থাকার মানে ঘুমানোর জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা পাশে আরেকটা গরু, পাশে আরেকটা গরু, এইভাবে গরু রাখা আছে, এবং এগুলোকে কখনোই ঘর থেকে বেরও করা হয় না, এক জায়গাতেই থাকছে, শুধু দাঁড়ানোর জায়গা আর শোয়ার জায়গা। এই যে এরকমভাবে যারা পালন করছেন তাদের কী বলবেন, গরুগুলোর একটু কি স্পেস প্রয়োজন নেই?
0: অবশ্যই দরকার আছে, মিনিমাম 100 স্কোয়ার ফিট লাগে একটা গরু পালন করতে গেলে ওর থাকার জায়গা। এখন যে সিস্টেমে আমরা পারি, যে হেড টু হেড, টেল টু টেল সিস্টেম, এটা কমার্শিয়াল ফার্মের ক্ষেত্রে যারা পালন করে ওরা ফলো করে, কিন্তু আমরা যদি ওদেরকে বসার বা মিনিমাম একটা স্পেস দরকার, ওই স্পেস যদি না হয় ওটা তো ডিসকমফোর্ট ফিল হবে, তাহলে একটার সঙ্গে আরেকটা গায়ে লেগে যাবে, মানে একটা আরেকটার ইতে চলে আসবে। তো আমি বলবো এটার মধ্যে পর্যাপ্ত স্পেস রাখা দরকার, পালন করতে পারে, এটা একটা সিস্টেম, কমার্শিয়াল সিস্টেম,
1: একটা গরু কমিয়ে,
0: একটা গরু কমিয়ে

0: ওরা পালন করতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে হবে, এই সিস্টেমটাতে, কমার্শিয়াল সিস্টেম, হেড টু হেড বা টেল টু টেল সিস্টেম যেটাতে আমরা পালন করি, মানে মুখ সামনাসামনি মুখ হবে, আবার কোনোটা পিছনের দিকে থাকবে, এই ধরনের সিস্টেম হয় রোতে, এতে কিন্তু সব সময়ের জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
1: একটু কষ্টকর হয়,
0: মানে দরকার, না হলে আপনার ওরা ওভাবে পালতে পারবে না। আমরা যেমন বাড়ি ঘরে কী করি, রুরাল পদ্ধতি, গরু ছেড়ে দিয়ে মাঠে চলে গেল, এতে করে ওর ওয়েদারটা বড় হচ্ছে, ও বড় জায়গা পাচ্ছে, ওর সেই রকমভাবে যে অ্যামোনিয়া জমা,

0: হবে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকতে হবে, ঘরের মধ্যে ফ্যান লাগাতে হবে, সবগুলো ব্যবস্থাপনা করতে হবে।
1: এদের ক্ষেত্রে যত্নটা একটু আলাদা হতেই হবে, কারণ
0: হ্যাঁ
1: এ তো প্রকৃতি থেকে কিচ্ছু পাচ্ছে না,
0: হ্যাঁ
1: বাইরের আলো বাতাস কিচ্ছু পাচ্ছে না, তো স্বাভাবিকভাবে এদের যেহেতু একই জায়গাতে মানে সারাক্ষণ থাকে,
0: হ্যাঁ
1: ঘুমানো
0: জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক জায়গায়ও থাকে, এমনও গরু আছে। তো সেক্ষেত্রে আমি ওদেরকে বলবো, যারা এই ধরনের পালন করে পালন করুন, মাঝে মধ্যে গরুটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসা, একটু চারিদিকে হাঁটানো, এক্সারসাইজের মতো করা, একটা ওপেন স্টাই যদি থাকে, একটা ওপেন এরিয়া রইলো, গরুগুলোকে আপনি ছেড়ে দিলেন, দিনে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য ঘুরে ফিরে ওরা এলো, এভাবেও আমরা পালন করা দরকার।
1: এটাই বলতে চাইছিলাম যে এই এর প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, এই যে এদের মানুষেরও তো এক্সারসাইজের প্রয়োজন পড়ে, হ্যাঁ ওদেরও তো নিশ্চয়ই এরকম
0: অবশ্যই দরকার, অবশ্যই দরকার,
1: হ্যাঁ কতটুকু প্রয়োজন?
0: হ্যাঁ অবশ্যই দরকার ওদেরকে, আমি তো বললাম আপনাকে, ওদেরকে আপনি যে সিস্টেম আছে আমাদের কমার্শিয়াল সিস্টেম, হেড টু হেড বা টেল টু টেল পালন করুন, কিন্তু বিকালবেলার দিকে আপনি একটু গরুটাকে চড়িয়ে নিয়ে আসুন, ওনার একটু এক্সারসাইজ হবে বা একটু ফ্রেশ ফ্রি এয়ার আসবে, যেটা প্লাস সাইকোলজিক্যালি ওরা একটু ফ্রেশ থাকবে, এই ব্যাপারগুলো আছে, তো এটা আমাদের একটু খেয়াল রাখা দরকার।
1: সাইকোলজিক্যালি ব্যাপারটা খুব ভালো বললেন, কারণ মানুষও যখন একা ঘরে থাকবে, বদ্ধ ঘরে থাকবে, পাগল পাগল হয়ে, হ্যাঁ ওদের বেলায়ও তো
0: ওদের স্ট্রেস আসবে, ওরা একটা স্ট্রেস আসবে, স্ট্রেস, ওই স্ট্রেসের জন্য আপনি যে কারণে গরু পালন করছেন সেটা ব্যাহত হতে পারে, প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন হঠাৎ করে দেখবেন কমে গেছে, হ্যাঁ তো এগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
1: আচ্ছা এটা তো বাসস্থানের কথা বললেন, যে বাসস্থান সবসময় শুকনো রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মানে স্যানিটারি
0: সবসময় জীবাণুনাশক ওষুধ ইউজ করতে হবে,
1: সেটাই, স্যানিটাইজেশনটা ভালো হতে হবে। এছাড়া খাদ্য রয়েছে, জল রয়েছে, কতটা কিভাবে
0: এই সময়ে বর্ষাকালে দেখবেন পরিষ্কার পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাওয়া একটু প্রবলেম হয়ে যায়, ঠিক না, যেমন জলের যে সোর্স আছে এটা জলের নিচে পড়ে যায়, বর্ষার জলের নিচে, সেক্ষেত্রে ওদেরকে অনেক সময় আমরা কী করি, বাইরের জল যেটা বিশুদ্ধ বা পানীয় জল নয় সেরকম জল পান করায়, এই জলের মধ্যে বর্ষাকালের জল বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের দূষিত পদার্থ মিলেমিশে থাকে, ওই গরুকে আমরা সেটা খাওয়াচ্ছি, খাওয়ার উপায় নেই, অনেক সময় বর্ষাকালে যেটা হয় গড় জল পাওয়া যায় না, তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে দূষিত জল যেটা গরুকে খাওয়ানো হচ্ছে এটা খাওয়ানো উচিত না, কারণ এটা খাওয়ালে গরুর স্বাস্থ্যে ব্যাঘাত করবে, পাশাপাশি বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হতে পারে, পাশাপাশি আপনার যে দুগ্ধ উৎপাদন বা অন্যান্য যে উৎপাদন, মাংস উৎপাদন, ডিম উৎপাদন, এগুলো ব্যাহত হবে। হ্যাঁ খাওয়া দাওয়া যদি ঠিক, মানে পানীয় জল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পানীয় জলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার প্রতি নজর রাখতেই হবে। দু নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, এই সময় বর্ষাকালে খাওয়া পাওয়াটা একটা প্রবলেম বলতে, আপনি গরুকে বর্ষার জন্য মাঠে যেতে পারছেন না, গ্রেজিং মানে চরে খাওয়ার যে ব্যাপারটা সেটা কমে যাচ্ছে, আপনি ঘাস তুলে বর্ষার জন্য নিয়েও আসতে পারছেন না, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটাও আপনার মনে রাখতে হবে। তার জন্য আমরা বাড়িতে যে খাবারগুলো হয়, যেমন ধরেন খৈল, কুড়ো, ভুষি, এগুলো বা গমের গুঁড়া বা চালের গুঁড়া, এগুলোকে আপনাদের ওই সময়ের মধ্যে সুন্দর করে কম্বিনেশন করে একটা ব্যালেন্স ডায়েট বাটিয়ে ওদেরকে দিতে হবে, সেটা একটা ব্যাপার।
1: সঙ্গে খড় মিশিয়ে দিতে,
0: খড় তো দিতেই হবে, খড় থাকবে। দু নম্বর যেটা ব্যাপার হচ্ছে, আমরা যে ঘাসটা এই সময় উৎপাদন হয়, অনেক সময় ঘাসের উৎপাদন আমরা ঘাস কেটে নিয়ে, এই ঘাসের জলীয় বাষ্প
1: বেশি থাকে,
0: তো সেটাকে আমরা কীভাবে একটু ড্রাই করে দেওয়া যায়, একটু ঘরে রেখে দিলাম বা ড্রাই করে দিলাম, সেটাও আমাদের মাথা রাখতে হবে, জলীয় বাষ্প বেড়ে খাদ্যগুণ কমে যাবে।
1: মানে ঘাসটা তুলে ধুয়ে শুকনো পর্যন্ত,
0: হ্যাঁ একটু শুকিয়ে দেওয়া না, এক সকালে আনলো তো বিকাল বেলা দিল, সকালে একটা বেলা শুকিয়ে দিল ঘরের
1: ভিতরে,
0: জল টেনে, এইগুলো কিছু ব্যাপার আছে। তারপরে বর্ষাকালে খাবার, যেটা আমি আপনি খাবার নিয়ে এলেন, যে আচ্ছা পাবো না খাবার, এক মাসের জন্য আমরা খাবার নিয়ে এলাম, তো দেখা গেল যে খাবারটা আপনি পড়ে রইলো, ময়েশ্চার বেশি, আর্দ্রতা বেশি, খাবারের মধ্যে ফাঙ্গাস গ্রোথ হতে পারে, মোল্ড বা যেটা, এইগুলো যখন গরু খাবে না, ওর শরীরে স্নায়বিক দুর্বলতা দেখা দেবে, বিভিন্ন ধরনের অন্যান্য রোগ আসবে, বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমে যাবে, বিভিন্ন ধরনের রোগে আক্রমণ করবে, তো এটা একটা ব্যাপার। আমাদের মোল্ডি খাবার বা আমাদের পুরনো বাসি খাবার যেটার মধ্যে ফাঙ্গাস গ্রোথ হয় এই ধরনের খাবার দেওয়া উচিত নয়।
1: ঠিক আছে, এখন আমাদের মধ্যে কিন্তু এই অসচেতনতাটা রয়ে গেছে, আমরা এখনো ঘরের বাসি খাবার যেগুলো আমরা খেতে

0: কাপড়ে নষ্ট হয়ে গেছে সেগুলো গরুকে দিয়ে দিই। এখন আমরা করি কিন্তু এগুলো, কিন্তু এগুলো একেবারেই করা উচিত
1: না, করা তো উচিত না সেটা ঠিক আছে, আমি এটা বলবো না। দেখুন, গরু পালন করুন বা যে কোনো পশুপালন, আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য খাবারের কেজি এখন প্রায় গরুর 25-30 টাকা পার কেজি, তো আপনি এই খাবারটাকে যদি কিছুটা রিপ্লেস করতে পারেন, অবশ্যই বিজ্ঞানভিত্তিকভাবে, আমার ফেলে দেওয়া খাবার নিয়ে গরুকে দিলাম সেটা না, বিজ্ঞানভিত্তিক। যেমন ধরেন আপনার বাড়িতে সবজি কাটছেন, সবজি কাটার পর কিছু খোসা মশা যেগুলো থাকে এগুলো আপনি ফ্রেশলি আপনি দিন, কিন্তু আপনি দুদিনের বাসি ভাত পরে রইল ঘরের ভিতরে, 3 দিন পরে আপনি গরুকে দিলেন, এই রোগ আমরা ফিল্ডে প্রচুর হচ্ছে। গরুকে বাসি ভাত খাওয়ানো হয়, এতে করে গরুটা সর্বনাশ হয়ে গেল।
0: এই সতর্কতার অভাব কিন্তু রয়েছে
1: মানুষের মধ্যে, ধারণা গরু ভাত খেতে পারে না, তো গরুর যে সিস্টেম ওটা ভাতের জন্য না, ওটা ধানের জন্য, সবজির জন্য, সেলুলোজ গাছের পাতা এগুলোর জন্য। ভাত হচ্ছে সিম্পল স্টমাক অ্যানিমেলের জন্য ভাতটা, ঠিক আছে? তো এটাও আমাদের মনে রাখতে হবে। তো এগুলো দিতে গেলে এটা একটা খাবারের ব্যাপার আছে, সুন্দর মানে ভালো সুষম খাদ্য দেওয়া এটা একটা ইম্পর্ট্যান্ট, কিছু মিনারেল ভিটামিন মিশিয়ে দেওয়া, সো এগুলো আমাদের মনে রাখতে হবে খাবার দেওয়ার ক্ষেত্রে।
0: আমাদের সময় অনেকটাই চলে গেছে, আর অল্প সময় রয়েছে, শেষে রোগ পোকার আক্রমণ কিংবা চর্মরোগ আর টিকাকরণ এই ব্যাপারে
1: দেখুন, এবার আসছি, যেহেতু বর্ষাকাল বিভিন্ন ধরনের কৃমির প্রাদুর্ভাব বেড়ে যায়, ওদেরও বংশবৃদ্ধি হয় এই সময়টার মধ্যে, ইমিউনিটি বেশি, যার জন্য কি হয় কৃমিরও উৎপাদন বেড়ে যায়। তো আপনি যখন ঘাস খাওয়ালেন, ঘাসের মধ্যে কৃমির ডিমও থাকতে পারে, খাওয়ার সঙ্গে চলে গেল, এই সময় কৃমির প্রাদুর্ভাব বেড়ে যায়, ইন্টারনাল বরণ, আর এক্সটার্নাল যেটা হচ্ছে চর্মরোগ, সেটা আমি আসছি। তো যখনই কৃমির রোগ, কৃমির এই বাড়বে, ওর শরীরে আপনার গরুটিকে যে পুষ্টিটা কমপ্লিট হবে না, অপর্যাপ্ত থেকে যাবে, আপনি খাওয়াচ্ছেন অথচ কৃমি ওর খাদ্যরস নিয়ে নিচ্ছে, এতে করে গরু তার পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না, এতে তার প্রোডাকশান হ্যাম্পার হচ্ছে, গ্রোথ হ্যাম্পার হচ্ছে, যেটা আমরা বলি। তো এই ব্যাপারে আমাদের সতর্ক নজর রাখতে হবে, বর্ষাকাল শুরুতেই আমাদের গরুকে ডিওয়ার্মিং করিয়ে দিতে হবে। তো এইবার আমাদের অলরেডি আমাদের দপ্তর থেকে কি হচ্ছে, দপ্তর থেকে আমরা 1 জুন থেকে FMD বা কুড়াপিরা রোগের টিকাকরণ শুরু হচ্ছে, এটা ন্যাশনাল প্রোগ্রাম, বছরে 2 বার করে করি। এই কৃমি টিকাকরণের পূর্বে আমরা গরুকে ডিওয়ার্মিং মানে কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি, যাতে ভ্যাকসিনটা ভালো মতো কাজ করে। এই মাসে এক্ষুনি আজকে পর্যন্ত আমাদের কৃমিনাশক ফোর্টনাইট বা পক্ষ চলছে, শুরু হয়েছিল 10-11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। আমাদের এই সময়টার মধ্যে সারা ত্রিপুরাতে আমাদের বিভিন্ন সাবসেন্টার, আমাদের ভেটেনারি ডিসপেন্সারি হসপিটাল থেকে সমস্ত অ্যানিমেলকে কৃমির ওষুধ দেওয়া হয়েছে, কৃমির ওষুধ ওদেরকে দেওয়া হয়েছে। তাহলে এটা একদিকে কি হলো, বর্ষাকালের আগে হয়ে গেল, প্লাস কৃমি টিকাকরণের জন্য হয়ে গেল, জুন মাসে আমাদের বর্ষা শুরু হয়। তো এইভাবে যদি আমরা বর্ষার আগে কৃমিনাশক ওষুধ আমার গরুকে দিয়ে দেই, তাহলে অনেকটা কৃমির হাত থেকে আমরা রক্ষা পেতাম। 2 নম্বর হচ্ছে, যেহেতু আর্দ্রতা বেশি থাকে বাতাসে, তো স্কিনের উপরে একটা এফেক্ট থাকবে, বিভিন্ন ধরনের যে ক্রিমে যে পরজীবীগুলোর গ্রোথ বেড়ে যায়, এই সময় হালচাল বেড়ে যায়, ওদের প্রোডাকশান বেড়ে যায়। যেমন ধরুন আমরা বলি যে আটলি উকুন প্লাস চর্মরোগ, এগুলো কিন্তু বেড়ে যাবে এই সময়। তো এই সময় বেড়ে গেলে ওরা শরীরের মধ্যে বসে থাকবে, ওদের গরুর রক্তরস নেবে, যেই পুষ্টি পাওয়ার কথা, যে খাবারটা আমরা দিচ্ছি সেটা শরীরে কোনো কাজে লাগবে না। তার জন্য এগুলোও আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, তার জন্য পর্যাপ্ত ওষুধও পাওয়া যায়, অসুবিধা নেই। যে কোনো কৃমি বা পরজীবী যেটা বলে মানে অ্যাক্টোপ্যারাসাইট যেটাকে বলে, ওটার জন্য কৃমির ওষুধ আছে, মানে ওষুধ বাজারে আছে এবং আমাদের ডিসপেন্সারিগুলোতে আপনি ওটা দিতে পারে, তাহলে ওই থেকে রক্ষা পাওয়া যাবে।
0: স্নান করানোর সময়
1: হ্যাঁ দিতে পারে ওষুধটা। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, এই সময়ে 2-3টে রোগ, আমি ব্ল্যাক কোয়াটারের কথা আগেই বললাম, খুড়াপেরার রোগ এবং HS বা হেমোরাজিক সেপ্টিসেমিয়া যেটাকে বলে, এই ধরনের রোগ, HS রোগের প্রাদুর্ভাব বাড়ে। এই 3টা রোগের প্রাদুর্ভাব পাশাপাশি এখন নতুন যে সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, এই রোগ প্রচুর প্রিভ্যালেন্ট হয়ে যায়, এখনও বিভিন্ন জায়গায় অলরেডি চলছে, বর্ষাকালে আরও বাড়বে। তো আপনি বলবেন কেন বাড়ছে এই সময়, এই সময় এই যে রোগটা লাম্পি স্কিন ডিজিজ, এই রোগটা সাধারণত ভেক্টরের মাধ্যমে ছড়ায়, মাছি মশা উকুন যেটাকে আমরা বলি অ্যাটোলি, এগুলোর মাধ্যমে কিন্তু এক অ্যানিমেল থেকে আরেক অ্যানিমেলে ছড়ায়।

0: তো এগুলোর যখন আপনার এই বেড়ে যাচ্ছে, মানে প্রিভ্যালেন্স বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, অটোমেটিক এই রোগটা একটা গরু থেকে আরেকটা গরু, একটা গরু থেকে আরেকটা গরু, যার জন্য লাম্পিটা বর্ষাকালে প্রচুর হয়, অ্যালার্জি বা লাম্পি স্কিন ডিজিজ। সেটা আমাদের ফার্মার্স ভাই বোনরা ত্রিপুরার এখন টের পাচ্ছেন, বিভিন্ন জায়গায় হচ্ছে, গায়ের মধ্যে নোডিল বা টিউমারের মতো হয়ে যায়, এগুলো ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত ঝরে ঝরে করে বডির কোনো অংশ ফুলে যাওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। এইগুলোর এগেনস্টে আমাদের টিকাকরণ অবশ্যই করাতে হবে। এই চারটে রোগের এগেনস্টে এই সময়ে টিকাকরণ করিয়ে দিতে হবে বর্ষাকালের আগে, ঠিক আছে? হ্যাঁ, বিশেষ করে অ্যালার্জি, অ্যালার্জির এগেনস্টে করতে হবে।
1: যেটা বললেন যে টিকাকরণের আগে অবশ্যই কৃমিনাশক ঔষধটা খেয়ে নিতে হবে,
0: অলরেডি চলছে এখন,
1: তাহলে টিকাকরণটা
0: অনেক বেশি এফেক্টিভ,
1: সাফল্যটা অনেকটা বেশি হবে। ডক্টর, আমাদের সময় একেবারেই শেষ, তাই আজকের মতো এই আলোচনা আমাদের এখানটায় শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
1: প্রাণীপালক ভাইরা এতক্ষণ শুনছিলেন বর্ষাকালে প্রাণীপালনে সতর্কতা, এই প্রসঙ্গে একটি আলোচনা। আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার জ্যোতির্ময় রায়।
2: আসলে এবারে শুনবেন লোকগীতি শিল্পী বলাকে দে মজুমদার।

লোকগীতি শুনছিলেন শিল্পী বলাকাদা দেই মজুমদার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জয় দত্ত, দোতারায় সহযোগিতা করেছেন বিমল দাস এবং বাঁশিতে সহযোগিতা করেছেন সমীর দেবনাথ। সেই সাথে শেষ হল ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে।

খুলুমখা আকাশবাণী আগরতলা তাবক চিং জগৎ তিনি হনে কক বরক পান্দা পান্ডানি পুইল তিনি খানা রাজাক নাই রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লোয়াজি যাক তিনি কক প্রথমাঙ্কা সা খাম ন খুরুম পুই তিনি খানা রাজাক নাই খাকনি বখাক

খুলুমবাই খা তাবুক চেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স এন্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি নি কথালাই সংসাজাক পান্দা সয় সীমা কক

তিনি নিপান্দা বতুরং নানসুকাই শাক হামন দফানি তাই হদানি হামক্রাইনি কাইসা বুমিল হিনজাগু হায়ুংনি বেবাগ ন তুই ন চিনিলংমা ইংসা কুকসা তকসা তলিং মশা মথনা তৈ বুফাং ওয়াফাং বেদেক বাইন চিনিলংমা গদালজাক বন কক থাইসাবাই ইকুভ্যালেন্স বহনু অবরক বেবাং ন শাক হামনি ইয়াকতুম চিনি চামানি নংমানি সংনানি তাই থাঙ্গি তংনানি হিংকাই বলংনি মানৈ রং ন চিনি চাই থাঙ্গনি লামা অঙ্গু বলংনি বুদুক বলাই বুকুর ইয়ারং তাই লংমা গনাং মানৈ রং ন চিনি লংমানি বিথি বেড়াই তিরপুরা হানি বরক দাঙাইমা দাঙাইফানি জরানি সিমিন বলংনি মানৈ রক বাইন লংমা গদালি ফাইজাক বলংনি মানৈ ন বরংনি থাঙ্গি তংনানি চাবং তাই হামিয়া চায়ানি বিথি বেড়াই বলংনি বেবাগ মানৈ ন হাবানি চাবংতাই বিথি বেড়াই আর ইংসা কুকসা বুথানাতেই মৈখিতং থাইকিতং রংন হামিরানি বাকি বিথি রকি যায়া মূসানি জঞ্জাল গড়ি সুরাই সুরাই হাবানি চামুং অবরক অকক ন তাবুক বা কবংমা বররগ্ন শিয়া এবা ওয়ানসংনাই গড়িখনো হিনি মানু কাহাম গরং তংনানি হিংকাই হাচুক বলংনি হাবা ন কারৈ ইংয়া অবশ্যে তাবুক বররক বলংনি বুফাং বাফাংতেই বলংনি পদ্রে পদ লংমা গনাং মানে রং সকরমানি নাই তংলাইখ্যা অববাই সালচা হায়ুং ক্রিম হিজা বেমার অঙ্গুই মানু হায়ুংনি বরক হাবার বাইন লংমা গদালজাক সয়সিনায় রক সামানি তঙ্গু অমহাইকে হাবান সকরমানি বাকৈন হায়ুং তাবুক হামিয়া জায়াতাই বিয়াল অংমানি নুকজাক্ষা বলংনি বনাজি রং ক্যান্সার বুখানি বেমার তাই বৈশাখ সামানি আকরক হামরুই তংবায়ু অবন কারিব চিবুক সুকজাকাইব বলংনি বিথি বাইন হামু হাইকে ওয়ানসুগি নাইবাই সিডি চিনি লংমা বলক বাই বুসুখাই গদালজাক হায়ুঙ্গ বলং কমর খাই চিনি লংমানি হালক তামু উংনাই মৈতু নারাক বাইদি চিনি লংমান হামিয়া চায়া কাতিউই শাক হামন কাহাম করংখাই নাইথক তংহতক লংমা তন্নানি হিংকাই হাসুক বলংন মথাঙ্গাই নারাঙ্গানি নাংনাই জাসা কাইফানো হাসুক বলংন সকরময় ইয়াতৈ খাইয়ে মথাঙ্গাই নারাঙ্গানি নাংনাই অবন চিনি বেবাগনি সময় কথর উংথুং

0: এই কি করি থাকে গেদ্র ফিওক বাই নেউ দগর ফিওকি বাইকা দি
1: দাকন তবু দিয়ে ও বেগ সিরহরগা দেখাই দাদা
0: হিন্দি অমুসিমি নাবলে নি মানে
1: ই তবু দি অমুসিমি ন ফাইবাই দি আং দগর ফিওক বাইগ্রা না
0: এই শঙ্কু নাম মাসক আবু ককুক সালিয়া যে সক যেন সেংলা আসক মোখাং সম্পর মা টংখাসা ফাইজি ও বেগ্র খেতিগ্রা দি
2: আবৈয়া দাদা সেই মোখাং সম্পরা মানে ক গিয়া
0: হাইকে তাই চামসা ফাইজি ক অরুণ আসুক দি বুকু সাকি গরনি বিয়াং থাকে তৈর কিসা তুবগ্রা দে
1: সাই মানু হিন্দি ইক নরক নি বাগাই ন তৈর না থাকমানি তা হাই পালে নরক বাহাই কে গোল কাইসা পানো সগরি মানলিয়া বা নরনি বদলা আংলে লাজে সুখা
2: খনা দি হিনজাক দি ইংগু ককে হাইসি থংথানি কে হলং থাই কামিনি থংনাই রক আস করংলে রম জাগিয়া তমা খে বা বংনি লাংমা বেলাই কলক তাই বেকরং বো বেলাই খে করাক তাই ফান বো তংবাইও আবলে কুবুই ককসি পুইলা সকাং থংদ্রব নরক নুবাই খেনা বলাসা চিনি থংমং বুসু কাহাম তংমানি কং ন কক সানানি থাকে জর খাকসা সকাং হলং থাই কামিনি থংনাই রক বল সিমা তাইয়াংই তংবাই মানি পাইথাকনি জরাও সে চিনি টিমনি থংনাই রক নরমি থামাই বলাসা হানি বাকে ন বরক সং গোল থাইতাম রে মানছি ও তে বছর রোজা খামু
1: পাইথাকনি গোল রিমালে অব কিসানি খাই রেখনা গোল তংনাই বা খিতার যাক তো সে ইংরি মা থাকাবলাসা বরকনি বল ফুসা ফুসা বুমার সিলাইনি গুলি ককতে ইংরি তংবাই ও অব বুসুকে ফানকে বই আসুকে ইংরি মা না ওয়ানসুকে নাই বেগেরা সিদি
0: অরণ গামি হাসুগো তংনাই রক বাই দলিও তংনাই রং নেই ফেলাই মানি বুঝি খাদা লাংমা কেরাক লাংমা কলক তাই ফান গনাং হংখাই ন ফিজিক্যাল ফিটনেস হুনজাকটা এ দিবা
2: আবো তামুগে উল্টা মানে কলাই খানা দাথমপুর
0: শঙ্কু নাবো তামু বমতুনি উল্টা আংজাক সালা
2: উল্টা আংজাং মানে কে যং দলিও তংনাই রকলে সালবুরম জরাতে চামু কাহাম চাও তমুং কাহাম তঙ্গ সাফ সুতরা তাই মতম সতম সালবুরম মাইন্ড ফ্রেশ নই তংলাইও হাসো কামিও তংনাই রগলে মতে রক করি বোলা হাইকে বা সঙ্গে দেব লাংমা কলক তাই ফান তং কক তংমাই আদা আবো ন আংখে উল্টাংজাং মানে দাথমপুর
0: হায়াকু সমকু কক খাই আবইয়া কক থাইসাবাই সানানি থাকাই সং দলিও তংনাই রংনি চামুং অংখা আর্টিফিসিয়াল তাই হাসু কামিও তংনাই রংনি চামুং হুকাই ন্যাচারেল ফেলাই মাখাই অরসেই বুঝি খাদা সমকু তাই থাইসা নং সামাকাই ধলিও তংনাই রক্ষাই আইসুক বাসাওই খাইসিক লাইও বডি এক্সারসাইজ খাইলাইও ফিয়াবা হাসু কামিও তংনাই রক্ষাই হুং আই খাইন বরংনি কামিনি আ হাসাম কুচু কুচুং কাসাও নংখর কাসাও নংখর অংলাই মাং ন বরংনি আ বডি এক্সারসাইজ নি বুসু হুঞ্জাকি তংগু হাই দিবা
2: আও
1: দাদা নিনি কক সৈন্য তঙ্গু ন্যাচারেল বা আর্টিফিশিয়াল অলপ বেলাই না ফেলাই মুং তঙ্গু ককাই আবুয়া তিনি থংমুং নাইলে ফুরু আনি গানাও আচুক নাই হলংথাই কামিনি ক্যাপ্টেন নি বাহানক বুমুং খাই লেবাংতি বজেট সাকাই ফান বরংনি কামিও সালজাই বেড়াই ফেলি দিনেই কচারই কলাং মানি তঙ্গু দাদা সালজা জরা মান খাই তামহীন থাংলাই না দায় বেড়াই ফেলাই না তা
0: আনো বুং ক্যাপ্টেন সবর থংমুং পাই আংবাই মালাই ফাইফ্রু সালাংখে সালসা বংনি কামিও জে সেকাই ফানো বেড়াই ফাইজি হিনে থাংলাই নাই থাঙ্গই বরক বাই কিসিং নি হালক নারংনা নাঙ্গু
2: বং না ক্যাপ্টেন সবর আবু বেলাইকে বরক রাতে ফান বগনা ববাই ওয়াসে ইয়াকং থোতালাই মানে আবু বুসুকে গরা সর বাই থোতালাই মাসুক মাংখা তাবুক ফান ইকো তকজামাই নর ইয়াকং সমসবাই তংখু হানি নাইখেসে রাগ ফেপে রামসেসে মাংসি বলাসা বেবং বরক
0: তামগিলং ইয়াকনাই বা বর বং নিসামারকসে নাইনাবা মুসৈ মছক করিয়া ওয়াক বলং তম সাতাই টকরু বাহান রক ইয়াং তৈনি খাইব আথুক আবুলাং খাংগ্রাই তাই আবার রগা করক আবনো কারিব ও বলংনি মানি রংখৈ নাইদি গান্থা পাচল গান্দ্রৈ মুখুম চক থরাই থালিক মুখুম মুয়া তাই পদ্রে পদ মুখুম রগা করক আবরক বেভাগ ন বিথিক্রৈ সরাই সরাই নেসারল চামুং গিয়া দিবা
1: হাইন হাইকে দাদা তাবু নং সামানি অবরক তো বেভাগ ন বলংনি মানে রক মাং সে না বলা সা হাইকে
0: কই গরনি আবরক খাই বেভাগ ন বলংনি নেসারল চামুং রক্তা
1: ও
2: হাইকে হুগব পদের পদ মানে রক্তাই মুখিতিং রক্ত ন বলা সা দাথমপুর
0: আবদা ককসা হুগস তাইব রমদি খাকলু চাকুমুরা থাদুক থাপেক ফান্তক মস তাই সবাই আকরক তাই সে হাসো কামিও তংলাই রক্ষাই থক তাই মশলা রক গবাং চাথাইয়া বরক সামাংকাই রুগুই পেঙ্গুই হাঙ্গুই দেঙ্গি মাংস বিশি চালাইনি দা

0: চালাই
1: পাইগ্রা সিনা দা
0: চানা খেবা চালাই তা ই কলা বুস কাঙ্গ বুফং ফাংশ কটমা তঙ্গ অ তলাও না সুই চালাই মানলাইও
1: দংরা দি আঙু তুই ছাও থাঙ্গে ইয়াগ রক কিছা সুই ফাইগ্রা না নংনি বাকি ব বটল বাইতে

0: আতা আবরক তিনি না ফাইনা হনকাইবা সক পাইনা না খাবলাছ
1: সক পাইনা নি জরা খাত অঙ্গনি টংখ তমা খাইবা সং হাইকে বরক তাসিং হিমই মানা নি কগ্যাবলা ফাইনা নি কক রজাকবা ফায়া আংনা তো কগ্যা তামকে কিসা লেরি ফোন সুল সক পাইনাই বরক
0: আং বো হাইকে না খাওলে চঙ্গো হাইকে আতা আবরক সক পাইকে তিনি দা নি নি তম সানো চালি নাইসা
1: সার নাইতা মাগ নিবা তিনি হরম মাসা তাই খনা ফুঙ্গ মাসা সার ওয়ানতা
0: আংব মামি চাপরাংনি আওয়াং সকরাং খনা ফুঙ্গন কুটুম কুটুম খেলাই সারি সুনাইতা আবুনি লগে মুসি গ্রান বাহান মস দেং তাই গান্দ্রে গুদ মুংসা
1: বা নিনে আবো বা বুকু গোসে ক্লাইথ ক্লাইথ উই টংখাবলাসে নিনে আওয়াং খাইবা লাইরু শিকামবাই বাগে সার দিতা মনাই
0: আতা নাবো সানা নাই গিয়া তাবুক সারি গর খোলে তিয়ার খাই তনি বাইয়ানে
1: ই কলে সক পাইছে টংখাইবাই খা ফাইদি ফাইদি ফাইবাইদি নরলন সং মকল লগই নাইসিংলাই টংলাই মানিতা
0: ও ফাইয়ে গরনে তুলালাং যা সুখনা না
2: লেবাংতি হাসক হাসক দা নাইথক ইয়াকসি ইয়াগরা হাসক সমলু লুক হামু শুনিয়া তকসম খরাংতে মুশি হংমানি খরাং বাই হুলুকনি খরাং অব বুসুক কাই মসাংরে টংখা লেংমা তামন হিন আংবা সাউশি মানলিয়া বলে
3: সব হাসাম কাই থাম আবো থঙ্গই টংমানি কগলিয়া হাইপানো থাইসিং গকই গরনি সামনি হাই হাসক নাইথকমা বাই তাই হোক কাইছা নুগুমানি লেংমা রকাই সিনি সিলাইলিয়ানো
4: আংখা লামাও হোক নুগুমানি আব বেলাই কে নাইথক জাকসকা আবুবা বেলাই কো কমা বলাছে
1: আবু নখাই হোক আলেম হুনু কামি খুংসানি বেবাক ন গরং ছাও হোক জালাইতা
0: হিন্দি আতা সং তুই কসাং নং লাইগ্রা দে
3: আও তুবদি তুইনি কিসা নং মা পাইগ্রা সিনাই বা ওমো বা ফিরিস নি তুই হাইঙ্গি টংখাবলাসা
0: আতা অবঙ্গয়ং নিতিছি হলং বেছেনি তৈয়রই ক্লাইমানি ব্লা গকরংনি কচাংনো অঙ্গি টংগো তাতা
2: মুসক সাল সানরংনি অতুই খকজাংনাই গরেং খেলেবাংতি
0: সালমালা তাম জালানি হাসামসে বেলাই কুচুকতা
2: অ
0: ইকো চিনি কামি তলানি তৈছানি গরেং বেছরতা গরনি তাবু সারিগনন তলাঙ্গাই থাঙ্গানো গরেং নি তৈছিমিয়া তৈছানি আথু আবুলাং তে খাংরে রগবরমই মান বুলাইয়ানো
4: হাই সবা উ তকলা কটম কটম মাগনি খাজাক আবু নক নি রিজাক তকলা দা
1: নক নি টক রংরবা তামনি খাওয়াই তনানি আব বলং নি তমসা খৈ রুই নাই মানমানি তাহনে নরং চার না বাকি ন মিয়া খৈ রুই মানমানি তা
3: নি হাইনি বাকি ন নর খাসুগো তংনাই রং নি বিশাক কাহাম তাই গ্রা গংবায়ু বনন হিন বায়ু ডাইভার্সিটি নি ইকো সিস্টেম অরণি সামুং রগো ছাপানো কেমিক্যাল এবা পেস্টিসাইড হুমার গরই বেবাগ ন ন্যাচারাল ফুড
1: হিমবাদি নরক রি সুমরক কানসালেই পাইগেলাদি তৈ রক বেবাগ ন তিয়ার ন তঙ্গ বসাগ্রক বসুকলাই মাইকল নই চালাই পালবা সেখেন পেশা নংখরই আবনি উলখে বলংতাই হুগ্রগ সরাপচা বেড়াই ফাইলায় নতা সানজা জরাখাই অকরা চাকরা রকবাই আসুকলাই কগলাম কিসা সালায় নই তংমানি তা
3: আং ব অকং ন সানা হানি তংমানি সব থ হিমদি খাই
0: গরনি নে আমার ফাইছি দিনকাই
2: দা কোন হিন্দি তা নরনি কামি ও ফাইয়ে বালাই খেলা তংথক সুকালে বাংতি হিন্দি থ
4: হাকে চিনে মানে রক্ষে নকশি তগরি গেরা না খনাগারে দি সব নং ভাইয়া দিন বল থাই পুরো ইয়াকুঙ্গ থাইমানি বুসুককে সাকা বা নাইগা নাইগে দিক তা বুক ফানো থই সমসাই তংকু নি না বাবা রাগ বলাছে
1: বুক বুক বড় বুক নাই না ফুনুলা
4: কি কই কর চর আই আই অরসে বা
1: ও ংখা ংখা ংখা সাইমাংখা শঙ্কু নিনে অব বা ই ক বলাই লাইনি লাই থাম ছিনর নে অব খলি রেখন হামই থাংনাই বলে ছিনর বিথি টঙ্গো
4: হামই থাংছংনাই হেজা
1: আ টঙ্গরা খুলি আং তাবুং নে খলি নিনর থেই রওয়ান নাইলা তাবুং নি সামার কমি থাঙ্গানো
3: সিনি ওই সেরঙ্গিতি দে শঙ্কু সঙ্গু হাসু রগো বাসু ছি থঙ্গাই পুরুখাই হামঙ্গো নাঙ্গান আব
4: হঙ্কে খনাগার দি সব নিনা বলাই লাইন লাই থাম খলি তুবুখে আনে কিসা ফরঙ্গে রহগরা দি সেরঙ্গে মাতালাং সিনানি নাবো নলে
1: ই কই ক দ নুলা নিন ফুনুলা তেসে থে রেগে নাই কাবং থে রেগে
4: নাই গে দাগা ইয়াকুঙ্গ
1: এ এ এ এ অরুণ থেকা দো না যে স্রাপ চাকানো কমি থাঙ্গানো তা স্রাপ চা বেশি নাঙ্গিয়া স্রাপ চাকান কমি মা হাইঙ্গে নাই সামরক দু নংমারক পাশে পাই থাঙ্গাই তা নিনব বাহাইন খাসা সংকু
4: তাবক তাসে হেলে হলি মা হাইন খা নিন মন নাংমানি বিঠিন বলাছে
1: নুখা দে নরগলে অবতলাঙ্গে বারো মন অবলাই বড় খলি মানাইব নর সরঙ্গি থাঙ্গানো নাই
4: অমদা মন সরঙ্গে তালা খাঙ্কা সিনে হাসুগ্রহ নাইটকে মানাই নেতা মানে মানথক
3: দং খা আবহাই সিনে যাক ই কোয়া

আশোক জরা খানারাজাখা রেডিও সিরিয়াল ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স এন্ড টেকনোলজি বাই লুয়াজিজাক তিনি ককবথমাঙ্কা সাকাম ন খুরুমপই তাবো খানানি পান্দানি আয়বতং রকসাকলাই জগৈ দো খনা ফুং দামদক তামৈ সতিনী জীব খনারাজাকনাই হায়ুনি খরং পান্দা ফুংনি দামচারতাময় সতীব্রুচি ও খনারা জাগানো শিক্লা শিক্লি রকনি পান্দা জাইনক দিব দামচিনি ও খনারা জাগনায় চক্রং পান্দা সানজা দামচিনি ও খনারা জাগানো হাবানি কক আবানি ইয়াগুলো খনারা জাগনায় জাতুনি রচাবমু আশোক জোড়া খনানি পান্দানি অয়বতং রকসাকলা জাগা তাও খনারা জাগাই দো সোনাশরী দেববর্মানী খরঙ্গ জাদুনী রচাবমুং

sanai kerei ken kebui lai ketar bo tong nai kerei ken.

บุคราบรลายมาต้องไปแข่ง

사빠야. 가방세 예 앞에랑 가우사 왔다 있네 러게

不哭了。菩萨伽耶玛多阿耶，拜见。

kau kebai sanai ke rekan kebai la ketar bo tong ai kerekan.

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এরপর পরে শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
1: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
0: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
1: কোল ভারত মে করিব করিব 400 বিলিয়ন টন কে নোন রিজার্ভ সে তো ইস কোয়লে কা জাদা সে জাদা উপযোগ করকে হাম ইসে গ্যাস বনা সকে অর গ্যাস কা উপযোগ ফির ফার্টিলাইজার বগেরা মে তাকি ফার্টিলাইজার কে লিয়ে জো LNG ইউ ইম্পোর্ট করনি পড়তি হে ও কম হো জায়েগি। 37,500 করোড় রুপিস কা আউটলে ইস স্কিম কে লিয়ে রাখা গয়া হে অর করিব 3 লাখ করোড় কা ইনভেস্টমেন্ট হোগা ইসমে টোটাল অর 75 মিলিয়ন টনস কোল কো ইসমে গ্যাসিফাই করনে কে লিয়ে প্রজেক্টস লাগেঙ্গে।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে।

মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসে বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানা পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
2: টুডে আসাম ক্যাবিনেট শো পাস ইউনিফর্ম সিভিল কোড, উই কাস্টমাইজ দ্যাট টু দ্য রিকোয়ারমেন্ট অফ আসাম, উই হ্যাভ কমপ্লিটলি এক্সেম্পটেড ট্রাইবাল পপুলেশন ফ্রম দ্য পারভিউ অফ ইউনিফর্ম সিভিল কোড, উই হ্যাভ অলসো কেপ্ট অল রিচুয়ালস ট্রেডিশন কাস্টম প্র্যাকটিস বাই দ্য পিপল অফ আসাম আউটসাইড দ্য স্কোপ অফ ইউনিফর্ম সিভিল কোড, দ্য ইউসিসি বিল উইল বি লেড বিফোর দ্য অ্যাসেম্বলি অন 26th of May।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিনে অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিং এ পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিবহন চিত্তদেব বর্মা তিনি ককটুমা ভূভাগ্র পুঙ্খা কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতি মলনি ফসল সংজাক রাংমারি বাংরিরানি গছিমুং রেখা মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্ট সাকামনি সেপসাপ মানমুং গবাং ক্লাইতানি হাস্টে হাপাং আলাইদা ফান্ডে ওই টঙ্গ ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংমুড়ি ইয়াকচুনি চংজাক জহর চক্রবর্তী তিনি হাস্টে বিধানসভানি আদং গৈছমাই টাঙ্কা সিবিএসইনি রেমচিনি নাইমথানে আমজুমুনি ওংখারি তিনি সাকলাই জাকা তপন মুকমু নকআউট ক্রিকেট বাটাইমঙ্গ কসমোপলিটন টাই উসপলিঙ্গ ক্লাব সেমি ফাইনাল কাছাকা তাবু কক্টমা শুক্রবই কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতি মহলনি ফসল চংজাক রাংমারি বাংরিরানি গছিমুং রেখা কেন্দ্র মন্ত্রী সভানি ককলাম সালাইমা উল ককথুমতাই আওয়াইমুং মন্ত্রী অশ্নি বৈষ্ণব অ ককসাকা বসাকা হুকবার খাইনে রোগী মৈকিটং থাইকিটং থাইরি ওই রাংমারি গবাং মানিনানি বাকি ওয়াতি মহলনি চংজাক রাংমারিনি এমএসপি বাংরিজাকা ও ওয়াতি মল হুকবার খাইনে রক খক নই রাসাই ডকচিসাই রুজাক সক রাং মানানো চারা নুচিবা রাজশাহী মেট্রিক টননি গবাং ফসল থুমজাকগানে রাংচাকটাই কবুনি হলং কচুং পাইথানিব এবার ইম্পোর্ট খাইথানিব ট্যাক্স বাংরিরানি বাংরিকা কেন্দ্র হাপাং অ ট্যাক্স বাংরিমা তিন সেমি সামুগ ঠেপাজাকা রাং কক্টংলাইনক সাকা রাংচাকটাই রুফায় রাও বা তাই প্লেটিনাম্ব রাও বা দশমিক ব্রী ট্যাক্স ফিনজাকা আবনি সেকং সালটং এসিয়াও অঙ্গৈ টংমা জুংজালনি বাকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি লুকুরক রাংচাকটা পাইলাইদি হিনে কবক্ষা মন্ত্রক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্টে সাকামনি সেপসাপ হামক্রাই তাই আবুনি মানমুং গবাং খাইতানি হাস্টে হাপাং আলাইদা ফান্ডু ওই টঙ্গু আবু বাইন হাস্টেনি রেফার বেমার রাও চাটজি হাই কিচা ওংখা তিনি আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সাকাম নাইখুংবাই সংযোজাক হায়ুং বেরামনি নার্সিং সাল পালেমুং পান্ডব মন্ত্রক্রা অকক সাকা মন্ত্রক্রা নার্সিং ফ্লোরেন নাইটিঙ্গেলনি লাংমাও সুভামুংনি সামুং টাংমান মৈটুখলাই সাকা বখরকচা ছয়শ বরমুনি সন হামজাকনাই মন্ত্রক্রা সাকা সাকামনি সেপসাপ হামক্রাইনি বাকি হাস্টে হাপাং হাস্টে কাইসা মেডিকেল ইউনিভার্সিটি সনামতি সাননি সাকথারই টঙ্গু হাস্টে তাইব সুপার স্পেশালিটি হাসপাতাল তাই কতাল মকল নাইজমনি হাসপাতাল আতুরি জাগানে এডিসি আমচাই কতাল মেডিকেল কলেজ কাইসা সনামতি সাজাগানে মন্ত্রক্রা তাইব সাকা ই খেপেন খড়ক সারা বাচিতাম নার্সিং স্টাফ সেবুগ সিটক জাকা তাইব খড়ক সারন সিটক জাগান পান্ডব কক নারকা সাকাম তাংফাং কিরণ গীতে সাকাম দাগিফাং ডাক্তার দেবাশ্রী দেব বর্মা মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মান্ডব তিন মোটাই রেখা দিল্লি মন্ত্রক্রা রেখা গুপ্ত তাই উত্তরপ্রদেশ মন্ত্রক ইয়াকচু ব্রজেশ পাঠক মান্ডব সগীখৈন বরং লামসকা গুমটি জেলা নাইকলফাং রিঙ্কু লাঠের তাই জেলা পুলিশ সুপার কিরণ কুমার বরক আমা ত্রিপুরা সুন্দরী মান্ডব মোটাই রেখা ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংমুড়ি ইয়াকচুনি চংজাক বিজেপি বদলনি জহর চক্রবর্তী তিনি হাস্টে বিধানসভানি আদং গৈ সমাই টাঙ্কা তিনি দিবর বিধানসভানি লবিও পান্ডা কাইছেনি বিসিংটৈ বিধানসভানি স্পিকার রামপদ্র জমাতিয়া মোচাং চক্রবর্তীন সমাই টাংরিখা সমাই টাংমা পান্ডব মানজাকা মন্ত্রক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানক খবৈ বিধানসভানি কুবুনি আদং রক সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইনি রেমচিনি নাইমথানি আমজুকমুংনি ওংখারি তিনি সাকলাইজাকা সিবিএসইনি বখাক্তৈ সাইমানজাকা আমজুকমুঙ্গ খড়ক চিছিনি রাসাই ডক চি চার সাইনিব গবাং আচুকমানি আবুনি বিছিং খড়ক চিবা রাসাই সিনিচি সিনি সাইনিব গবাং পাঁচ ওংখা টাকলাই পাঁচ নিমারি রাও চার চিবা দশমিক নই বুকচা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তঙ্গয়ো

0: आकाशवाणी ने कक्त मने अपडेट माना बागई लॉग इन खाइडे www.newsonair.com न्यूज ऑन एयर एप्स ताई ट्विटर बाई फेसबुक प्लेटफॉर्म एयर न्यूज एलर्ट यूट्यूब नाइडी न्यूज ऑन एयर ऑफिशियल आपनो करीब आकाशवाणी आगुतला केन्द्र ने कक्त मा अपडेट माना खाई ट्विटर बा एक्स हैंडल आकाशवाणी न्यूज आगुतला फेसबुक एयर न्यूज आगुतला ताई यूट्यूब आकाशवाणी न्यूज आगुतला नाइना नांगने हकबार खलाइनाय रगनि हामख्रायनि बागै भारत हापांनि यापिरि कतर मिशन फर इन्टिग्रेटेड डेभलपमेन्ट अफ हर्टिकालचार एबा MIDS अ तांबुतांनि बिसिंतै बा खलाइथानिव आलैया चुबाचु मानथबै दंगु त्रिपुरानि उनकोटि हांखर MSDS तांबुतां चलिबै दंगु आबनते ताबु कायसा ककथुम
1: ফলফকলা খুম মৈখতং থাইকতং মশলানি শিমি চেঙ্গি অমতৈ কাইমুং বেবাক বাবায়ন তাবুকনি কতাল হুকবার ক্লাইমানি রায়দানো সকাঙ্গিতলাঙ্গি তঙ্গ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার হুকবার ক্লাইনাই রগ্ন রজাগৈ তঙ্গ চার দাংনানি চুবাচু বচলৈ কাহাম হুকবারনি মানেখনৈ তাই কতাল কতাল স্যাব সাপ সালচি সালকা তাই হিমালয় গানাগিনিনি হাস্তে রগ্নি বাগৈ অ তাংবো তাঙ্গ কেন্দ্র হাফাং রাও রা রং সবাই তঙ্গ কুবুন হাস্তে রগ কেন্দ্র তাই হাস্তেনি রং সবাই মানি চার চিবা ইস টু চিবা ত্রিপুরানি উনকুটি হাং খরব মিট তাংবো তাঙ্গ উংখেপে কয়লা শহর হুকবার তাংনগ হুকবার ক্লাইনাই রগ্ন রং নাঙ্গিয়াউই পাওয়ার টিলার বাগজাখা হর্টিকালচার এন্ড সয়েল কনজারভেশন নাইখুংনি অফিসার ইয়াকচু পরাগ রায়চৌধুরী শাখা খুম ফলফকলা মৈখতং থাইকতং তাই আলাইদা খ্লাই অমতৈ কাইথানি হুকবার খ্লাইনাই রংন আলাইদা কক মুংব রজাগৈ তঙ্গ
2: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা MIDS এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি তো সব মিলিয়ে সরকারের যে প্রয়াস সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি সেই প্রয়াস আমরা নিচ্ছি
1: বাগিচা খ্লাইথানি ও হুকবার তাই হুকবার খ্লাইনাই রোগনি হামগ্রাইনি বাগৈ হাফাংনি অচেতন নাহারজাখা বাগিচা কাহাম খ্লাইমুং হামগ্রাই তাংবতাং এবা মিট তাংবতাং ককতমা খতলনি সিমি আংবানি আকাশবাণী আগরতলা
0: হাস্টেল চিট ফান্ড দরবার কলকাতানি কসমিক নেগোসিয়েট প্রাইভেট লিমিটেড নি চেয়ারম্যান সঞ্জীব চক্রবর্তী ন সিবিআই রমখা সিবিআই শাখা হাস্টেল রাং খক চিনি রজাক শ্রীচিবা রাসাই কেসেকেরেংনি দরবার কাইনিও সাল কলক বিচিচি থামরমই বক খারৈ তংমনি মিয়া কলকাতা আউলিনি বনরম জাখা আগরতলানি সিবিআই দরবার নগ বন তিসা জাগেন থাইমানী ককটুমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক তপন মুকমু অরণি নকআউট ক্রিকেট বাটাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তাই উসপোলিং ক্লাব সেমি ফাইনেল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনেল থমুং কাইনি সংযোজাকা MBBS স্টেডিয়াম উসপোলিং ক্লাব উইকেট কাইছিনি বে হারবে ক্লাব ন তাই নরসিংহনি পিটিআর থংকলব কসমোপলিটন ক্লাব রান কাইডক বাই বনমালিপুর ক্রিকেট ক্লাব ন মেচেনখা বসকাং সালচিবাও সেমি ফাইনেল থমুং অঙ্গান নবতীবানী কক্টমা বসকাং দাম নই চিবরে হাস্তানি উনকোটিতে উত্তর জেলা কপাঙ্গ ওয়াতে ওয়াবন হিনে হজা খলাইকা নবতীবে নাকং আবন করে কোবনি জেলা ফেরাঙ্গকই দাম ছ ব্রিজনি চিমি 5 কিলোমিটার দওই নবার কতর ফাই ওয়াতে ওয়াবন খনা ছালি তুমারি সাক 34 ডিগ্রি সেলসিয়াস তাই খাম নই ছ 3 ডিগ্রি সেলসিয়াস গান গিনিও টঙ্গানে পাইথক কক্টমা বুবাগ্রক তাই ছ পরিব কেন্দ্র হাপাং কাইচিব্রী ওয়াতে মলি ফসল চংজাক রাংমারি বাংরেন গছিমুংরিকা মন্ত্রী অক্রা শাখা হাস্ত সাকামনি সেপসাপ মানমুং গবাং খ্লাইতানি হাস্তে হাপাং আলাইদা ফান্ডুই তঙ্গু ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংজাক জহর চক্রবর্তী তিনি হাস্তে বিধানসভানি আদঙ্গী সমাইটাঙ্কা সিবিএসসিনি রেমচিনি নাইমথনি আমজুকমুংনি ওংখারি তিনি সাকলাইজাকা তপন মুকমু নকআউট ক্রিকেট বাটাইমুঙ্গ কসমোপলিটন তাই উসপোলেঙ্গ ক্লাব সেমি ফাইনেল কাসাকা ককটমা তিনদিন বাকি অরণ্য পাইখ্যা ওল্ডনি ককটমা আওয়াই গান খনাফুং দামচিনি সতী ব্রিজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের সেবামূলক কাজের স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানব দরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে এবং তা মানুষের কাছে আরও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যে একটি মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। রাজ্যে আরও সুপার স্পেশালিটি হাসপাতাল ও নতুন চক্ষু চিকিৎসা হাসপাতাল স্থাপন করা হবে। এডিসি এলাকায় গড়ে তোলা হবে একটি নতুন মেডিকেল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, নার্স বা সেবিকাদের সবাই শ্রদ্ধার সঙ্গে দেখে থাকেন। কোভিডকালীন সময়ে চিকিৎসক ও সেবিকারা এক একজন যোদ্ধার মতো কাজ করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে 153 জন নার্সিং স্টাফ নিয়োগ করা হয়েছে এবং আরও 100 জনকে নিয়োগ করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ কিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার দেবাশ্রী দেববর্মা। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে নির্বাচিত বিজেপি দলের জওহর চক্রবর্তী আজ রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। আজ দুপুরে বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্যান্য সদস্যগণ। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ কথা জানান। তিনি জানান, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের সহায়ক মূল্য MSP বাড়িয়েছে। এ খারিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 2,60,000 কোটি টাকা। আনুমানিক 824,00,000 মেট্রিক টনেরও বেশি ফসল সংগ্রহ করা হবে। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল সহায়ক মূল্য সর্বোচ্চ 622 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিল প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এ গ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য 2,900 টাকা এবং অড়হর হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় ইম্ফল কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আজ কৃষি মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর অরুণ ভাই প্যাটেল বলেন, কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। ধান চাষে উৎপন্ন খড়কে অনেক সময় পুড়িয়ে ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির উর্বরতাও ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে কৃষিজ বর্জ্যকে বায়ো এনার্জি উৎপাদন ও জৈব সার তৈরির কাজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধানের খড় ও অন্যান্য জৈব উপাদান সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে মাটির পুষ্টিগুণ বৃদ্ধি, সারের কার্যকারিতা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। পাশাপাশি পরিবেশ দূষণও অনেকাংশে কমানো সম্ভব হবে। তিনি বলেন, কৃষি বর্জ্য থেকে জৈব শক্তি উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন বিকল্প জ্বালানির উৎস তৈরি হবে, অন্যদিকে মাটির স্বাস্থ্য উন্নত হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হিমাংশু প্রিয়দর্শী, সহকারী অধ্যাপক ডক্টর বিনোদ কুমার নায়ক এবং মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের নোডাল অফিসার ডক্টর অমিতাভ ঘোষ। মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে আজ পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মন্দিরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা পুলিশ সুপার কিরণ কুমার। তারা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেন। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং

0: প্ল্যাটিনামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সিবিএসই জানিয়েছে 17,68,000 বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে 15,07,000 বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর সামগ্রিক পাশের হার 85.20%, ছাত্রীদের পাশের হার 88.86%, যেখানে ছাত্রদের পাশের হার 82.13%। কৃষকদের উন্নয়নে ভারত সরকারের বড় পদক্ষেপ মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে এমআইডিএইচ। এই প্রকল্পের মাধ্যমে উদ্যান ও বাগিচা চাষে মিলছে বিশেষ সহায়তা। ত্রিপুরার ঊনকোটি জেলাতেও এমআইডিএইচ কর্মসূচি চলছে জোর কদমে। এই নিয়ে একটি প্রতিবেদন।
1: ফল, ফুল, সবজি, মশলা থেকে শুরু করে আনারস চাষ, সব ক্ষেত্রেই আধুনিক কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার বা সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান, সংক্ষেপে এমআইডিএইচ প্রকল্প। কৃষকদের দেওয়া হচ্ছে মাচা তৈরির সহায়তা, উন্নত বীজ, কৃষি যন্ত্র এবং যান্ত্রিকীকরণের সুবিধা। উত্তর পূর্ব ও হিমালয় সংলগ্ন রাজ্যগুলোর জন্য এই প্রকল্পে 100% ব্যয় বহন করছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্যের অনুপাত 85:15। ত্রিপুরার ঊনকোটি জেলাতেও এমআইডিএইচ কর্মসূচিতে সম্প্রতি কৈলাসহর কৃষি কার্যালয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে পাওয়ার টিলার। উদ্যানবিদ্যা ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ অধিকর্তা পরাগ রায় চৌধুরী জানান, ফল, ফুল, সবজি ও বিশেষ করে আনারসের মতো উদ্যান ফসল চাষে কৃষকদের সরকারি সহায়তার পাশাপাশি দেওয়া হচ্ছে কারিগরি পরামর্শ।
2: আমরা মাশরুম চাষের জন্য কিন্তু আমরা এই এমআইডিএইচ এর মাধ্যমে অনেক সাহায্য সহায়তা করছি। কৃষক ভাইদের এই যে সবজি চাষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য আমরা করছি। সব মিলিয়ে সরকারের যে প্রয়াস, সেটা মাঠে নিয়ে যাওয়ার জন্য এবং কৃষক ভাইদের আয় দ্বিগুণ করার জন্য এবং আমাদের যে এই যে সুন্দর ভূমি ত্রিপুরা রাজ্য, তাতে এগ্রিকালচারেও যাতে সঙ্গে সঙ্গে হর্টিকালচারকে আমরা একটা সেলফ সাফিসিয়েন্ট করতে পারি, সেই প্রয়াস আমরা নিচ্ছি।
1: উদ্যান চাষে কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে সরকারের এই অনন্য উদ্যোগ সুসংহত উদ্যান চাষ উন্নয়ন অভিযান বা এমআইডিএইচ প্রকল্প। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: চরিলাম ব্লকের অধীন সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের শত শত মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল আগরতলার নাগেরজলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে নিট ইউজি পরীক্ষা বাতিল করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রদেশ যুব কংগ্রেস। আজ আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, নিট ইউজি পরীক্ষা বাতিল হওয়ায় লক্ষ লক্ষ মেধাবী পরীক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দিয়ে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেবার দাবি জানান। রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় কলকাতার কসমিক নেগোসিয়েটার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে, রাজ্যে 7,75,00,000 টাকার প্রতারণার দুটি মামলায় দীর্ঘ 13 বছর ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল কলকাতা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগরতলায় সিবিআই আদালতে তাকে হাজির করা হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

15 মে দুটি সেমিফাইনাল হবে। আগামী 24 ঘণ্টায় ঊনকোটি ও উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 6.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকার 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে। CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষিত। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ও স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে
1: সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে। আজ শুনবেন রবীন্দ্রনাথ ও ত্রিপুরা, প্রসঙ্গে আলোচনা বলবেন লেখিকা অলকানন্দা চৌধুরী।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী।
1: যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে, হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাঁকে। গানের কোনো অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় নানান পথে ঘোরায়, সপ্তরী তো যায় না শিলাই দহ। এই দেশেই কি জন্মদিনের মাটি, এই বাতাসেই কি আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি, আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তাঁর উপশম ছাড়া, কোথায় পাব জটিল নিরাময়, মানুষ লেগে একলা হলো পাড়া, তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যায় যেরকম ফিরেও আসে সেই, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। শ্রোতা বন্ধুরা, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তাঁর তো কোনো রবীন্দ্রনাথ নেই। সত্যিই তো, আমরা খুব সহজে একটা কথা বলে ফেলি যে জীবনের প্রতিটা মুহূর্তে সুখে দুঃখে আমরা যাকে স্মরণ করি তিনি রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। আবার কখনো যদি রবি ঠাকুরকেও প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ তুমি কার, তিনি বলেন আমাকে যে চায় আমি তার। আর এমন সহজ কথায় কোনো ভুল নেই, ভুল হতেই পারে না। আসলেই তো আমাদের সকলেরই রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। আজকের সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে আমরা রবি ঠাকুরকে নিয়েই আলোচনা করব। আলোচনা করব রবীন্দ্রনাথ আর আমাদের রাজ্য এই ত্রিপুরা, সেই প্রসঙ্গে যিনি আমার সঙ্গে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন, তিনি একজন লেখিকা এবং প্রাক্তন অধ্যাপিকাও বটে, তিনি অলোকানন্দা চৌধুরী আমাদের সঙ্গে আকাশবাণী আগরতলার স্টুডিওতে রয়েছেন। প্রথমেই ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আকাশবাণী আগরতলায়।
2: আমিও শ্রোতাদের নমস্কার জানাচ্ছি।
1: যেটা দিয়ে শুরু করলাম,
2: হ্যাঁ,
1: আমার রবীন্দ্রনাথ বা আমাদের রবীন্দ্রনাথ, এই শব্দটা খুব প্রাসঙ্গিক এবং আমরা খুব সহজেই কথাটা বলে ফেলি।
2: একদম।
1: যদি আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখি যে আপনার জীবনের সঙ্গে এই আমার রবীন্দ্রনাথ কথাটি কতটা জড়িয়ে আছে?
2: দেখো, লেখাপড়া জানা শিক্ষিত মানুষের কাছে রবীন্দ্রনাথ তো একেবারে মানে বহু

0: পরিচিত। যারা সেভাবে লেখাপড়া জানেন না তারাও জানেন, কিন্তু রবীন্দ্রনাথকে আত্মস্থ করা যে ব্যাপারটা, সেখানে তো শিক্ষার একটা সম্পর্ক রয়েছে। তো যখন লেখাপড়া শুরু হলো, তখনই তো আমরা রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প, এগুলো পড়ে পড়েই তো আমরা বড় হলাম। এবং এভাবেই হয়তো এক সময় রবীন্দ্রনাথ আমাদের জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এখন লেখাপড়া করার জন্য রবীন্দ্রনাথকে পড়া, এটা একরকম। আরেকটা হচ্ছে তুমি তোমার জীবনের মানে বিপদে সম্পদে সংকটে তোমার যে কোনো রকম নিরাশা সব কিছুতেই রবীন্দ্রনাথ যেন বলেন, ভয় কি, আমি তো আছি। ব্যক্তিগতভাবে আমি আমার নিজের কথা বলছি, ধরো পড়াশুনো করার সময় রবীন্দ্রনাথকে একভাবে জেনেছি, তারপরে যখন ধীরে ধীরে যখন প্রাপ্তবয়স্ক হলাম, তারপরে জীবনের নানা রকম ঘাত প্রতিঘাত আসতে থাকে, হ্যাঁ, কখন যেন রবীন্দ্রনাথকে আশ্রয় বলে মেনে নিয়েছি। একদিক দিয়ে উনি কিন্তু আমাদের কাছে একটা বিস্ময়, তার কারণ হচ্ছে যদি তার কর্মের পরিধিটা আমরা দেখি তাহলে বিস্মিত হতেই হয়, শ্রদ্ধায় মাথা নত হয়। আরেকটা ব্যাপার যে এই যে আশ্রয় ব্যাপারটা, রবীন্দ্রনাথ আমাদের জন্য রেখে গেছেন, সব কিছু রেখে গেছেন, প্রয়োজন শুধু তার থেকে বেছে নেওয়া, তার থেকে খুঁজে নেওয়া। তো আমার কথা বলছি, রবীন্দ্রনাথ নিজে যেমন প্রচুর লিখেছেন, তাঁকে নিয়েও কিন্তু লেখা হয়েছে প্রচুর। পরবর্তীকালে যারাই এসেছেন তারাই কিন্তু রবীন্দ্রনাথকে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন তাদের নিজেদের রচনার মাধ্যমে। বুদ্ধদেব বসু বিখ্যাত কবি, তার অনেক পরিচয় আছে। তার একটি কবিতার মধ্যে, তিনি রবীন্দ্রনাথের প্রতি, তার কবিতার মধ্যে কয়েকটা লাইন আছে যেটা মানে কখন যেন আমার জীবনের সঙ্গে সেটা জড়িয়ে গেছে। এবং আমি যখনই কোনো বিপদে পড়ি, যখনই কোনো মন খারাপ, নানা রকম নীচতা কুশ্রিতা, তখন মনে মনে এই কথাগুলো আমি মানে ভেতরে ভেতরে আমি উচ্চারণ করি। এত দুঃখ এ দুঃসহ ঘৃণা সহিতে কি পারিতাম বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অভয় বাণী। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। এটা কিন্তু আমার জীবনের সঙ্গে একবারে জড়িয়ে রয়েছে, প্রতি মুহূর্তে আমি এটা উচ্চারণ করি এবং নিজের মধ্যে নিজের শক্তি সঞ্চয় করতে পারি।
1: এবং ঠিক তাই, এখনও আমার মনে হয় যে আমরা যখনই জীবনে যে কোনো কাজ করতে যাই, কখনো কখনো রবি ঠাকুরের কিছু কথা আছে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, এই কথাটা হচ্ছে আমার জীবনের মূল মন্ত্র। তো প্রত্যেকের জীবনের সঙ্গেই রবি ঠাকুর জড়িয়ে আছে,
0: ঠিক কথা।
1: তো সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের রাজ্য ত্রিপুরা, আমাদের রাজ্য ত্রিপুরার সঙ্গে রবি ঠাকুরের একটা ওতপ্রোত বন্ধন রয়েছে, ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সে সম্পর্কে যদি আপনি একটু বলেন, মানে একেবারে শুরুর দিকটা থেকে জানতে চাইবো, যখন প্রথম রবি ঠাকুর ত্রিপুরা এলেন এবং একটা অন্য রকম সম্পর্ক হলো ত্রিপুরার সঙ্গে, সেই প্রসঙ্গে।
0: এখানে একটা কথা বলি, মানে আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট করে আরেকটা কথা বলতে চাইছি, যে এই ত্রিপুরা রাজ্যের রাজা বীরচন্দ্র মাণিক্যের সঙ্গেই কিন্তু রবীন্দ্রনাথের প্রথম যোগাযোগ শুরু হয়, এবং তারপরে সুদীর্ঘ সময়কাল ধরে তিনি এখানকার রাজাদের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। কিন্তু তার আগেও রবীন্দ্রনাথ যে পরিবারে জন্ম নিয়েছিলেন, সেই ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুর, যাকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বলা হতো, তার সঙ্গেও কিন্তু এই ত্রিপুরার রাজ পরিবারের একটা যোগাযোগ ছিল। সেটা না সেভাবে মানে আলোচনায় আসে না, কিন্তু এটাও বলা দরকার। যেমন কৃষ্ণ কিশোর মাণিক্য একজন রাজা ছিলেন, উনি একটু বলা যেতে পারে বিশৃঙ্খল জীবনযাপন করতেন, সেভাবে মানে ঠিক রাজার যা কর্তব্য সেগুলো তিনি করেননি, এবং যার ফলে কি হয়েছে, একটা সময় রাজকোষের অর্থ নিয়ে টান পড়ল। এরকম সময়ে দেখা গিয়েছিল যে ত্রিপুরা তো একটা স্বাধীন রাজ্য ছিল, সেইটাকে ইংরেজ সরকার হয়তো দখল করে নেবে। এরকম সময়ে কৃষ্ণ কিশোর মাণিক্য কিন্তু এই দ্বারকানাথ ঠাকুরের শরণাপন্ন হয়েছিলেন, এবং দ্বারকানাথ ঠাকুর সেই সময়ে ইংরেজ রাজপুরুষদের সঙ্গে তার মানে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এবং নিজেও তো বিখ্যাত একজন শিল্পপতি ছিলেন। তো তিনি তার ব্যক্তিগত ক্ষমতার দ্বারা কিন্তু রাজা কৃষ্ণ কিশোর মাণিক্যকে কিন্তু তিনি এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এটা বলা যেতে পারে ওই শুরুটা বোধহয় তখনই হয়েছিল। পরবর্তীকালে 1883 সন, তখন রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ ভগ্নহৃদয় সেটা বেরিয়ে গেছে, সেটা বেরিয়েছে কিন্তু 1881 সালে। আর 1883 সালে ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যের পাটরানী ভানুমতি দেবী, তার মৃত্যু হয়েছিল। এই মৃত্যুতে মানে শোকাভিভূত মহারাজা, তিনি তখনকার সময়ে তিনি কিন্তু সাহিত্য রচনায় নিমগ্ন থাকতেন, তিনি কি করলেন, নিজেকে মানে সাহিত্য রচনার সঙ্গে যুক্ত করলেন, পাশাপাশি পড়তেও শুরু করলেন, এবং তখনই ভগ্নহৃদয় কাব্যখানি তার হাতে এসেছিল। ভগ্নহৃদয় কাব্যটাও কিন্তু রবীন্দ্রনাথ

0: রচনা করেছিলেন তার প্রিয় বৌদিদি কাদম্বরী দেবীর মৃত্যুর পর। অতএব কোনো একটা জায়গায় হয়তো কবি আর পাঠক এক জায়গায় মিলে গিয়েছিলেন এবং বীরচন্দ্রমাণিক্যের যে মনের অবস্থা, ভগ্নহৃদয় কাব্যটি পড়ে তিনি ভীষণ রকম শান্তি পেয়েছিলেন, হয়তো আশ্রয় খুঁজে পেয়েছিলেন। তো এরপরেই তিনি কিন্তু তার সচিব, মানে রাজার যে সচিব রাধারমণ গোস্বামী, খুব সম্ভবত হ্যাঁ, তো তার কাছে, তিনি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, তার কাছে বলা হয়েছিল যে আমি এই কবির সঙ্গে যোগাযোগ করতে চাই এবং এই কবিকে আমি সম্মাননা প্রেরণ করতে চাই। তো রাজার আদেশেই কিন্তু রাধারমণ গোস্বামী উনি ওখানে গেলেন এবং রাজার দেওয়া পারিতোষিক নিয়ে তাকে জানালেন এবং সেখানে কিন্তু বীরচন্দ্রমাণিক্য এই কথাটা বলেছিলেন যে আজকের এই কবির মধ্যে আমি ভবিষ্যতের একজন শ্রেষ্ঠ কবির ছায়া দেখতে পাচ্ছি। এটা কিন্তু রবীন্দ্রনাথের জীবনে প্রথম সম্মান, মানে তখনও পর্যন্ত তিনি লোকসমাজে ততটা পরিচিত হননি, কিন্তু ওই উদীয়মান তারাকে কিন্তু চিনে নিয়েছিলেন বীরচন্দ্রমাণিক্য তখনই। আমার যেটা মনে হলো যে রাজা কবিকে জানলেন, কবির সম্পর্কে জানালেন, কিন্তু তারপরে যেটা হলো বীরচন্দ্রমাণিক্যের পরবর্তীকালে অন্য যে রাজারা এলেন, বিশেষ করে বীরচন্দ্রের পুত্র রাধাকিশোর মাণিক্য, যিনি প্রায় রবীন্দ্রনাথের বন্ধুস্থানীয় হয়ে উঠেছিলেন, এবং তখন দেখা গেছে দুজনেই দুজনের প্রতি পারস্পরিক যে শ্রদ্ধা, ভালোবাসা এবং আদান প্রদান, এই সবটাই কিন্তু হয়েছিল।
1: আমাদের যে ত্রিপুরার রাজরাজারা, রাধাকিশোর মাণিক্য বলুন, বীরচন্দ্র মাণিক্য বলুন, সেই সঙ্গে বীর বিক্রম কিশোর মাণিক্য, এই প্রত্যেক রাজাদের একটা অবদান রয়েছে রবি ঠাকুরের জীবনে, সেই সম্পর্কে যদি একটু বলেন।
0: হ্যাঁ, যেটা বললাম যে যে প্রথমটাই তো হচ্ছে যে রাজা বীরচন্দ্রমাণিক্য তিনি যে অবদান রাখলেন, যে ভবিষ্যতের কবিকে চিনে নিতে, মানে বিশ্বকবিকে চিনে নিতে তার ভুল হয়নি। রাধাকিশোর মাণিক্য তো বন্ধুস্থানীয় হয়েছিলেন এবং রাধাকিশোর মাণিক্য একবার কলকাতায় গেলেন এবং সেখানে সাহিত্য সমাজের পক্ষ থেকে রাজাকে একটা সম্বর্ধনা দেওয়া হলো। তো সেই সম্বর্ধনায় যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে বিসর্জন নাটকটি, মানে যেটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ত্রিপুরার রাজ পরিবারকে নিয়ে, তো সেই বিসর্জন নাটক অভিনীত হলো। সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ রঘুপতি চরিত্রটিতে অভিনয় করেছিলেন এবং শুধু তাই নয়, রাজাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তিনি একটা গানও রচনা করেছিলেন এবং সেই গানটি জগনীন্দ্রনাথ, যিনি হচ্ছেন নাটোরের মহারাজা, তিনি এই গানটা করেছিলেন। তো রাধাকিশোর মানে তখনই অভিভূত হলেন। তার কারণটা হচ্ছে এই প্রত্যন্ত ত্রিপুরায় থেকে সেই সময়ে, মানে বাংলাদেশে, তখন তো অবিভক্ত ভারত, তো বাংলাদেশে কোথায় কি হচ্ছে, বাংলা সাহিত্যের কি হচ্ছে, সেগুলো তার জানার কথা ছিল না, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কের সূত্রেই কিন্তু তিনি এই সাহিত্য সম্মেলনে গেলেন। এবং তারপরে তখন যারা পশ্চিমবঙ্গে, মানে বঙ্গদেশে যারা বিখ্যাত যত সাহিত্য সেবকরা ছিলেন, তাদের সঙ্গে রাধাকিশোর মাণিক্যের একটা সম্পর্ক তৈরি হলো। এরপরে যখন শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করলেন রবীন্দ্রনাথ, তখন রাধাকিশোর মাণিক্য নিজে থেকেই তার পুত্র, যার নাম ছিল ব্রজেন্দ্র কিশোর মাণিক্য, তাকে ওখানে তিনি পড়তে পাঠিয়েছিলেন। এটাও কিন্তু একটা ঘটনা, রাজকুমার হয়েও তিনি কিন্তু ওখানেই, মানে শিক্ষাদীক্ষা লাভ করেছিলেন। ব্রজেন্দ্র কিশোর যখন এখানে ফিরে এলেন, ফিরে আসার পরে তিনি যুবরাজ, তারপরে অন্যান্য যারা তার পাশাপাশি যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু রাধাকিশোরের আমন্ত্রণেই তো প্রথমবার রবীন্দ্রনাথ এলেন। এরপরে আর যে বাকি যতবার এসেছেন তাকে ঘিরে কিন্তু ত্রিপুরায় একটা সারস্বত সমাজ গড়ে উঠেছিল এবং রবীন্দ্রনাথের প্রভাবেই গীতিকাব্য রচনা করা বা সাহিত্য সাধনা যে আমাদের জীবনের জন্য কত, মানে জরুরি, এই বিষয়টাই কিন্তু সেখানেই, মানে প্রথম ধরা পড়ে। এবং রবীন্দ্রনাথকে অনুসরণ করে ত্রিপুরায় যারা সারস্বত সমাজের যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু নতুন নতুন সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছিলেন এবং সেখান থেকেই তৈরি হলো দুটো জিনিস। একটা হচ্ছে যে প্রথম যেটা করা হয়েছিল যে রাজার নামেই এই একটা সাহিত্য সমাজ গঠন করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল বীরেন্দ্র কিশোর সাহিত্য সমাজ। পরবর্তীকালে রাজা নিজেই বীরেন্দ্রটা বাদ দিয়ে দিয়েছিলেন কিশোর সাহিত্য সমাজ। এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রতি তিন মাস অন্তর এখান থেকে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হবে এবং তাতে প্রবন্ধ, গল্প, কবিতা সমস্ত কিছুই ছাপা হবে, আর এই পত্রিকাটির নামকরণ করা হয়েছিল রবি। তাহলে বুঝে দেখো যে পুরোটাই কিন্তু রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই ব্যাপারগুলো, মানে হয়েছিল।
1: এই যে বিসর্জনের কথা আপনি বললেন, বিসর্জন তখন আমাদের রাজ্যে এসে অনেকগুলো তিনি রচনা করেছিলেন, সেখানে নাটক রয়েছে, উপন্যাস রয়েছে, গান রয়েছে, সে বিষয়ে যদি আপনি একটু বলেন যে আমাদের বিসর্জন ছাড়াও আরো অনেক রয়েছে, সে ব্যাপারটা যদি একটু বলেন।
0: রবীন্দ্রনাথ কিন্তু ত্রিপুরার রাজ পরিবারকে নিয়ে প্রথমেই লিখেছিলেন রাজর্ষি উপন্যাসটি। তো রাজর্ষি উপন্যাসটা, মানে অনেকেই বলেন যে

0: তার আগে তিনি লিখেছিলেন বৌঠাকুরানির হাট। বৌঠাকুরানির হাট পড়ার পরে কিন্তু অনেকেই রবীন্দ্রনাথকে সমালোচনা করেছিলেন যে এর মধ্যে তার পূর্বসূরি বঙ্কিমচন্দ্রের মানে ছায়াপাত দেখা যাচ্ছিল। বলা যায় যে একেবারে স্বাধীন তার নিজস্ব রচনাটা কিন্তু শুরুই হলো এই মানে রাজর্ষি উপন্যাস থেকে। তারও আরও বেশ কিছুদিন পরে তার মনে হয়েছিল রাজর্ষিরই একটা অংশকে মাত্র নিয়ে মানে ভাবনাটাকে নিয়ে তারপরে তিনি কাব্যনাট্য রচনা করলেন বিসর্জন। রাজর্ষি এবং বিসর্জন দুটোই কিন্তু রবীন্দ্র সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরকম একটা কথা প্রচলিত আছে যে এই রাজর্ষি এবং বিসর্জন রচনার আগে মহারাজা বীরচন্দ্রমাণিক্যের সঙ্গে রবীন্দ্রনাথের কিছু পত্রালাপ হয়েছিল, মানে কিছু কিছু তথ্য তিনি জেনেছিলেন। তবে সবটাই যে বীরচন্দ্রমাণিক্যের কাছ থেকে হয়েছিল তা নয়, আমাদের ত্রিপুরার যে ঐতিহাসিক গ্রন্থ রাজমালা তার থেকেও কিন্তু তিনি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। আরেকটি, তিনি ছোটদের একটি নাটক রচনা করেছিলেন রাজা অমরমাণিক্য শাসনকালকে ঘিরে, সেটার নাম মুকুট। যে এই যেগুলো রচনা করা হয়েছিল এগুলোর যেটাকে আমরা বলতে পারি যে ঐতিহাসিক সত্যতা নিয়ে কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু এর একটা খুব সুন্দর একটা উত্তর দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে রাজর্ষিতে রাজা গোবিন্দমাণিক্যকে যেভাবে দেখানো হয়েছে যে একই সঙ্গে তিনি রাজা এবং ঋষি, তো এই যে ব্যাপারটা এটা নিয়ে ঐতিহাসিকদের একটু দ্বিমত আছে যে সত্যিই কি তিনি ওই রকম ছিলেন বা সত্যিই কি তিনি রাজসিংহাসন ত্যাগ করে তার কনিষ্ঠ ভ্রাতাকে সিংহাসন দান করে তিনি চলে গিয়েছিলেন বা পরবর্তীকালে তাকে আবার মানে আনা হয়েছিল, তিনি ঋষি হয়ে গিয়েছিলেন, তাকে আনার পরে তাকে আবার রাজসিংহাসনে বসানো হয়েছিল, এগুলো নিয়ে একটু দ্বিমত আছে। কিন্তু আজকের দিনের প্রাবন্ধিকেরা বলেন যে রবীন্দ্রনাথকে রাজারা যেরকম সাহায্য করেছিলেন বিভিন্ন বিষয়ে তার প্রয়োজনের সময়ে, ঠিক সেই রকম বলা যায় রবীন্দ্রনাথও এই রাজপরিবারের প্রতি তার শ্রদ্ধার্ঘ অর্পণ করেছিলেন। গোবিন্দমাণিক্যের মতন এরকম একটি ঐতিহাসিক চরিত্রকে অতটা উচ্চতায় স্থাপন করে ত্রিপুরার রাজপরিবারের মুখোজ্জ্বল করেছিলেন, এটাও কিন্তু বলা যেতে পারে কবির রাজার প্রতি শ্রদ্ধার্ঘ। আর বিসর্জন, এ তো মানে সবাই জানে যে এর মধ্যে প্রেম এবং প্রতাপের দ্বন্দ্ব দেখানো হয়েছে। এই যে বলিদান প্রথা, তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ যা বলতে চেয়েছিলেন বিসর্জন নাটকের মধ্য দিয়েই কিন্তু তিনি সেটা প্রকাশ করেছেন।
1: ঠিক, এবং এই যে কথাটা এখন মনে হচ্ছে যে সেই যে লাইনটা এত রক্ত কেন, কেন এই এত রক্ত কেন, এই লাইনটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সেই বলি প্রথা বন্ধ করার জন্য বলেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলি এই কথাটা কতটা প্রাসঙ্গিক, মানে রবি ঠাকুর আজ থেকে বহু বছর আগে এই কথাটা লিখে গেছিলেন আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা প্রাসঙ্গিক।
0: হয়তো জানো যে রবীন্দ্রনাথ কিন্তু স্বপ্ন প্রদত্ত কাহিনী, মানে এটা পরবর্তীকালে তিনি ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে জুড়ে দিয়েছেন, কিন্তু আসলে বালক পত্রিকায় লিখবেন বলে তার মানে আগের থেকেই মনের মধ্যে একটা ভাবনা চলছিল এবং তখন তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন যে একটি ছোট্ট মেয়ে যে কিনা রক্ত দেখে রক্ত পরিষ্কার করার চেষ্টা করছে আর মুখে বলছে এত রক্ত কেন। দেখো এই যে কথাটা, এটা না যুগে যুগে সত্যি, তার কারণ হচ্ছে ক্ষমতার জন্য, নিজের লোভের জন্য, স্বার্থ রক্ষার জন্য রক্তপাত, এ তো মানে চিরপরিচিত একটা ঘটনা, সেটা মানে সেই প্রাচীন যুগই বলো আর আজকের আধুনিক যুগই বলো থামেনি, কিন্তু সবাই চেষ্টা করে গেছেন এটাকে থামিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু কোনো কিছুর মূল্যেই রক্তপাত চাই না, সেই রক্তপাত যদি ধর্মের নামে হয় সেটা তো আরও বেশি আপত্তিজনক। এবং এই কথাটাকেই বোধহয় তিনি এখানে দেখাতে চেয়েছিলেন যে সত্যি যদি দেবী ভুবনেশ্বরী আমাদের মাতা হয়ে থাকেন তাহলে তার সামনে পশু বলি দেওয়া তাতে তিনি খুশি হবেন এটা মানা যায় না। আমরা যদি ধর্মকে যথার্থরূপে আত্মস্থ করি তাহলে আমাদের মনে হবে যে মায়ের প্রাণ যেমন তার সন্তানের জন্য কেঁদে ওঠে, বিশ্বমায়েরও তো ঠিক একইভাবে প্রাণ কেঁদে ওঠার কথা, অতএব এটাকে বন্ধ করা দরকার। অথচ দেখো যে রবীন্দ্রনাথ যেটা চেষ্টা করলেন এমন একটি অসাধারণ কাব্যনাট্য রচনা করে গেলেন, তারপরেও ধর্মীয়ভাবে যে বলি প্রথা সেটাও তো আমরা বন্ধ করতে পারিনি। আজকের আধুনিক যুগেও এখনো রক্তপাত চলেই যাচ্ছে, সে ধর্মের নামে হোক, জাতির নামে হোক, ভাষার নামে হোক, ক্ষমতার নামে হোক, চলছে। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছিলেন এই নাটকের মধ্য দিয়ে।
1: ত্রিপুরার যে আমাদের সাহিত্য চর্চা সেখানের অন্যতম ধারক ও বাহক বলা যায় এই যে কিশোর কিশোর সাহিত্য সমাজ আর রবি পত্রিকা, একটু আগেই আপনি বলছিলেন, তো সেই কিশোর সাহিত্য সমাজ আর রবি পত্রিকার সঙ্গে রবি ঠাকুর কতটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
0: জড়িয়ে আছেন? এই কথাটা আমি যেটা মানে বলেছিলাম আগের আলোচনাতে, যে কিশোর সাহিত্য সমাজ এইটা কিন্তু গঠন হয়েছিল রবীন্দ্রনাথকে ঘিরে। কারণ রবীন্দ্রনাথ যখন রাধাকিশোর মানিক্যের

0: আমন্ত্রণে ত্রিপুরায় এলেন, তখন ত্রিপুরার যে সাহিত্য সম্মিলন সেখানে যারা ছিলেন তারা সকলে মিলে কিন্তু রবীন্দ্রনাথকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এবং রবীন্দ্রনাথ চলে যাবার পর তারা কিন্তু এটাকে স্থায়ী করতে চাইলেন, এবং স্থায়ী করার জন্যই এখন যেটা উমাকান্ত স্কুল সেখানকার মিলনায়তনে দুপুরবেলায় একটা মিটিং ডাকা হয়েছিল, সভা। সেই সভায় কর্নেল মহিম ঠাকুর, এখন তার মূর্তি আছে আমাদের এই আগরতলা শহরে, তো সেই কর্নেল মহিম ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন, এবং তিনি সেখানে এই বিষয়গুলো বর্ণনা করেছিলেন যে ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্ক সেটাকে বলা যেতে পারে একটা অনির্বচনীয় বিষয়। তো সেইটাকে যদি আমাদের ধরে রাখতে হয় তাহলে সাহিত্য চর্চার মাধ্যমেই সেটা করা সম্ভব। অতএব যেভাবেই হোক একটি সাহিত্য সমাজ গঠন করা দরকার, এবং রাজকুমারের নামেই সেটার নামকরণ করা হয়েছিল। রবীন্দ্রনাথকে কিন্তু পরবর্তীকালে, যেটা বললাম যে রাজা নিজেই তার বাদ দিয়ে দিয়েছিলেন, বীরেন্দ্রটা বাদ দিয়ে কিশোর সাহিত্য সমাজ, আর সেখান থেকে এই পত্রিকাগুলো বেরোতো। সেই সময়ে নিশ্চয়ই জানো যে উনিশ শতকের যে নবজাগরণ তার কিছু অভিঘাত আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে এসেছিল, যে কারণে রবি পত্রিকায় যা ছাপা হতো সেইগুলো কিন্তু সত্যি অর্থেই বলা যেতে পারে যে তার গুণমানের দিক থেকে খুব উঁচু দরের, এবং সেই প্রবন্ধগুলো নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যারা সারস্বত মানুষ তারাও কিন্তু সেগুলোকে নিয়ে আলোচনা করতেন। তাহলে বুঝতে পারছো যে একটা লেভেল থেকে অন্য আরেকটা লেভেলে কিন্তু সেই ব্যাপারটা চলে গিয়ে ছিল, এবং রবি পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে সবসময় এটাকে মাথায় রাখা হয়েছে যে কোনোভাবেই এর মান যেন নিচে না নামে। ১৯২৬ রবীন্দ্রনাথ শেষবার এসেছিলেন আমাদের এই ত্রিপুরায়, যেটা এখন শতবর্ষ চলছে, এখন কিন্তু সেই ২০২৬ মানে ১০০ বছর অতিক্রান্ত হয়ে গেছে। শেষবার যখন এসেছিলেন তখনই কিন্তু কিশোর সাহিত্য সমাজের পক্ষ থেকে তাকে আবার সম্বর্ধনা দেওয়া হলো, এবং সেখানে তাকে ভারত ভাস্কর উপাধি দান করা হয়েছিল। আর রবীন্দ্রনাথকে সেই সঙ্গে একটা কথা বলা হয়েছিল যে আপনি মানে আমাদের এখানে উনি যে এলেন তার জন্য রাজা কতখানি আনন্দিত এবং খুশি সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য তিনি একটা সুন্দর কথা ভাষণের মধ্যে উল্লেখ করেছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছে এটা শোনানোর জন্য। রবীন্দ্রনাথের একমাত্র বাণী আমাকে সত্যের পথ ন্যায়ের পথ দেখাইয়া জীবন দিয়াছে, তাঁর উপদেশপূর্ণ পত্রগুলি আমার অমূল্য সম্পদ, কবিবরের আশীর্বাদ আকাঙ্ক্ষা করি, তিনি আমাদের এই কিশোর সাহিত্য সমাজকে আশীর্বাদ করুন এই কামনা। তাহলে বুঝে দেখো কিশোর সাহিত্য সমাজটা তার গঠন এবং তার ভিত্তি সবটাই কিন্তু রবীন্দ্রনাথকে আশ্রয় করে।
1: রবি ঠাকুর এভাবেই আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, থাকবেন, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে রবি ঠাকুরকে নিয়ে আমরা সবাই মানে পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণে আমরা রবি ঠাকুরের কথা মনে করি, এর কথাটা অনেকে বলে, এই যে আজকের প্রজন্ম বা আগামী প্রজন্ম তাদের কাছে রবি ঠাকুর কতটা গুরুত্বপূর্ণ বা আদৌ কি গুরুত্বপূর্ণ, কি মনে হয় আপনার?
0: এখন দেখো একটা কথা আছে যে তুমি তোমার জীবনে কোন বিষয়টাকে গুরুত্ব দেবে সেটা কিন্তু তোমার নিজের সিদ্ধান্ত, মানে তোমার চয়েস তুমি কোনটাকে প্রাধান্য দেবে। এখন ধরো আমরা তো মানে চারদিকে এমন কিছু কিছু সংস্কৃতি দেখতে পাই যেটাকে সংস্কৃতি বলতে আমাদের দ্বিধাবোধ হয়, এখন সেটা হচ্ছে তোমার নিজস্ব ভাবনা চিন্তা, কোনটাকে তোমার মনে হবে মন্দ, কোনটাকে মনে হবে অপ্রয়োজনীয়, আর কোনটাকে মনে হবে এইটাকে আঁকড়ে থাকাটাই আমার উচিত, হ্যাঁ আমার ধারণা। সেইটা মানে বোঝার জন্য দরকার রয়েছে পরবর্তী প্রজন্মকে সেই পথে চালিত করা। এখন এটা তো সত্যি কথা যে অল্প বয়সী যারা তাদের কাছে তাৎক্ষণিক আনন্দ দেয় যেটা সেটার দিকে তাদের নজর যাবে, খুব স্বাভাবিক, কিন্তু রবীন্দ্রনাথকে পড়ে রবীন্দ্রনাথ যা বলে গেছেন সেটাকে জেনে নিজের মধ্যে আত্মস্থ করার জন্য একটা দীর্ঘকালীন চর্চার দরকার হয়। এই দীর্ঘকালীন চর্চাটা ছোটরা করবে না, এটা খুব স্বাভাবিক কথা, কিন্তু তাদেরকে করাতে হবে এবং তার জন্য দায়িত্ব নিতে হবে অভিভাবক, শিক্ষক, তোমার গুরুজন যারা রয়েছেন তারা। এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা প্রাপ্তবয়স্ক, আমরা যারা জীবনের অনেক দিক দেখেছি, আমাদেরই দরকার রয়েছে এমন একটা সমাজ গঠন করা যে সমাজে আমরা ছোটদেরকে বোঝাতে পারবো যে তোমার সামনে দুটোই রয়েছে, সেই জায়গা থেকে কোনটাকে তুমি বেছে নেবে সেটা তোমার দায়িত্ব। রবীন্দ্রনাথ দিয়ে গেছেন অমূল্য সম্পদ, আমাদেরকে দান করে গেছেন সেই সম্পদ, কিন্তু তিনি এটা করেননি যে তার নিজস্ব কুক্ষিগত, সকলের জন্য সেটা ছড়িয়ে রয়েছে, তার থেকে মণিমুক্তগুলো বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। এটা যদি হয় তাহলে তিনি আজ নয়, যেটা নিজে একবার বলেছিলেন যে ১০০ বছর পরে ওটা থাকবে কিনা, থাকবে তো বটেই, এখনো রয়েছে, হয়েছে এবং আরো 100 বছর পরেও তিনি যে প্রাসঙ্গিক থাকবেন তাতে কোনো সন্দেহ নেই।
1: ঠিক তাই, আর সেই সূত্র ধরেই একটা

0: কথা আমার বলতে ইচ্ছে করছে যে রবি ঠাকুরের সঙ্গে আমাদের যে দেয়া নেয়ার খেলা চলছে সেটা চলবে, নিরন্তর চলতে থাকবে, এবং আমরা যতটা রবি ঠাকুরকে দিতে পেরেছি তার থেকে অনেক বেশি রবি ঠাকুর থেকে নিয়েছি এবং নিচ্ছি বলা যায়। এভাবেই তিনি আমাদের সঙ্গে নানা অভিজ্ঞতায় জীবনের নানা পর্বে তিনি জড়িয়ে থাকবেন, আর শুরু থেকে শেষ সবটুকু জড়িয়েই রবীন্দ্রনাথ, এটাই বলবো শেষে। আর আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ আপনি এসেছেন আর এত সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলেছেন। এই আলোচনাটাকে শেষ করার ইচ্ছে ছিল না, কিন্তু শেষ করতে হচ্ছে, আবারও অন্য কোনো দিন নিশ্চয়ই আলোচনা হবে।
1: আসলে এমনই একটি বিষয় যে এর তো কোনো শেষ নেই, তাই কোথাও না কোথাও তো থামতেই হয়।
0: সময়ের কাছে আমরা বাঁধা শ্রোতা বন্ধু, তাই আজকের মতো শেষ করব আমাদের সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্ব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন, এটাই বলবো। আবারও আরেকটা সৃজন কথা পর্ব নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকুন, নমস্কার।
1: নমস্কার।
2: সৃজনী অনুষ্ঠানের সৃজন কথা পর্বে আজ রবীন্দ্রনাথ ও ত্রিপুরা প্রসঙ্গে আলোচনা শুনলেন, বলেছেন লেখিকা অলকানন্দ্রা চৌধুরী, সংযোজনায় অঙ্কিতা সিংহ রায়। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান শিল্পী গৈরিকা চন্দক।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন শিল্পী গৈরিকা চন্দ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

এতক্ষণ নজরুলগীতি শুনছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে স্পটলাইট।

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। এবারে শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন শ্রাবণী সেন ও সুব্রত সেনগুপ্তের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন শ্রাবণী সেন ও সুব্রত সেনগুপ্তের কণ্ঠে, শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একাধিক উদ্যোগ নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারও। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথগ্রহণ চলবে আগামীকালও। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের ঘটনায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য

0: ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের এ গ্রেড শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2461 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অরহর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 কারোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফেসলে সে আর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে, এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে।
1: होल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इसे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আজ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী গত রবিবার দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে কিছু বিদেশি রুটে পরিষেবা স্থগিতও করেছে তারা। আকাশপথের বিধিনিষেধ এবং বিমান জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে দিল্লি শিকাগো, মুম্বাই নিউ ইয়র্ক, দিল্লি সাংহাই, চেন্নাই সিঙ্গাপুর সহ আরও দুটি রুটে তাদের বিমান পরিষেবা স্থগিত রাখবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 বিধায়করা শপথ নেন। আগামীকালও চলবে এই শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধ

0: রহমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15ই মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআই এর দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তাঁর সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই কারণে সিবিআইকে তদন্তের ছাড়পত্র দেওয়া হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরেও যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সুইডেনের গোথানবার্গে পৌঁছানোর কথা। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরগাঁও এবং 1 জন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও 1 ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে তল্লাশি চালায় সিবিআই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে তার 2 দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননের 7টি পৃথক স্থানে যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, কলকাতা 17 ওভার 1 বলে 3 উইকেটে 166 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয় গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি এবারে কাজের খবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স 2026 টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান অ্যান্ড পিওনার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অনলাইনে আবেদন শুরু হয়েছে 20 এপ্রিল 2026 থেকে। মোট শূন্য পদ রয়েছে 9,195টি। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশ, কিছু পদের জন্য ITI বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। বয়সসীমা অধিকাংশ পদের জন্য 18 থেকে 23 বছর, ড্রাইভার পদের জন্য 21 থেকে 27 বছর। বেতনক্রম দেওয়া হয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অনলাইনে আবেদন করার ধাপ, অফিসিয়াল ওয়েবসাইটে যান, কনস্টেবল রিক্রুটমেন্ট 2026 ক্লিক করুন, নতুন রেজিস্ট্রেশন করুন, ফর্ম পূরণ করে ছবি ও ডকুমেন্ট আপলোড করুন, আবেদন ফি জমা দিন, ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি রাখুন। আবেদন ফি জেনারেল OBC এবং EWS এদের জন্য 100, SC ST ও মহিলা প্রার্থীদের জন্য ফি ছাড় রয়েছে। আবেদন করার শেষ তারিখ 19 মে 2026। জানিয়ে দিলাম একখানি কাজের খবর।

এবারে জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। সিআরপিএফে কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে, শূন্য পদ 9,195। যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইন দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 19 মে 2026। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগরতলা সহ বিভিন্ন কেন্দ্রে বিস্তারিত কল লেটারে জানানো হবে। বিস্তারিত জানতে ওয়েবসাইটে পদভিত্তিক শূন্য পদের বিভাজন দেখে নিতে পারেন।

জানিয়ে দিচ্ছি আরও একখানি কাজের খবর। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদ নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স 20-40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। 13-16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন। জানিয়ে দিলাম আরও একখানি কাজের খবর। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্যের কণ্ঠে শুনবেন ভজন। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ং নিখরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুমিত্রা সেন। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন জাইনক। সকাল 8:40 সকাল 9:10 দেশবন্দনা শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান চোখেরাং। বেলা 12:55 চাষের কথা বিষয় খেজুর চাষ। 8:05 মহিলা মহল। দুপুর 1:40 লোকগীতি শুনবেন নিরঞ্জন অধিকারীর কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 লোকগীতি শিল্পী বাবুল সুপ্রিয়। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের নবম শ্রেণীর বিজ্ঞান থেকে পাঠ বিষয়ে জীবনের মৌলিক একক পাঠ দেবেন নরসিংগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা বণিক। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার প্রসঙ্গে ডক্টর মিনময়ী আচার্যের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন নিরঞ্জন অধিকারীর কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সমীক্ষা। রাত 8:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:30 ভজন শুনবেন শিল্পী পদ্মমৌলীশ্বর আদিত্য। রাত 9:00 আধুনিক গান শুনবেন শিল্পী সুধীরলাল চক্রবর্তী। রাত 9:30 কথায় কথায়। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 নতুন আলোর দিশারি। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি।

অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 28 সেকেন্ড। জয় হিন্দ।